আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার 23শে আষাঢ় 1948 শকাব্দ, 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 14ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 6 সেকেন্ড।

0: matching. State Fisheries Minister Rajesh Mathur said the state government stands with the bereaved families and assured that the bodies will be handed over after DNA identification and completion of legal formalities. President Draupadi Murmu, Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi have expressed grief over the tragedy. They conveyed condolences to the families of the deceased and wished a speedy recovery to those injured. The Prime Minister has announced an extra of 2 lakh rupees from the Prime Minister's National Relief Fund for the next of kin of each deceased and 50,000 rupees for the injured. India has officially launched its campaign for election as a non-permanent member of the United Nations Security Council, UNSC, for the 2028-29 term. Launching India's candidature at the UN headquarters in New York, External Affairs Minister Dr. S. Jaishankar said the world is facing growing conflict and instability, making the role of the United Nations more critical than ever. He unveiled India's Shanti Vision, securing holistic advancement through norms, trust and integrity as the country's guiding approach to promoting global peace, security and equitable development. Highlighting India's credentials, Dr. Jaishankar said India has contributed nearly 3 lakh personnel to about 50 UN peacekeeping missions since the organization's inception and currently has over 4,300 personnel serving in 10 UN peacekeeping missions. U.S. President Donald Trump has announced that the United States will reinstate a blockade on Iranian shipping in the Strait of Hormuz and impose a 20% charge on cargo transiting the strategic waterway to cover the cost of maritime security. In a post on Truth Social, President Trump said the blockade would apply only to Iranian ships and vessels trading with Iran. Indian men's cricket team will take on host England in the first one-day international of a three-match series at Edgbaston in Birmingham today. The match will begin at 3:30 p.m. Indian time. Veterans Virat Kohli and Rohit Sharma return to strengthen the Indian squad, while pace spearhead Jasprit Bumrah also makes his comeback. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
2: আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে, রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে, কিন্তু আমি যে একই সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদয় প্রভেদ বিলীন করিতে চাহেন তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই, এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড়বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোনো বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্টি

0: হইয়াছে, তাহারই সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালন ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না। কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা, এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোনো বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিজ্জের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ, প্রত্যেক অস্থি, প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না, তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

আকাশবাণী আগরতলা, এবারে অঞ্জলি অনুষ্ঠানে আপনারা শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন চণ্ডীদাস মালের কণ্ঠে।

গানটি শুনলেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা খনাইতংলাই যতো লকরং ফাইচিং ফুংসংনি হামজংমাইয়া ফরে চেঙ্গো তিনি হাইনি খরং পান্দা তিনি ক্রাক সাল তালিয়ং তালনি সাল নিশি থাম সাল চিব্রিরা থামচিবা তৈপ্রা বিশি জুলাই তালনি সাল চিব্রি সাল নিশাই নিশি দক ইংরাজি বিশি মিটার নিরা থামচি দক ফটাব্রে একবার সাসাই নিরা দক শিশুকো কুলে হাচ্ছ তাই সারাসা পয়েন্ট দক মেঘা হাচ্ছ ও পান্ডা আওয়াইঙ্গ

0: Ao, pandan pulen nak nalai ne, kok kaham? Buddha dep siling mani kok rono tini nalai ne. Kano ya far sogoi romani no unka, langmani nahar mong. Abun bagai nango hamjagma khairagma, kaham wan chok ma tei. Kaham tomong chamong tongmani. Hakese tongthani lamao shrai shrai ke tongina nai. Tei Buthar mung khokmung tatal kok shama tei phekjangnai mani rok bai. Kuchal ke tongna nangnai. Je bororokni borom ruma khairokma lachima kirima kok khnama yapharma tai phrungmung rok chago tongo borok bigra ngya borong nilangma hamjajak nai kaham samango kharui sak sakno amjokmungni bisingti khe langmano srai srai ke snam phina khlai di gthar wanchokmung tai samongni bisingti no tongkasangni langma chanami mano tongthani kok pirma eba kothma kaham pirma angkha joto ya pharmani slai kotor tai kaplai ko asik jara khana lekya kok kaham
1: aw phari tabo khana lena lai thangne bisirogo tini ti salo tam tam patwi thangka 1636 khristo bisi tini hai salano মুঘল নি বুবাগ্রা মুঘল সম্রাট শাহজাহান বসলা আওরঙ্গজেব জেতন ভারত নি সালসি গ্রাবাই দক্ষিণ ভারত নাইকলানি বাগৈ বারজারিও কখাই অরঙ্গজেবন দাক্ষিণাত্যনি বাইশ্রয় চঙ্গ 1946 খ্রিস্ট বিশে তিনি হাই সালন ভারত সারো এখবা ভারত ইয়াকার দি জবা খাইনি কক চাপ যাগো আবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি ও ইংরেজ রকন কেবেঙ্গই ও লাইবমা রুজাক কক চাপ না যাগো জবা খাইনি বাকি 1997 খ্রিস্ট বিশে তিনি হাই সালন কে আর নারায়ণ ভারত নি পুইলা বড় কুসুং এখবা দলিত রাষ্ট্রপতি চংজাগো আশুক জোড়া চং লাইথানী বিশ্বগ ভারত হাকতর তাম তাম পাতি থাকা ইয়াগো তংমানি নাইকে ফারি তাবুক হায়ং হাকতর বুখাগ তাম তাম পাতি থাকা কিসা উফিল নাইলেন 1223 খ্রিস্ট বিশি তিনি হাই সালন লুই এইট বা অষ্টম ফ্রান্স নি রাজা নি আশুক থাই আশুক 1420 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভাটকপ হিল নি চবা সঙ্গ আর চেক হুসি শঙ্কা গপ্লাই অঙ্গ 1789 খ্রিস্ট বিশে তিনি হাই সালন ফ্রান্স নি চবা এখবা বিপ্লব চেঙ্গ তাবুগ বরক তিনি ন সালন বরক নি বসং নি সাল হিনাই পালাই যাগ অসালন বাস্তিল দুর্গ পতন অঙ্গ 1798 খ্রিস্ট বিশে তিনি হাই সালন মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদ্রোহ কেরং সামঙ্গ ফ্রাং যাগ 1867 খ্রিস্ট বিশে তিনি হাই সালন আলফ্রেড নোবেল ডিনামাইট বাহাই আব ফনুগ 1917 খ্রিস্ট বিশে তিনি হাই সালন ফিনল্যান্ড বরগনি ইয়কমা মানো 1958 খ্রিস্ট বিশে তিনি হাই সালন ইরাক বিপ্লব অঙ্গ বরং রাজতন্ত্র ন সবাই বরং আর প্রজাতন্ত্র একবা লুকুফান কেরং সংসা যাগ আশুক জোড়া খানা লাইখেছেন লাইথাংনি বিশিরক তিনি দুই সাল ভারত হাকতর তে হাই অঙ্গ তাম তাম পাতি ওই থাঙ্কা
0: ও ফারিকেছেন তাব খানা লাইনে হুকবার গাংলা কাইমানোর গিয়ে কক থাইছে থাইনি মুখিত বেরামও গাং

0: kala bahaina kaisa kosuk peramono tongo bono sawi manke diabetes bemarok manjaknai ya khaba diabetes bemarok ni bagai hinke pelaino kaham ganglani dal bidal jadrok tongo abrong ni bisingo nukjago pusha do mosomi aroka hori long zip white long hybrid MBTS 101-102 green long priyamodu nobin abahairao ganglabu silini bukur kisa karak nibagai bono kaina sakang liter kaisa tuyo gram kaitam captain bithi bake horsasuk somui tonkhanke asanya bagai belaino kahamnai tai sana thangkanke joto jorao no se sung ganglano kaimano tamukheba ha somano hunke january tal ni simi march tai june july talo kaimano ekor kaisao sung bisiapano chini simi chini malkhung musuk biki eba jabra kosok rui kaina nangai abo puila albai phruno habai kaham ke sapuloi আল চলাইনে নামাই আপুনি ইয়াক লগ পাই থাক আল চলাইফুরু 30 সের ইউরিয়া চিনি চিনি সের এস এস পি তাই 24 এম ও পি রই কাইমানকে বেলাইনে হামনাই হাকর খরচ ও সং বিশিয়াপন কল থাম কল ব্রই বুঝলে খিকলাই রেনা নামাই তাই হাকর বাই হাকর চালমানকে চারনি সিমি পাঁচ ফুট খাই কচাল খে খুরনা নাগানো তাই আসাইমা ইয়া গুলো কাহামকো অমহাই বসা ফাংনই ফাংসারানারগৈ তাই কুবুনি হামতাইয়া বসারকে ফুয়ে খিবিনা নাংনাই গাংলানো সার এবার খেবা হানো হাওয়া পানো হা সাকাও পানো কাইমানো বুফাং বসা জেফ্রু চারনি সিমি চি ইঞ্চি কলকঙ্গো আফরকে চারো কাইনে রকমকে জাবরা সাই চারো কুসঙ্গি রহনা নাই তাই হাতি বার সব বিশিয়াপানো সঙ্গ সালনে বা সালতাম অমাকে থাঙ্গই নাইকানি খাইনে নাই মহাকে সঙ্গ গাঙালানো কাহামকে নাইকানি খাইমান বিসংতে গবাংকে খাইলাইমান নাখেঙ্গে নগব সাইমানো তাই জামানি বারা হাতি রগব তাবুক ফালে রং পয়সার আজি ওই নগ নুখুঙ্গ জবাই মানো
1: ফালিতাবো খালায় সাক হামকানি কক সাক হামকানি কক চিনি অ ওয়াতিমল ভাইকে কাহাম করি তংলানি অবনতি কিসা কক বিতর খালায় ওয়াতিমল বেলায় টংথক অ টংথক তক টংথকাই টংলানি বাকে যেন কিসা মিশা সিনি সাক বাইথাং এখাবার চেরাই রকম অক্রা চাকর রকম তালাফি খালাইনে নাগ ওয়াতিমল জরাও চামং ফাতারনি লামাও ফালমানি কচাং আমতি রকম চাই মাতংনাই কুতুং কুতুং চামং জে জে চামান সাক মাচানাই তুই কুতুং তুই রুগি রক মানংনাই অজরাও প্যাংমারক সুপ রকলাই আবার ডাল ফানুখা তহান পানুখা আ ফানো তুমং কুতুং কুতুং চাখাঙ্কে বসাকনি বাকি বেলেগে কাহাম তৈনি বেমার বেলেগে সলো অ পাতিমল বন বাকে কাহাম খাই ফিল্টার খাইজাক তৈন মানাই একবার তৈ রুগী তৈ কুতুং খাই তৈন বুথারে ইয়ং রক টংরক বুথারে মানাই তৈ রকন তুমুং লুটারক ফানতনি খাইকাই বন খোলাবি মাতনাই গ্লাস রক ফানতনি খাইকাই এবার গোলারক ফানতনি খাইকাই অবাই আজাগা ইয়ংসা কুকসারক হাবি মাইয়ংনাই বাকে ওয়াতিমল বেলেকে থাম্পুই আকার আবাই ডেঙ্গু ম্যালেরিয়া রক অঙ্গুই মানো বনি বাকে গুণা সঙ্গে মাথনাই তে কেসা কোকাই থাম্পুই বিথি রক মা সকনাই একা বসাক ফুলমা জাত টংকাই বসাক মা ফুলাই ইয়াকতে কলক কামচালি মা চুমনাই চেরাই রকন ব থাম্পুই বাই ওয়ারিয়া তিখাই মাতনাই তে কেসা কোকাই ও ওয়াতিমল বেলাই কিসি কিসিং তমন বাকে ও বাখুমা হাই পেরো ও বাখুমা আবু ফাঙ্গাল ইনফেকশন এন আবু ফাঙ্গাল ইনফেকশন হই সে ইয়াকুং রক ইয়াশি রক

বেছে রগ ইয়াক রগ মতক মারক দাল বিদাল বেমারক উঙ্গি মানক বরিম বাকি ইয়াকুং রক রান খেমা তনি নাই কিসি জাগারগ তা থাং দি তা কাফিক দি আবহাকে যং ও বাকুমা নি মতকমানি ইয়াকনি বেমানি ইয়াকনি ইয়গী মাননাই নাংখাইকে নক রগ এন্টি ফাঙ্গাল পাউডারক সারি মানুরি ওই মানক অ জরাব ডাইরিয়া ফুড পয়জনিং গেস্ট্রো এন্টারাইটিস হাই দাল বিদাল বেমারক ইমানক বনমুখী চেয়ার রক্ন চাকরা রক্ন বরকন অবমানজক এটি খাই মাতন নাই তাহলে চেরাইতে চাকরা রক অ বেমার ইমানজক ইমানক বনি বাকি কুতুং কুতুং চামং কাহাম চামং মাসারি নাই পাইথাক ককন সানামুসঙ্গ ওয়াতি জরা বেড়াই টংথক বেলাই নাই থক অর অজরাও টংথকে টংনানি বাকি যেন চাইতকি মাতাই সাকন তালাফি মাখাইনাই সালব্রুম ব্রুম তিন নিশিমি চার লিটার দৈমা নাই কুতুং কুতুং চামং মাচানাই ফল ফকলারক যে মানথকমান অজরানি কাহামকে মাচানাই তে গুন্ডা সঙ্গে মাথুনাই থাম্পুই বাই ইয়কনি বাকি তামহিমালে যেন বেমার মানজাক মানি সিলাই মানজাকি হামানি সিলাই মানজাকি দমাসে যত্ন সিলাই কাহাম আসে জোড়া খাবাইকে সাক হামক্রাইনি কক ওয়াতিমল যেন বাহিকে সাক সাক নতালাফি খাইনাই অবনতি কক থাইজা থাইনি

0: sajakha 16th day 24 july o salnai koktum hukumo naikhongni bukhakti khlai o rot jatra no rugui naichatok hukumo pandabo songjakna hinai sajakha o july talni salmani teacher kokhai 18 july 2026 haste beremni ফিল সিনি চিসিনি বলংতের তেলিয়ামুরানি চিত্রঙ্গদা কলা কেন্দ্র সংসাজাক নাই হিনাই ককথম কাইস সাজাক্ষা
1: আও ভারিকে সঙ্গে কাইস ককথম নাইলে না জুলাই বারি ও নাংমানি মরক মানে বিসংতে মাই পাইজাগৈ দ আবো ও জুলাই তালনি ন সাল নিশি থাম সাল জরা পাইনানি সামুবতাং দান হানে সাজাকা আবন বাকে লুকরকন সাজাকা নাংমানি মরকমাবাই মাই ফালনামো জুখে আর থাঙ্গাই ফালমানে অমাহিনী কাছে কম সাজাক্ষা
0: তেব কক্থম দ অবংখা পদ্ম সকার নিবাগী কয়মুং বলাই ইয়াফানা নিবাগী কয়মুং

0: ভারত হাকত নির্যাতনে সেলাই কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাতনি বাকি কয়মংবুলা ইয়াফানি বাকি কবক যাক্ষা খরচা যাকথাই 1954 বিশনিসিমি কক্রবাইতে রং থংমুং সাকনাই লুকু হামগ্রনি সামুং তাংনাই সৈসিমুংতেই তাংরং পাইফালতে সনামুং আগরগ পাইফ্লাইয়াবই সামুং তাংনাই রকন অহাগত নির্যাতনী কুচুক বেরামনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাটি আফার জাগি তঙ্গ অসকাটনি বিশিঙ্গ তঙ্গ পদ্ম বিভূষণ পদ্মভূষণ তৈ পদ্মশ্রী 2027 বিশিনি লুকুচংরাইদে সালন কিতেঙ্গে ভারত হাফাংনি পদ্ম সকাতনি বাকি অনলাইন কয়লাই আফারনানি নাংনাই পদ্ম সকাতনি বাকি কয়মুং মারিনাই https://awards.gov.in অ পোর্টালনি বিশিংটিখলাই অনলাইন কয়লাই যাসেক জাগি তঙ্গ অনলাইন কয়মুং বলাই আফারনি বাকি নাংমানি কয়লাইতে শুক্রবই ককথুম ককথুম সিনা হিংকে অপুটাল মাননাই বসকাং জুলাইনি সালমারি থামচিসা ককে 31 জুলাই 2026নি বিশিং অনলাইন কয়মুং ইয়াফানানি নাংনাই আবনুলতে ইয়াসাক জাগলাখিনি হাস্তে হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইখুনি বুখাকতে অকক্টমা সাকলাই জাখা
1: আহ হারিক সঙ্গে কেসা নালাই ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেজিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটি বিভাগতে একলব্য মডেল রেজিডেন্সিয়াল স্কুল কইবলাই এডমিশন বাকি সাজাকা আও সাজাকা চলাতাই বিরে চলারক বাকি তঙ্গ আচুকাই কাইডক জি খাই তাই বেরিরংনিকে বেরিরংনি থামচি তাই চলারংনি থামচি বেবগৈ কাইডক জি দঙ্গ আবন বাকি কয়বিলাইনানি সালমারি রকমকে ও জুলাই তালনি সাল নৈশেসা সালনি বিশঙ্গন রান্না নাংনাই তাই আবন বাকি এডমিশন টেস্ট রক নাহাজনাই এডমিশন টেস্ট হে অ জুলাই তালনি সাল নিজিদক সাল নাহার জাগান সাজাকা জরা হে ফুং

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জনযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে, ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়েছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ফিফা ফুটবল বিশ্বকাপের আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। দক্ষিণ বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথা উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।
1: As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world. A world where the voice of the global south is heard in equal measure. A world where peacekeeping is

0: ready for contemporary and future challenges, a world where multilateralism reflects contemporary realities and provides effective solutions, not remain a bystander, a world where the promise of technology is fully realized while safeguarding against its misuse and misapplication.
1: এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তাঁদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহের দুটি তৈলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন, তাদের মধ্যে ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরশাহের প্রতিরক্ষা মন্ত্রক ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে, ওমানের জলসীমায় মোম্বাসা ও আলবাহিয়া নামে দুটি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত নাবিক মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, এই প্রতিরোধ শুধুমাত্র ইরানের জাহাজ এবং সেদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত জলযানগুলির ক্ষেত্রে কার্যকর হবে। অন্য দেশের বাণিজ্যিক জাহাজ অবাধে ওই জলপথে যাতায়াত করতে পারবে। এদিকে মার্কিন সেনাবাহিনী বলেছে, আজ থেকে ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলির ওপর ইরানের হামলার ফলে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘোষণা। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘির জানিয়েছেন, কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। কোনো আঞ্চলিক দল যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। ইরানের ওপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6% বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। দেশে সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
2: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
3: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাইয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বঙ্গোপসাগরে মাছ ধরে

0: থেকে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফবি মাকালি নামে ট্রলারটি 2রা জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5ই জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারে কেবিন থেকে উদ্ধার হওয়া 9 জন মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ারও ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্পে চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গে কলকাতার রবীন্দ্র সদনে। আসামের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলেও জলজমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজও আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতীয় ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রধান পেসার জসপ্রীত বুমরাও দলে ফেরায়। বোলিং বিভাগে বাড়তি শক্তি নিয়ে নামছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে এবং স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। 2 দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ফাইনাল খেলা রবিবার নিউ ইয়র্কে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচেষ্টা শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর 2টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 1 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত আরও 8 জন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
2: পিএলআই আছে তো?
1: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন পিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরের গোমতী জেলায় 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজস্ব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন ও শ্রমদপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের প্রতিটি জনকল্যাণমূলক কর্মসূচির মূল লক্ষ্য মানুষের সার্বিক উন্নয়ন। তাই প্রশাসনের প্রত্যেক স্তরের আধিকারিকদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। গতকাল সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি দপ্তরগুলি নিজেদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলোর পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যের কুইন আনারস এবং জৈব সুগন্ধি লেবু সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে খুচরো বাজারে পৌঁছেছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এর মাধ্যমে ত্রিপুরার জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের নতুন দিগন্ত খুলবে, কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে এবং বিশ্বমানের জৈব উদ্যানজাত পণ্যের উৎপাদক হিসেবে ত্রিপুরার পরিচিতি আরও সুদৃঢ় হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল আগরতলায় সাংবাদিকদের তিনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, 2024 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার নিরিখেই আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগরতলায় কাটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচৌমুনি থেকে প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এই দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট ইউজি 2026 পূর্ণ পরীক্ষার ওএমআর শীট সক্রিয় করেছে এবং প্রার্থীদের উত্তর রেকর্ড করেছে। এনটিএ জানিয়েছে প্রার্থীরা তাদের আবেদন নম্বর ব্যবহার করে লগ ইন করতে পারবেন এবং স্ক্যানারের সঙ্গে নিজেদের চিহ্নিত করা উত্তর মিলিয়ে দেখতে পারবেন। যদি কোনো কিছু না মেলে প্রার্থীরা প্রশ্নটি নির্বাচন করে তাদের দাবি করা বিকল্পের টিক চিহ্ন দিতে পারবেন এবং 200 টাকার অফেরতযোগ্য প্রসেসিং ফি প্রদান করে একটি চ্যালেঞ্জ জমা দিতে পারবেন। সংস্থাটি স্পষ্ট করেছে আপত্তি গৃহীত হলে ফি ফেরত পাওয়া হবে। ওএমআর আপত্তির সুবিধাটি এই মাসের 15 তারিখ পর্যন্ত পাওয়া যাবে। সাহায্যের জন্য প্রার্থীরা এনটিএ হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-1178-00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত ইয়ুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় চালু করেছে। এই পর্যায়ে প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় এ তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রক সূত্রে জানা গেছে মাই ভারত পোর্টালে গতকাল থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগামী 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যস্তরের চ্যাম্পিয়নদের আগামী 12 ও 13 আগস্ট জাতীয় যুব সম্মেলনে জাতীয় স্তরে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং কবিতা এই 5টি সৃজনশীল বিভাগে মাই ভারতের প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি সহ সমস্ত আঞ্চলিক ভাষায় তাদের লেখা জমা দিতে পারবেন। ভারত আবহাওয়া বিভাগ আজ পর্যন্ত বিহার ও উড়িষ্যায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে আজ অরুণাচল প্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং মেঘালয়েও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমাপুরীয় বিথিকা দেববর্মা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বরকনি অফিসিয়াল ওয়েবসাইটও নিট ইউজি 2026 তে ওয়াইশা আমচুকমুংনি ওয়েমার শিট ইয়াচাখাতে ফিরক মোংবুলাই রেকর্ড খেলাইকা এনটিএ শাকলাইখা আমচুকমুংরি নাই বরকনি কই মোংবুলাই বাই লগ ইন খেলাই মানবায়ানো তে স্ক্যানার বাই শাকনি সিনি মুংরি ওই ফিরক মোংবুলাই নাই মানবায়ানো তমু মংসাসক চায়া তঙ্কে আজ সং মুংরি গৈ রাং খক নৈরা প্রসেসিং ফিরি ওই চ্যালেঞ্জ খেলাই মানু অ শেপ অ তালনি চিবা শালমারি জরা তঙ্গানো আবুনি বাগৈন আমচুকমুং রেনাই রোগ এনটিএ হেল্পলাইন করঙ্গই মানবায়ানো মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি উদয়পুর গুমতি হাঙ্কুনি খক চুখু চিথাম রেজাক নৈচিবুরী রাশাই রাংনি কাইচি হামক্রাই গনাং তাংবতাং চেঙ্গানতে হলংথং কায়ানো উদয়পুরনি রাজস্বী কলাক্ষেত্র যুগালজাক পান্দানি বিশিংতে সাখাম রং থংতে কামি হামক্রাইন খবই বেবাগৈ কাইচি তাংবতাং ন ফিয়গুই রেওয়ানো মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাপাংনি বেবাক লুকু হামক্রাই সামুং বুতাংনি নাহার মুং অংখা লুকুরগ্ন বেবাক ফাইসিংতে সেবরেনানি আবুনি বাগের প্রশাসনিক বেবাক বেরেমনি অফিসার রকবাই তঙ্ক সংতংনাই লুকুরগ্নি লগি কথালাইমুংনি হজাক খেলাইমুং বাংরেনা নাঙ্গানো মিয়া তাংন কতর ভিডিও কনফারেন্সনি বিশিংতে সংসাজাক ট্যাক্স মনিটরিং সিস্টেমনি ককলাম পান্দাও মন্ত্রকরা অকক সাকা আরও মন্ত্রকরা হাস্তেনি জুদা জুদা হাঙ্কনি সাখাম নকনি ককতমা নাহারকা তে পুইলা বেরেমনি

সাখাম নগ্নি শ্যাপসাপ কাহামকে নাইনা বাগৈ নাংমানি দাগি মুংরিখা ভারতনি নখায়ং চেরি নাইনাই মথানি গগনজান ক্রু মডিউল শেপনি কাইথাম নাংকুকমা আমজোক নাইমং চাসাকা আবনি বিশিং ক্রু মডিউল অপারেটিং সিস্টেমনি সামং ক্রুতে সার্ভিস মডিউল মানজুনায় আম্বিকেল মেকানিজম খাকমুং তৈ এপেক্স কবার খাকমা জোড়া ক্রু মডিউল নি তাংশেপ দিখল কারাখাই চেরি নাইজাখা ইসরো নি খাকামুং ও আমজুকমুং নাইমুং বাই গগনজানো থাংনাই অ্যাস্ট্রোনটস রগনি নাইমথাং কারা খালাইনা লাম নাংকুকমা হামগ্রাই অঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক শালমারি ককতিশাল ফুংনি দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হা কতর্তে বুই হা কত নি লুকুরক বাই ককলাম সালায়ানো অবঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসুকমা খাকামা মন কি বাত পান্ডাও রহরে নানি বাগিন সাহরানী কবখা মাইগভ ওপেন ফোরাম এবাখে নমো অ্যাপসো লুকুরকনি ওয়ানসুক মুংরগ্ন রহরে মানবায়ানে টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বার কল খেলাই হিন্দি এবার ইংরাজি বাই ওয়ানসুক মুংরগ্ন রেকর্ড খেলাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আপতইব SMS খেলাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসগাং শালনৈ চিবরি শালমারি জড়া ফিয়কজাক টঙ্গানো হুকবা মন্ত্রী রতনলাল নাথ সাকা হাস্তেনে অমতুইবু থাইতে কাউজিবু থাই আরব আমি শাহিনী দুবাই নিহাতি ও সগৈকা হদালামতুই ব সাকলাইকা অবহাইকেন ত্রিপুরানী হুকবানী মুই কুথং থাই কুথং হায়ং নিহাতি ও সগৈয়ানো হুকবার খেলাইনাই রোগনে আজিমুং বা বাঙ্গানো তাই ত্রিপুরা হাস্তে সিনিমুং মানানো জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা হাস্তেনে রি ইয়াক থান্তি তসর সুনামকর হামক্রাই খেলাইনা নাহারিন কেন্দ্রনী মন্ত্রী গিরিরাজ সিং নিথানি ককচাপ তিশাকা মিয়া দিল্লি কতালো কেন্দ্রনী মন্ত্রী বাই ককলাম সালাইমাও ও ককচাপ নতিশাও বো ব হাস্তেও কাইশা কথাজাক টেক্সটাইল পার্ক সিল্ক পার্ক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি সেন্ট্রাল সিল্ক রিলিং রংনকনি ইউনিট সুনামনানি ককচাপ তিশাকা আগরতলা কাটাখাল গানানী বানতে দুর্গা চমনী নিসেমি প্রগতি রং নগ্নে উকলগ্নে লাহারতৈ তঙ্কসং লুকুরগ্ন থাংলা সু খেলাইয়া তংনানি কবকমুং নারেখা শালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং তে ওয়াইসা দাগিমুং মাইনিয়া সাক জরা লুকুরগ তৈ মালখুং মর্থনাই রগ্ন অ কনৈ লামাতৈ থাংলা সু খেলাইয়া তংনা বাকে কবকমুং নারেখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুনি মিয়ানি থংলাইমাও ত্রিবুণী সংঘ কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও ত্রিবুণী সংঘ 4-2 গোলনি ফের বাই ফ্রান্স ইউনিয়ন ম্যাচ এনখা বুসকাং দামনৈ চিব্রিও হাস্তেনি শালথাংতে সিপাহী জলা হাঙ্কর কবাং ওয়াতে ওয়াউই মানুহনি হজক রেখা নবার তৈবার নাইখুং আবনো কারইব তে কুবুনি হাঙ্কর রগব ওয়াতে ওয়াউই মানুহনি হজাক মৌরিখা নাইখুং তিনি শালনি সাকানি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গই মানু তিনি আইচুকনি বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচিদক 0.9 ডিগ্রি সেলসিয়াস ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খালাই জাগানে হর্নি দামস নিতামই সতী বুড়ি চিবাও

0: জানালার কাঁচ বেয়ে নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলো যেন ভোরের প্রথম চিঠি। সেই চিঠিতে লেখা আছে মাটির গন্ধ, সবুজের হাসি আর মন ছুঁয়ে যাওয়া একরাশ নীরবতা। এই বর্ষার সকালে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।
1: বর্ষা এমন এক ঋতু যে কোনো শব্দ না করেও অনেক কথা বলে। সে কখনো চোখে তুলে জমে থাকা অশ্রুর মতো নীরবে ঝরে, কখনো আবার হৃদয়ের গভীরে চাপা পড়ে থাকা স্মৃতিগুলোকে

0: কে জাগিয়ে তোলে। বৃষ্টির প্রতিটি ক্ষণটা যেন জীবনের এক একটি গল্প,
1: কোনোটি ভালোবাসার, কোনোটি অপেক্ষার,
0: কোনোটি আবার হারিয়ে ফেলার,
1: কোনো বিকেলের।
2: এই মুহূর্তে হয়তো আপনার বারান্দার কার্নিশে বসে আছেন একজোড়া শালিক, কোথাও টিনের চালে একটানা সুর বাজছে, কোথাও কদম ফুলের গন্ধে ভরে উঠছে সকাল, আর কোথাও হয়তো এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে আপনি খুঁজে নিচ্ছেন একটু নিজের সময়। বিশ্বাস করুন, প্রকৃতি কাউকে একা থাকতে দেয় না, সে বৃষ্টির হাত ধরে নিঃশব্দে এসে বসে পড়ে আমাদের খুব কাছাকাছি।
1: কত মানুষ, কত সম্পর্ক, কত অসমাপ্ত গল্প এই বর্ষা এলে যেন আবার ফিরে আসে। মনে পড়ে যায় কাগজের নৌকা ভাসানো শৈশব, ভিজে স্কুল ফেরত পথ, কিংবা কারুর সঙ্গে একটি ছাতা ভাগ করে হাঁটা সেই ছোট্ট মুহূর্তগুলো। জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক, বর্ষা যেন আমাদের মনে করিয়ে দেয় অনুভূতির কোনো বয়স হয় না, ভালোবাসার কোনো ঋতু শেষ হয় না।
2: রবি ঠাকুরের ভাষায়, আজি ঝরো ঝরো মুখরো বাদুর দিনে, এই সুর শুধু গানের নয়, এ যেন প্রতিটি বাঙালির হৃৎস্পন্দন। আবার জীবনানন্দের কবিতার মতোই মনে হয় বৃষ্টি ভেজা পৃথিবী আজ আরও একটু নরম, আরও একটু আপন হয়ে উঠেছে।
1: যদি মনটা আজ কোনো অজানা বিষাদে ভরে থাকে, তবে জানালাটা একটু খুলে দিন, প্রকৃতির দিকে তাকিয়ে থাকুন, দেখবেন প্রকৃতি খুব ধীরে ধীরে আপনার সব ক্লান্তি নিজের ভেজা আঁচলে মুছে দিচ্ছে। কারণ প্রকৃতি শুধু বৃষ্টি হয়ে মাটি ভেজায় না, মানুষের মনও ভিজিয়ে দেয়। আর ভেজা মানেই তো নতুন স্বপ্নের বীজ সবচেয়ে সহজে অঙ্কুরিত হয়।
2: তাই আজকের এই সকালটুকু শুধু ক্যালেন্ডারের আরেকটি দিন না হয়ে থাকুক, এই সকাল হয়ে উঠুক একটু থেমে যাওয়ার, একটু নিজেকে ফিরে পাওয়ার, আর প্রিয় মানুষগুলোর কথা নতুন করে মনে করার এক অপূর্ব উপলক্ষ।
1: চলুন এই বর্ষার সুর, মেঘের মায়া আর হৃদয়ের উষ্ণতার সঙ্গে নিয়ে শুরু করি আজকের পথ চলা। আপনাদের প্রতিটি মুহূর্ত হোক নির্মল, মাটির গন্ধের মতো আপন আর ভালোবাসায় ভরপুর।

0: ইতিহাসের সেই অমূল্য স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে এবার চলুন ফিরে দেখি আজকের দিনের ইতিহাসের পাতায় লেখা উল্লেখযোগ্য কিছু ঘটনাবলী। 1636 সালের আজকের দিনে মুঘল সম্রাট শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজ প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছিলেন। 1861 সালের আজকের দিনে বিশ্বের প্রথম মেশিন গান তৈরি করা হয়। তাছাড়া 1930 সালের আজকের দিনে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি সর্বপ্রথম টেলি নাটক সম্প্রচার করেছিল। 1942 সালের আজকের দিনে কংগ্রেস ওয়াকিং কমিটি ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছে। তাছাড়া 1997 সালের আজকের দিনে কে আর নারায়ণ প্রথম দলিত সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাছাড়া 2023 সালের আজকের দিনে ভারতের শ্রীহরিকোটা সতীশ ধাবন মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রাভিযানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান 3।
1: 1854 সালের আজকের দিনে মহেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেন। তিনি শ্রীম নামে পরিচিত ছিলেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর রচয়িতা ও শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ছিলেন। 1897 সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী সত্যরঞ্জন বক্সি আজকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1957 সালের আজকের দিনে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই 37তম প্রধান আলোক বর্মা জন্মগ্রহণ করেন।
0: তেমনি আজকের দিনে আমরা হারিয়েছি কয়েকজন।

বিশিষ্ট ব্যক্তিবর্গকে, যেমন 1971 সালের আজকের দিনে ভারতীয় রসায়নবিদ এবং বিশ্লেষক অজৈব রসায়নের অন্যতম পথিকৃৎ পুলিন বিহারী সরকার পরলোক গমন করেছিলেন। 1975 সালের আজকের দিনে প্রখ্যাত ভারতীয় সুরকার এবং সঙ্গীত পরিচালক মদনমোহন কোহলি প্রয়াত হন। তাছাড়া 1983 সালের আজকের দিনে বিখ্যাত তেলুগু কবি শ্রীরঙ্গম শ্রীনিবাস রাও পরলোক গমন করেছিলেন। 1985 সালের আজকের দিনেই গণিতজ্ঞ শিক্ষাব্রতী এবং রাজনীতিবিদ আচার্য দেবপ্রসাদ ঘোষ প্রয়াত হন। এভাবেই ইতিহাসের পাতায় আজকের দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম এবং প্রয়াণের স্মৃতি বহন করে চলেছে।

শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হতে চলেছে আমাদের পরবর্তী পর্ব, লিখছি তোমায় পর্ব, যেখানে মনের না বলা কথা, অনুভূতি আর ভালোবাসার ভাষা দিয়ে আপনাদের পাঠানো চিঠিগুলো, সেগুলো দিয়ে সাজানো হয়েছে এই পর্বটি। চলুন খুলে দেখি অনুভূতির খাম। আজকের প্রথম চিঠিখানা আমরা পেয়েছি অচিন্ত চক্রবর্তী, চুয়া মসিনা সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। চলুন দেখে নেওয়া যাক অচিন্তবাবু কী লিখছেন। তিনি লিখেছেন, প্রিয় আকাশবাণী আগরতলা, প্রকৃতির আবহাওয়া বদলে গেছে তার নিজস্ব নিয়মে। গ্রীষ্মের পর বর্ষার গোমরা মুখে যেন কত অভিমান, বলার কোনো উপায় নেই। ছলছল আঁখি জলে প্রকৃতির পরিবেশ আজ এক অন্যরকম রূপ ধারণ করেছে। আষাঢ় শ্রাবণ মাস বলে কথা, গরবিনী বর্ষার খামখেয়ালিপনায় কৃষক বন্ধুরা যেন বৃন্দাবনের উৎসবে মেতে উঠেছেন গরবিনী রাধার মতো। সেই উৎসবের উষ্ণ অভিনন্দন জানাতে গিয়ে অভিজ্ঞাপনের কাছে পেলাম আজকের বিষয়, যুব দক্ষতা। প্রথমেই বলবো, বর্তমান সমাজে চলছে দক্ষতার এক কঠিন প্রতিযোগিতা। বেঁচে থাকার স্বার্থে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং দেশের ঐতিহ্যকে ধরে রাখার তাগিদে দক্ষতার কোনো বিকল্প নেই। শৈশব থেকেই মানুষের মনে জন্ম নেয় নানান স্বপ্ন, নানান কল্পনা। সেই স্বপ্ন এবং দৃঢ় সংকল্প থেকেই তৈরি হয় দক্ষতা। সাহস এবং আত্মবিশ্বাস মানুষকে পৌঁছে দেয় সঠিক গন্তব্যে। প্রতিভার কোনো অভাব নেই, অভাব শুধু সুযোগের। শিক্ষিত হলেই যে সব ক্ষেত্রে পারদর্শী হওয়া যায় এমন কোনো কথা নেই। প্রকৃত দক্ষতার পরিচয় পাওয়া যায় সুশিক্ষা, ব্যবহার এবং কর্মের মধ্য দিয়ে। জ্ঞান দক্ষতার অধিকারী করে, আর দক্ষতাই উন্নতির চাবিকাঠি। আর যুব দক্ষতার অবমূল্যায়ন দেখে ক্ষুব্ধ যুব সমাজ, শিক্ষিত বেকারের যন্ত্রণা বুকে নিয়ে হতাশ হয়ে আছে ভারতবর্ষ। যে ভারতভূমি একদিন জন্ম দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিনয় বাদল, দীনেশ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহামানবদের, তাদের দক্ষতা আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। তাহলে যুব দক্ষতাকে কি যথাযথ মর্যাদা দেওয়া হয় না? আসুন, নতুন বসন্তের মতো পুরনো জড়তা জড়িয়ে এই বর্ষায় আমরা যুব দক্ষতার নতুন ফসল ফলাই। দক্ষ যুব সমাজই গড়ে তুলতে পারে সমৃদ্ধ আগামী দিনের ভারত। লিখেছেন অচিন্ত চক্রবর্তী, গ্রাম চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া।

আজকের লিখছি তোমায় পর্বের পরবর্তী চিঠি লিখে পাঠিয়েছেন আগরতলা থেকে মৌলিক কর্মকার। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজ কেবল একটি দেশের জনসংখ্যা নয়,

তারা দেশের মূল চালিকা শক্তি। ভারতের মোট জনসংখ্যার প্রায় 67% মানুষ কর্মক্ষম বয়সের অন্তর্গত, যা আমাদের এক বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড প্রদান করে। কিন্তু সঠিক দক্ষতা ছাড়া এই বিপুল তরুণ প্রজন্ম নিষ্ক্রিয় সম্পদে পরিণত হতে পারে। একটি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতের মাত্র 5% কর্মশক্তির কাছে আনুষ্ঠানিক বৃত্তিমূলক দক্ষতা রয়েছে, যেখানে দক্ষিণ কোরিয়ায় এই হার 96%। এই পরিসংখ্যানই বলে দেয় যুবদক্ষতার প্রয়োজনীয়তা কতটা জরুরি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। বর্তমান যুগে সেই পূর্ণতার অপর নাম দক্ষতা। কেবল প্রথাগত ডিগ্রি নয়, আজকের দিনে প্রযুক্তিগত জ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিলস অত্যন্ত প্রাসঙ্গিক। আত্মনির্ভর ত্রিপুরা এবং উন্নত ভারত গঠনে আমাদের রাজ্যের যুব

এই পূর্ণতার অপর নাম দক্ষতা। কেবল প্রথাগত ডিগ্রি নয়, আজকের দিনে প্রযুক্তিগত জ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিলস অত্যন্ত প্রাসঙ্গিক। আত্মনির্ভর ত্রিপুরা এবং উন্নত ভারত গঠনে আমাদের রাজ্যের যুবকদেরও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে স্থানীয় হস্তশিল্প সব ক্ষেত্রেই পারদর্শী হতে হবে। সাবেক রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের ভাষায়, যুবকদের স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। স্বামী বিবেকানন্দের অমর বাণী, ওঠো জাগো, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। আজকের যুব সমাজের জন্য এই আহ্বান আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। গ্রামীণ ও শহরের যুবকদের দক্ষতা বিকাশের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, স্কিল ইন্ডিয়া মিশন, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং মুদ্রা যোজনা সম্পর্কে আরও ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি। দক্ষ যুবশক্তির হাত ধরেই গড়ে উঠবে বিকশিত ভারত 2047-এর শক্তিশালী ভিত্তি। ইতি শ্রীমতী মৌলি কর্মকার, আগরতলা।

শ্রোতা বন্ধুরা, এবারে পরের চিঠিখানা আমরা পেয়েছি সোমনাথ চট্টোপাধ্যায় জয়পুর বাঁকুড়া থেকে। তিনি লিখেছেন বিষয় যুব দক্ষতা নিয়ে। প্রিয় অভিজ্ঞাপন, একটি ছোট্ট গ্রামে বাস করত আকাশ। পড়াশুনো শেষ করে চাকরি না পেয়ে সে হতাশ হয়ে পড়েছিল। গ্রামে তার মতো আরও অনেক তরুণ ছিল যারা অলস সময় পার করছিল। একদিন আকাশ বুঝতে পারল, শুধু সার্টিফিকেটের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, নিজেকে যুগের উপযোগী করে গড়ে তুলতে হবে। সে জেলার যুব উন্নয়ন কেন্দ্রে যোগাযোগ করে এবং নিজের আগ্রহ অনুযায়ী কম্পিউটার কোডিং এবং ফ্রিল্যান্সিং এবং আধুনিক কৃষি প্রযুক্তির উপর 3 মাসের একটি বাস্তবমুখী প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে আকাশ ঘরে বসে না থেকে গ্রামের একটি পরিত্যক্ত জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষ শুরু করে, পাশাপাশি রাতে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে থাকে। অল্প কিছুদিনের মধ্যেই আকাশের ভাগ্য বদলে যায়। তার দেখা দেখি গ্রামের অন্য তরুণেরাও এগিয়ে আসে। আকাশ তখন নিজের উদ্যোগে গ্রামের ক্লাবে একটি যুব দক্ষতা উন্নয়ন কেন্দ্র করে তুলেছে। সেখানে সে নিজের এবং অন্যান্য দক্ষ বন্ধুদের সহায়তায় গ্রামের বেকার যুবকদের মোবাইল মেকানিক, ইলেকট্রিশিয়ান এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শেখাতে শুরু করে। দেখতে দেখতে পুরো গ্রামের চিত্র বদলে গেছে। যে তরুণেরা আগে হতাশায় দিন কাটাত, তারা এখন এক একজন দক্ষ কর্মী এবং উদ্যোক্তা হয়ে উঠেছেন। গ্রামটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠল। সে বছর 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবসে আকাশকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রেষ্ঠ যুব উদ্যোক্তার পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় আকাশ গর্ব করে বলেছিলেন, তরুণদের শুধু চাকরি খুঁজলে চলবে না, দক্ষ হয়ে চাকরি তৈরি করতে হবে। আমাদের দক্ষ হাতগুলোই পারবে একটি শক্তিশালী ও উন্নত দেশ গড়ে তুলতে। নমস্কার অন্তে, সোমনাথ চট্টোপাধ্যায়, জয়পুর, বাঁকুড়া।

স্কুল কলেজের পুঁথিগত বিদ্যায় জীবনে সফল হওয়া যায় না। জীবনে সফলতার জন্য দরকার বিভিন্ন ধরনের দক্ষতা। শিক্ষায় ব্যুৎপত্তি, কাজের জায়গায় নেতৃত্ব দেওয়ার দক্ষতার পাশাপাশি দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা, সমস্যার মুখোমুখি হয়ে তার সমাধান, সর্বোপরি বর্তমান পরিকাঠামোয় প্রযুক্তি ব্যবহারের দক্ষতায় পারদর্শী হওয়া দরকার। এসব দক্ষতা অর্জন করতে পারলে যে কেউ নিজের ওপর আস্থা রেখে যে কোনো পেশায় সাফল্য লাভ করতে পারবে। শিক্ষার শাখা প্রশাখা আজ অনেক বিস্তৃত। সাধারণ শিক্ষার গণ্ডি ছাড়িয়ে চিকিৎসা, কারিগরি, বিভিন্ন সেবা সরবরাহ, আতিথেয়তা, পরিচালনা, ব্যবস্থাপনার পাঠ্যক্রম রয়েছে। এইসব ক্ষেত্রে এখন কাজ করার সুযোগ অনেক বেশি। দক্ষতাকে করায়ত্ত করতে না পারলে কোনো শাখাতেই লক্ষ্যে পৌঁছতে পারা যায় না। দক্ষতা আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন নতুন সুযোগের সন্ধান এনে দেয়। দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। দক্ষতা সম্পন্ন যে কেউ নিজের ও নিজের পরিবারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সাথে সাথে সমাজকে অনেক কিছু দিতে পারে। বর্তমানে কম্পিউটার বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা স্মার্টফোনের প্রয়োগ যেভাবে জীবনে প্রভাব ফেলেছে, তা শুধু যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি করলে হবে না। সব বয়সের মানুষের দক্ষতা না বাড়াতে পারলে অনেক পিছিয়ে পড়তে হবে। যে কোনো বয়সেই নিজের প্রতিভাকে বিকশিত করে নতুন উদ্ভাবিত প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে না পারলে বর্তমান দুনিয়ায় টিকে থাকা মুশকিল। শুভেচ্ছা আনতে মাধব হাজরা, 13B/1 অমূল্যচরণ পাল স্ট্রিট, আরিয়াদহ, কলকাতা 57।

আজকেরই লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠি, লিখে পাঠিয়েছেন কলকাতা থেকে মাধব হাজরা। প্রিয় বিজ্ঞাপন, সাধারণত মানুষের যৌবনকাল 18 থেকে 35 বছর পর্যন্ত ধরা হয়। এই বয়সে শারীরিক ও মানসিক বৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে থাকে। এই বয়সের যুবক যুবতীরাই যুব সমাজের প্রতিনিধি, দেশের সবচেয়ে বড় শক্তি আর সম্পদ।

0: শ্রোতা বন্ধুরা, এবারে সময় হয়ে গেছে কিছু তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার। উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এর গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশবেত, কাঠ খোদাই, যাত্রা এবং মুখোশ তৈরি, বিশেষ করে এই অঞ্চলে মৃতপ্রায় এবং লুপ্তপ্রায় সংস্কৃতি বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তিদের এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্য যাদের বয়স 15 থেকে 25 বছরের মধ্যে, তাদের 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। গুরু প্রতি মাসে 7,500 টাকা, সহকারী প্রতি মাসে 3,750 টাকা এবং শিষ্য প্রতি মাসে 1,500 টাকা সাম্মানিক পাবেন। আবেদনকারীকে উপযুক্ত নথিপত্র এবং বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যের আর্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 31 আগস্ট 2026। এর জন্য আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য আপনারা জানার জন্য দেখে নিতে পারেন www.nezccindia.org.in এই ওয়েবসাইট।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। রাজ্য সরকারের অর্থানুকূল্যে পরিচালিত মুখ্যমন্ত্রীর কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্পে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 21 জুলাই 2026 পর্যন্ত। আবেদনপত্র সংশ্লিষ্ট মহকুমা শাসকের কার্যালয়ে জমা দিতে হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সঙ্গে

প্রয়োজনীয় নথিপত্র হিসেবে জমা দিতে হবে। আবেদনকারী monitoriswelfare.tripura.gov.in পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। উল্লেখ্য, বিগত অর্থ বছরে যারা মোটরচালিত স্কুটার অথবা ব্যাটারি চালিত স্কুটি পেয়েছেন তারা এই প্রকল্পের আওতায় পুনরায় আবেদন করতে পারবেন না। এছাড়া আবেদনকারীদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে এবং নির্ধারিত আচরণবিধি মেনে চলতে হবে। বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ মহকুমা শাসকের কার্যালয় অথবা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। এই ছিল আজকের তথ্য।

0: শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের কিছু কাজের খবর জানিয়ে দেওয়ার পালা। ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্টে মোট 10টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে www.twd.tripura.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে আইটি স্পেশালিস্ট, প্রকিউরমেন্ট অ্যান্ড পারচেস স্পেশালিস্ট, প্রকিউরমেন্ট ম্যানেজার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, অ্যাকাউন্টেন্টস অফিসার, ক্লাস্টার কোঅর্ডিনেটর ইত্যাদি। পদভেদে মাসিক বেতন হবে 35,000 টাকা থেকে 1,50,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং, MBA, MCOM, কৃষি, উদ্যানপালন, ভেটেরিনারি এবং ফিশারিজ এবং সমমানের ডিগ্রি প্রয়োজন। আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে 5 জুলাই 2026 থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 16 জুলাই 2026 পর্যন্ত।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। পশ্চিম ত্রিপুরার জিরানিয়াস্থিত চম্পকনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে 2 জন প্রশিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে 1 জন যোগব্যায়াম বা যোগা প্রশিক্ষক এবং 1 জন নাট্য বা থিয়েটার প্রশিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয়ের কার্যালয়ে স্কুল চলাকালীন সময়ে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। এই ছিল আজকের কাজের খবর।

শ্রোতা বন্ধুরা, বর্ষাকালে ডেঙ্গু, চিকেনগুনিয়া এবং ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যায়, তাই ঘরের আশেপাশে কোথাও জল জমতে দেবেন না। তাছাড়া মশার কামড় রোধে মশারি ব্যবহার করুন। তাছাড়া ফুল হাতা পোশাক আপনারা পরতে পারেন, সবসময় ফোটানো এবং বিশুদ্ধ জল পান করুন। খাবার ঢেকে রাখুন এবং খাবার আগে এবং শৌচাগার ব্যবহার পরে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। দ্রুত বমি এবং অন্যান্য সমস্যা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। বর্ষাকালে ডায়রিয়া হলে শরীরে জল শূন্যতা রোধ করতে বারবার ওআরএস বা লবণ চিনির জল পান করতে পারেন। হালকা এবং সহজ পাচ্য খাবার খান এবং বিশ্রাম নিন, তাহলে উচ্চ জ্বর, বারবার বমি এবং অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনারা নিতে পারেন। মনে রাখবেন, ডেঙ্গু এবং চিকেনগুনিয়ার কোনো নির্দিষ্ট ঘরোয়া চিকিৎসা নেই। জ্বর হলে পর্যাপ্ত জল পান করতে হবে এবং অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এবারে সময় হয়ে গেছে আকাশের খবর জানার। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন

0: শতাংশ। পরিমাপযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ 14.8 মিলিমিটার। এক সতর্কবার্তায় জানানো হয়েছে রাজ্যের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। তো শ্রোতা বন্ধুরা, ভোরের এই সুন্দর সময়ে আপনাদের সঙ্গ পেয়েও কিন্তু আমরা আপ্লুত। আশা করি আজকের এই ছোট্ট প্রয়াস আপনাদের মনে কিছুটা ভালো লাগার স্পর্শ রেখে যাবে। তো আজকের মতো অভিজ্ঞাপনের আসর এখানেই শেষ করছি। এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা আচার্য,
1: আর আমি অম্বালিকা ভট্টাচার্য।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ, এবং তারপরে শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

আকাশ বাণী আগরতলা, এবারে দেশবন্দনা অনুষ্ঠানে আপনারা শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। দুঃখিত, বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন আপনারা। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন সমবেত কণ্ঠে।

0: গানটি শুনলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ মিসাইল হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু, আহত আরও 8। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে। ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকোডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ কলকাতার রবীন্দ্র সদনে তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। ওড়িশার পুরীতে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নব যৌবন উৎসব হবে আজ শ্রীজগন্নাথ মন্দিরে। ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন আজ মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, সংঘাত দীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
2: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
1: রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী মিশন চালু হওয়ার পর থেকে ভারত এ ধরনের 50 মিশনে প্রায় 3 লক্ষ কর্মীকে পাঠিয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। বর্তমানে রাষ্ট্রসংঘের 10 শান্তিরক্ষী বাহিনীতে দেশের 4,300 বেশি কর্মী নিযুক্ত রয়েছেন। দক্ষিণী বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথা উল্লেখ করেন বিদেশমন্ত্রী। এক্ষেত্রে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির সহযোগিতা ও সমর্থন চেয়ে তিনি বলেন, নিরাপত্তা পরিষদে ভারতের উপস্থিতি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। উল্লেখ, ভারত নির্বাচিত হলে 2028 থেকে তাদের কার্যকালের মেয়াদ হবে 2 বছরের। এর আগে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 8 দায়িত্ব পালন

0: করে। এদিকে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তাদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানান ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। গাজায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইইউ $100 কোটি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এই জোটের শীর্ষ নেতৃত্ব গতকাল জানিয়েছেন, হোয়াইট হাউস ও রাষ্ট্রসংঘ সহ ইইউ 65 সরকার ও সংগঠনের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছে। ইউরোপকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে ইউক্রেন সহ অন্য 9টি দেশ জোট গড়ার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও ব্রিটেনের নেতারা জানিয়েছেন, তাদের দেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। এই হামলা প্রতিরোধ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার চেয়ে কঠিন। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় ক্রুজ সদস্যের মৃত্যু হয়েছে, আহত আরও 8 জন। এদের মধ্যে 6 জন ভারতীয় ও 2 জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ওমানের জলসীমায় মোম্বাসা ও আল বাহিয়া নামে দুটি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত ভারতীয় মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। সংযুক্ত আরব আমিরশাহি হামলার নিন্দা করেছে, এটি আন্তর্জাতিক আইন বিরোধী এবং হামলা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার পক্ষে উদ্বেগের বলে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক মন্তব্য করেছে। এদিকে ইরানের উপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাতানজের কাছে থাকা পিক্যাক্স মাউন্টেন ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। মার্কিন সেনাবাহিনী বলেছে, আজ থেকেই ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকোডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের বিমানে মরদেহগুলি মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। সমুদ্রবিজ্ঞানী তুহিন ঘোষ বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
1: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এবং আমরা একটা আলাদা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। প্রথম বৃষ্টিটাকে ছেড়ে দিলে পরের বৃষ্টিটা কিন্তু আমাদের কাছে খুব উপযোগী হয়ে যায়, এবং দরকার হলে আমরা সেখানে ছোটোখাটো ফিল্টারও ব্যবহার করতে পারি, যাতে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এবং তাতে কিন্তু এটা অনেক সহজে, অনেক সস্তায় আমাদের একটা বিকল্প চাহিদা হিসেবে তৈরি হবে।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতার মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে, মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে থাকার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আলো ছাড়া যেমন সূর্যের কোনো অস্তিত্ব নেই, তেমনি আলোর সূর্য ছাড়া থাকতে পারে।

0: না। সংস্কৃত একটি শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন, এই কারণেই সূর্যের শক্তি ও অস্তিত্ব এবং আলো একে অপরের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। ওড়িশার পুরীতে জগন্নাথের বলভদ্র দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব হবে আজ শ্রী জগন্নাথ মন্দিরে। পক্ষকাল ব্যাপী আনসারা বা অদর্শনের পর জগন্নাথের বলভদ্র দেবী সুভদ্রা আজ আবার দর্শন দেবেন। স্নান পূর্ণিমার পরে তিন দেবদেবী অসুস্থ হয়ে পড়েন বলে ধর্মীয় বিশ্বাস, তারপর তারা নতুন রূপে আজ আবার দর্শন দেবেন। নবযৌবন উৎসবে জগন্নাথ দেবকে রাজবেশে সাজিয়ে অভিষেক করা হবে, বিশেষ ভোগ নিবেদন করা হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ বিহার ও উড়িষ্যার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই দুই রাজ্যে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, সিকিম, কর্ণাটক ও উড়িষ্যার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12টায়। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। বার্মিংহামের এজবাস্টনে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর 3:30। এদিকে ইংল্যান্ড সফরের শেষ ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-21 মহিলা হকি দল আজ বেলজিয়ামের মুখোমুখি হবে। ইংল্যান্ডের লিলেসাল ন্যাশনাল স্পোর্টস সেন্টারে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত। খবর পড়া আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনাদের জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ উদয়পুরের গোমতি জেলার 93.24 কোটি টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজস্ব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন এবং শ্রম দপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সরকারের প্রতিটি জনকল্যাণমূলক কর্মসূচির মূল লক্ষ্য মানুষের সার্বিক উন্নয়ন। তাই প্রশাসনের প্রত্যেক স্তরের আধিকারিকদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। গতকাল সচিবালয়ে টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে তিনি এই কথা বলেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যের কুইন আনারস এবং জৈব সুগন্ধি লেবু সংযুক্ত আরব আমিরশাহী দুবাইয়ের খুচরো বাজারে পৌঁছেছে। নিজের সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, এর মাধ্যমে ত্রিপুরার জৈব কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত খুলবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল আগরতলায় সাংবাদিকদের তিনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য তিনি প্রতিটি জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন। আগরতলায় কাটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গা চৌমুহনী থেকে প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এই দুটো পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষার ওএমআর শিট সক্রিয় করেছে এবং প্রার্থীদের উত্তর রেকর্ড করেছে। এনটিএ জানিয়েছে, প্রার্থীরা তাদের আবেদন নম্বর ব্যবহার করে লগ ইন করতে পারবেন এবং স্ক্যানারের সঙ্গে নিজেদের চিহ্নিত করা উত্তর মিলিয়ে দেখতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুনিশ্চিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক মেরা ইউব ভারত এর মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় চালু করেছে। এই পর্যায়ে প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় এই তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাই ভারত পোর্টালে গতকাল থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

এবারে আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12:00 ককবরুক অনুষ্ঠান লেলা মনিজারা। বেলা 12:55 চাষের কথা। বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি বাদন শিল্পী তন্ময় ঋষিদাস। বেলা 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 1:50 আপনারা শুনবেন আধুনিক গান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসর। পরে লোকগীতি শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। সন্ধে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন সুস্বাস্থ্য। রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তড়িৎ চৌধুরী। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 বাংলা নাটক আগুনের পাখি রচনা কৌশিক মিত্র, প্রযোজনায় ডক্টর দীপক চন্দ্রপোদ্দার। রাত 10:10 আপনারা শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গানে শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন অভিরূপ গুহ ঠাকুরতার কণ্ঠে।

গানটি শুনলেন মনীষা মুরলির কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে পরের গানটি আপনারা শুনবেন অভিরূপ গুহ ঠাকুরতার কণ্ঠে।

গানটি শুনলেন মনীষা মুরলির কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত।

0: তিনটে কলেজেই?
1: অত ভেবো না,
0: ফিস তো দেখো।
2: কি খবর?
3: কি হলো কি?
1: ফিস নিয়ে টেনশন।
2: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
4: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
6: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

হরে রামা হরে কৃষ্ণা ছবি থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: গানটি শুনলেন হীরা পান্না ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।
1: জরা ওর খেল।

উমরাও জান ছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারে অনুষ্ঠানের একেবারে সর্বশেষ গানটি আপনারা শুনবেন তালাত আজিজের কণ্ঠে একই ছবি থেকে।

অনুষ্ঠানের সর্বশেষ গানটি আপনারা শুনলেন তালাত আজিজের কণ্ঠে উমরা উজান ছবি থেকে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন হিন্দি ছবির গান। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, তাহলে এবার কিছু বাংলা ছায়াছবির গান শোনা যাক। আমরা প্রথম গানখানি শুনব কুসুম ছবি থেকে, ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

নির্মলা মিশ্র, অনুসোয়া ঘোষ ও পরিমল ভট্টাচার্যের মিলিত কণ্ঠে আমরা গানখানি শুনলাম কুসুম ছবি থেকে। একই ছবি থেকে পরের গানখানিও শুনব ধীরেন বসুর কণ্ঠে।

অলকা ইয়াগনিকের গাওয়া গানখানি আমরা শুনে নিলাম পিতা মাতা ও সন্তান ছবি থেকে। একই ছবির পরের গানখানিও আমরা শুনব ইন্দ্রনীল সেন এবং মিতালি সিং এর দ্বৈত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, বর্ষাকাল মানেই কিন্তু একটু বাড়তি সতর্কতা। আমাদের কিন্তু কিছু করণীয় রয়েছে। আমাদের এই সময়টাতে সবসময় ফুটিয়ে বা ফিল্টার করা জল পান করতে হবে। রাস্তার ধারের কাঁটা ফল, ভাজা পোড়া এবং খোলা খাবার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। হজম শক্তি বাড়াতে ও পেটের সংক্রমণ এড়াতে ডায়েটে টক দই, লেবু, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল রাখতে হবে। বৃষ্টিতে ভিজলে দ্রুত বাড়ি ফিরে গা মুছে শুকনো পরিষ্কার পোশাক পরে নিন। বাইরে থেকে এসে বা খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন। চোখ ওঠা বা ত্বকের অ্যালার্জি থেকে বাঁচতে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন এবং ত্বক পরিষ্কার রাখুন। ডেঙ্গু ও চিকেনগুনিয়ার মতো রোগ থেকে বাঁচতে বাড়ির চারপাশের টব, ড্রেন বা নর্দমায় জল জমতে দেবেন না। মশার উপদ্রব কমাতে মশারি ব্যবহার করুন এবং প্রয়োজনে মশা তাড়ানোর ক্রিম বা লিকুইড ব্যবহার করুন। আর্দ্রতার কারণে রান্নাঘরের মশলায় যাতে ছত্রাক না পড়ে, তাই সবসময় বায়ুরোধী অর্থাৎ এয়ারটাইট কৌটো ব্যবহার করুন। স্বেচ্ছাতে পরিবেশে দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক বাড়ে। রান্নাঘর, বাথরুম এবং ঘরের মেঝে সবসময় শুকনো ও পরিষ্কার করে রাখুন। বর্ষাকালে শাকসবজি ও ফলমূল রান্না বা খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিন। ডায়রিয়া ও টাইফয়েড প্রতিরোধে সবসময় ফুটিয়ে জল খান। শিশুদের জন্য সবসময় পরিষ্কার খাবার নিশ্চিত করুন। বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং বাইরের খাবার তো এই সময় অবশ্যই এড়িয়ে চলুন। জমা জলে ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ে, বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না এবং ঘুমানোর সময় কিন্তু অবশ্যই মশারি ব্যবহার করুন। মুড়ি, চিড়া, গুড় ও শুকনো খাবার মজুদ রাখুন। টর্চ লাইট, মোমবাতি এবং পর্যাপ্ত পানীয় জল হাতের কাছে রাখুন। ভারী বৃষ্টির সময় বাড়ির প্রধান বিদ্যুতের সুইচ বা মেইন সুইচ বন্ধ করে রাখুন। ছেঁড়া বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বন্যার জলে সাঁকো পার হওয়া বা রাস্তাঘাট পার হওয়ার সময় সতর্ক থাকুন। জলে সাপ বা বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাই সাবধানে চলুন। গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং দলিলপত্র প্লাস্টিকের ব্যাগে বা ওয়াটারপ্রুফ ব্যাগে সুরক্ষিত করে রাখুন। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। এবারের গানখানি তালে শোনা যাক লালকুঠি ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

আশা ভোসলের গাওয়া গানখানি আমরা শুনে নিলাম ত্রু এই ছবি থেকে। এবারের গানখানি শোনা যাক আমার শপথ ছবি থেকে, সুরেশ ওয়েদকার এবং অনুরাধা পাড়োয়ালের দ্বৈত কণ্ঠে।

আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে আমরা গানখানি শুনলাম আমার শপথ ছবি থেকে। এবারের গানখানি আমরা শুনব প্রথমা ছবি থেকে হৈমন্তী শুক্লার কণ্ঠে।

সন্ধ্যাশ্রী দত্তের গাওয়া গানখানি আমরা শুনলাম প্রথমা ছবি থেকে। এবারের পরের গানখানি শুনব অনুরাধা পারওয়ালের কণ্ঠে লাল পাহাড়ি ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনলাম বিভিন্ন শিল্পীদের কণ্ঠে গাওয়া বাংলা ছায়াছবির গান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: 증 저더는 신우 디리뿌라 하스티니 저더니 녹노 콩노 방사 방릴리 승 고얌 방로 누구이 동거 피아바 어러 꽉 태셔 샤타이클라요 어 고얌 지니 바롯 하코터니 뿌일야 동마야포 어버 아메리카니 투부작 파요 하세히네 혹바니 엘럼 그릉노 쇼시마니 라이자테 샤작 아메리카니 아투부이 파이작 잣카 함 고얌 타북보 아울리니 나기 쳐라오 만토고 허니 샤작 동오 গয়াম মুষ্টি নকারে বিথি বরাইনি বাকিব সামহ ফনাং যাগো তাই যেন আপেল হাইন গয়াম বাহান বুকুর বেবাক চাই মানো গয়াম ভিটামিন সি বেলেগ হেন মান থগো তাই আইরন তাই ভিটামিন বি ব মান থগো হই সাজাক দো সাইনাথে খরকসে কী সাপানো লাইতে সাকে গয়াম নলে চামানী নগো তামনি হানবা যতনি নগ্ন খুঙ্গনো গয়ামর নুকজাগো ফিয়া গয়াম পাইথামনি আগলব যেন জেম জেলি রখাই গয়াম ন খাতি ওই চাইমানো আসক্ত যেন গয়াম চামনি কক রখনা লাগে তাবক ও গয়াম কাইনানি হিনকাই যেন তামো তামো খাইনা কালাই অবকিসা সেলাইন হগবানি সয়সীমানী রাইজাতই সাজাক দঙ্গ গয়ামনি বাকে হিংকাকে ত্রিপুরা হাস্তেনি হা বেলেখেন কাহাম হই সাতংনি মারি ব্রিজিদ ডিগ্রি ফারেনহাইট অব ত্রিপুরা হাস্তেও মাথক তংসামারি তাই গয়ামনি বদ্রেপদ জাত দঙ্গ L49 এলাহাবাদ সফেদা হরিজা চিত্তিদার বুসলিকরে গয়াম কত জাত কাজী পেয়ারা তাই দেশি জাত বদ্রে পদ জাত দঙ্গ গয়াম কাইনানি শেখাংন গয়ামন হাকর কাইনানি বাকে হাকর মাখর নাই কেবেন কোয়ার ফুট কাইসাতে খাকসা খাই যেন হাকর মাখর নাই তাই আহাকর পটাস বা কেজি ইউরিয়া বা কেজি তাই মুসকি কেরান বা কেজি খাই যেন মারেনা নাই আফরু আহা কর কাহাম খাই আহা বাই আং সার মানে আপনো কাহাম খাই মা সাপল নাই তাই লগিও বেবিস্টিন দালুগৈ মারেনা নাই আমহাইকে হাকর চগৈ যেন আহান হাতি বারসস কাহামকে তন্নাই হাতি বারসা অংমানী আগলো যেন যে গয়াম কাইনেন হেনে ফাংসার খালাইজাক আর নি ফাংসারানো তুবই আহাকর কাইমাননাই হাকর কাইনানি হুনপুর হুনকাই যেন ইয়াফাং কারা সাস খাইন হা বিশিঙ্গ মা দানাই তাই শারিক ফাসিং মা কাইনে নাই বুলাই কাইমানি আগলো বুলাই গলৈ ফাইকাঙ্গাকাই আবন গাহামকে নাইকানি খালাই ইয়াফাং রক জাবরা ববরা গরি খাই মা তনা নাই উলো হনকাকে হা পমরনে নাংখাই হা ব পম মারনে নাংনাই অমহাইকে নাইকানি খাইকে হাঙ্কাইন যেন বিশিকথাম বিশিবরিনি ইয়াগুলোন গয়াম কাই তাই বুথাই চাইমান
1: আশোক জানা লেলামানি জ্বরাব খোনাবাইকা তং বিটি তাবো খোনাবাইন রেখা দেববর্মানী খরাঙ্গ জাদুনি রচাপমু

Cama matar com puta. Anda de gana.

pa pa ra te pa sa ta ka bo si la sa ta ti na ta do

感觉内心内啊，但是个啊，但是个。

no, no la han dado, soy mayo, a Tachico.

ਨੈ ਤਮਲ ਨੇਮ ਸ ਨਮਤੇ ਦਲਲ ਕੋਰੇ ਵੋਇਰ ਸਗ

사수박을 마시고 마야라 꼬름을 도와주기 아니 한 번을 보시고 마시거나

那些个我奶奶不怕那光大白卡个卡着马路养个大哥来了，大哥来，搞到那村个娘们，我大姐搞弄起他们。

なしくぐらいばすむやるいなしこかみらしがらかじゃたくのおだしくぐらな

0: পুষ্টিগুণে ভরপুর একটি ফল, সারা বছরই বাজারে এর চাহিদা থাকে। খেজুর নষ্ট হয় না, এর ফল শুকিয়ে খেজুর তৈরি হয়। বর্তমানে কৃষক ভাইয়েরা খেজুর চাষ করে বেশ ভালো লাভ করছেন। খেজুর গাছ সাধারণত সব ধরনের মাটিতে চাষ করা যায়, তারপরও বেলে বা বেলে দোআঁশ মাটিতে খেজুর গাছ ভালো জন্মে। তবে জল নিষ্কাশনের সুব্যবস্থা অবশ্যই থাকতে হবে। বীজ থেকে চারা উৎপাদনের জন্য মাটির 1/3 বালি, ছাই, গোবর ও কম্পোস্ট সার একসাথে মেশাতে হবে। 100 কেজি মাটির জন্য 500 গ্রাম রুটন সার মিশিয়ে তৈরি করতে হবে। বীজ 24 থেকে 48 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর মাটির 1/4 ইঞ্চি গর্তে বপন করতে হবে। তারপর অল্প অল্প জল দিতে হবে যাতে কাদা না হয়। 2 থেকে 3 সপ্তাহ জল দেবার পর 3 থেকে 4 সপ্তাহ পর চারা গজাবে। এরপর 3 মাস পরপর 1 লিটার জলে 100 গ্রাম ইউরিয়া গুলে স্প্রে করতে হবে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হতে হবে 15 থেকে 20 ফুট। দিনে কমপক্ষে 5 থেকে 8 ঘন্টা যাতে রোদ থাকে এমন জায়গা নির্বাচন করতে হবে, তাতে গাছের বৃদ্ধি এবং রোগ বালাই কম হবে। একর প্রতি 100 থেকে 121টিরও বেশি গাছ রোপণ করা যাবে না। খেজুরের চারা রোপণ করতে হলে 3 ফুট গভীর এবং 3 ফুট লম্বা এবং 3 ফুট আড়াআড়ি গর্ত করে মাদা বানাতে হবে। উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে দিতে হবে। সম্ভব হলে গর্তের মাটিতে 1 থেকে 1.5 দিন রোদ লাগিয়ে নিলে ভালো হয়। পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় তার জন্য মাটির সাথে গুঁড়ো বিষ মিশিয়ে দেওয়া যেতে পারে। প্রতিটি গাছের গোড়ায় সামান্য পরিমাণে হাড়ের গুঁড়ো, প্রতি গর্তে 8 থেকে 10 কেজি গোবর সার মেশাতে হবে। চারা রোপণের 10 থেকে 15 দিন পরে মিশ্র সার গাছের কমপক্ষে 2 থেকে 3 ফুট দূরে মাটিতে প্রয়োগ করে জল স্প্রে করতে হবে। চারা রোপণের পর চারার গোড়া যেন শুকিয়ে না যায়, আবার অতিরিক্ত জলে যেন কাদা জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খেজুর গাছের পরাগায়ন পোকা মাকড় মৌমাছি কিংবা বাতাসের মাধ্যমে খুব কমই হয়ে থাকে। হাত দিয়ে অথবা মেকানিক্যাল পদ্ধতিতে পরাগায়ন করতে হবে। খেজুর গাছ অনুর্বর এমনকি অধিক লবণাক্ত অঞ্চলে হয়ে থাকে। লাগানোর পর 4 থেকে 5 বছর পর থেকে খেজুর দেয়া শুরু করে। এক নাগারে 150 বছর অর্থাৎ বাঁচার আগ পর্যন্ত খেজুর দিয়ে থাকে। খেজুর খুবই পুষ্টিমান হওয়ার কারণে 1 কেজি খেজুর দেহকে 3,470 ক্যালোরি শক্তি যোগান দেয়। খেজুর গাছ লবণাক্ত এলাকা নদী ভাঙন কৃষিকাজের উপযোগী আবহাওয়া তৈরিতে সাহায্য করে। বর্তমানে দেশের নদী ভাঙন রোধে তাপমাত্রা কমাতে সর্বোপরি নতুন কৃষি ফসল হিসেবে খেজুর গাছ হতে পারে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যম। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল খেজুর চাষ।
1: এতক্ষণ শুনলেন চাষের কথা।

এতক্ষণ শুনলেন বৃন্দাবনী সরং রাগে বাঁশিবাদন, পরিবেশনায় ছিলেন তন্ময় ঋষিদাস এবং তবলায় ছিলেন সুমন ঘোষ। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর্যুপরি হামলায় মধ্যপ্রাচ্যের সংকট আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে।

0: কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারত টেক্স হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ উদ্যোগ। চলতি বছর 60,000-এরও বেশি ক্রেতা এবং 130টি দেশের প্রদর্শক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারাও এখানে যোগ দিয়েছেন।
1: দুনিয়াকে 130 দেশো সে উপর বায়ার আয়া অভি মোদি জি নে 56 দেশো সে FTA হো রাহা, কুছে হো গয়া হ্যা কুছে বাকি। ইয়ে বাতাতা হ্যায় কি আজ 60,000 সে উপর এক্সিবিটর আয়ে। আর সবসে বড়ি খাসিয়ত হ্যায় ইস এক্সপো মে 90% MSME আয়ে। মানে উম্মীদ কর রাহা হুম কি ইস বার জো বায়ার আ রহে হ্যায় ইয়ে সারে দুনিয়াকে রেকর্ড কো তোড়ে গে।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিভিন্ন রাজ্যের বস্ত্রমন্ত্রীরাও। বস্ত্রশিল্প, ফ্যাশন, প্রযুক্তি, বিনিয়োগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিকাশের দিকটি এখানে তুলে ধরা হচ্ছে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA আগামীকাল থেকে কার্যকর হবে। এই চুক্তির ফলে ব্রিটেনের বাজারে রপ্তানিযোগ্য প্রায় সব ভারতীয় পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক লাগবে না। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং দুদেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেনের সহযোগিতার প্রতিফলন হল এই চুক্তি। 2021 সালের মে মাসে উন্নত বাণিজ্য অংশীদারিত্ব এবং ভারত ব্রিটেন রূপরেখা 2030 গ্রহণের মাধ্যমে এই চুক্তির ভিত তৈরি হয়। এর লক্ষ্য ছিল 2030 সালের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন বিশ্বের মধ্যে সুসংহত, স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যে ভারতের যাত্রাপথের একটি বড় পদক্ষেপ। এর ফলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর 70%, সামুদ্রিক পণ্যের ওপর 21% বেশি, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশের ওপর প্রায় 18%, জুতো ও অন্যান্য চামড়াজাতীয় পণ্যের ওপর 16% পর্যন্ত এবং বস্ত্র ও পোশাকের ওপর প্রায় 12% শুল্ক শূন্যে নেমে আসবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ UNSC-তে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাত দীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টেগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
2: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
0: মার্কিন যুক্তরাষ্ট্র পরপর তৃতীয় রাতেও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোয় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, তারা আবু মুসা, বন্দর আব্বাস, বুশাহার, চাবাহার, জাস্ক এবং কোনারকের ওপর ইরানি তটরক্ষী বাহিনীকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন আক্রমণ চালিয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর স্বীকার করেনি। সেন্টকম আরও বলেছে, ইরানি বাহিনীর সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার জন্যই নতুন করে তাদের এই আক্রমণ। ইরানও পাল্টা বাহরাইন, জর্ডনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাবার সময় আমির শাহের দুটি ট্যাঙ্কারে তেহরান হামলা চালালে একজন নৌসেনা নিহত এবং অন্য 8 জন জখম হন। আমির শাহের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ট্যাঙ্কার দুটির ওপর ইরানি হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 6 জন ভারতীয় এবং 2 জন ইউক্রেনের নাগরিক। জর্ডনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের 4টি ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে পেরেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পিকাক্স পাহাড়ে ইরানের সম্ভাব্য পরমাণু শক্তি কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরান সেখানে পরমাণু শক্তি ব্যবহার করে অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমী গোয়েন্দাদের অনুমান। এর আগে গতকাল ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে ইরানি পণ্যবাহী জাহাজ গেলে মার্কিন যুক্তরাষ্ট্র 20% শুল্ক আদায় করবে। এই অবরোধ শুধুমাত্র ইরানি জাহাজ বা ইরানের সঙ্গে ব্যবসাকারী জাহাজগুলির ওপর প্রযোজ্য হবে। তবে ইরান এই মার্কিন উদ্যোগ ও দাবি খারিজ করে দিয়েছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা জানাতে সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ দোহা রওনা হয়েছেন।

0: বিদেশ মন্ত্রক জানিয়েছে, আধুনিক কাতার গঠনে আমির শেখ হামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ভারতের সঙ্গেও তার সম্পর্ক ছিল গভীর। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ হিসেবে দাবি করেছেন বলে সমাজ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যে এবং প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। 2023-এর ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে, পাশাপাশি সেখানেই আয়োজিত হচ্ছে দিব্য কলা মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে রাজ্যের কৃষি, গ্রামোন্নয়ন, আবাসন ও কর্মসংস্থান নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে নবান্নে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ স্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WBPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ডিজি কারা নটরাজন রমেশবাবুকে রাজ্য সিআইডির ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের লাতেহার জেলার চান্দওয়া থানা এলাকা থেকে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের আঞ্চলিক কমান্ডার রবীন্দ্র গঞ্জুকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, 2019 সালের 22শে নভেম্বর চান্দওয়ার লুকুইয়া মোড়ের কাছে পুলিশের ওপর হামলার ঘটনায় গঞ্জু ছিল মূল অভিযুক্ত। ওই ঘটনায় 4 পুলিশকর্মী নিহত হয়েছিলেন। ব্যাংককের একটি মিউজিক বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 30। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় আহত 70 জনেরও বেশি এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে 24 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ এবং বাড়তি নিরাপত্তা বিধি মেনে চলছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। রথযাত্রার প্রাক্কালে আজ ওড়িশার পুরী, হুগলির মাহেশ সহ বিভিন্ন স্থানে ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব পালিত হচ্ছে। পক্ষকালব্যাপী আনসারা বা অদর দর্শনের পর জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে আজ আবার দর্শন করা যাবে। স্নান পূর্ণিমার পর এই 3 দেবী অসুস্থ হয়ে পড়েন বলে ধর্মীয় বিশ্বাস। নবযৌবন উৎসবে জগন্নাথ দেবকে রাজবেশে সাজিয়ে অভিষেকের পর বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বার্মিংহামের এজবাস্টানে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক ও ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। খবর শেষ হল।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা। এবারে বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনবেন লোকগীতি। প্রথম গানখানির শিল্পী দুলাল দে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লোকগীত। লোকগীতি আসরে পরের গানখানি শুনলেন মালবিকা দাসের কণ্ঠে, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এবারে আপনারা শুনুন কিছু আধুনিক গান আমাদের আজকের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর ইংরেজি গদ্য থ্রি কোয়েশন থেকে পাঠ দেবেন ফটিকছড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক কার্তিক দেবনাথ। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে শুনবেন বর্ষাকালে মাছ চাষে বিভিন্ন দিকগুলি প্রসঙ্গে সুব্রত চৌধুরীর সাক্ষাৎকার। পরে লোকগীতি শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য। রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তড়িৎ চৌধুরী। রাত 9:15 দিল্লি

রাত্রির অনুষ্ঠান শুনবেন স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক আগুনের পাখি, রচনা কৌশিক মিত্র, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গানের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। তাহলে জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:33 হয়ে 10 সেকেন্ড। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হচ্ছে বিকেল 5টায়।

0: tonight. The match is scheduled to begin at 12:30 a.m. Indian Standard Time. France will look to book their place in third consecutive FIFA World Cup final. Spain, on the other hand, will aim to advance into their first World Cup final since lifting the trophy in the year 2010. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে প্রথম গানগুলো শুনবেন ইয়াদু কি বারাত ছায়া ছবি থেকে। এই ছবি থেকে প্রথম গানের শিল্পীরা আশা ভোসলে এবং কিশোর কুমার।

0: করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9 ইঞ্চ স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্টমিজ, সঙ্গে 6 স্পিড অটোমেটিক 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক 6 এয়ারব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজি তে, পান বেনিফিটস আপ টু ₹55,000, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ট প্রযোজ্য।
0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়্যাগনারের সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
3: Hey! Still stuck on old car? Switch to smarter fuel with more savings with Victoris SCNG. It's smarter because it gives an impressive 27.02 km per kg mileage and has underbody CNG tank, so you don't compromise on boot space. More savings because you get offers up to 80,000 on exchange of your old car. So hurry and book now. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9 ইঞ্চ স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্টমিজ, সঙ্গে 6 স্পিড অটোমেটিক 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক 6 এয়ারব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজি তে, পান বেনিফিটস আপ টু ₹55,000, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়্যাগনার সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।

হম কিসি সে কম নেহি ছায়াছবি থেকে গানটি শুনলেন মোহাম্মদ রফি এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। এই ছবি থেকে পরবর্তী গানটি শুনুন মোহাম্মদ রফি এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

লতা মঙ্গেশকর এবং ভূপিন্দর সিংয়ের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন পরিচয় ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানগুলো শুনবেন খুশবু ছায়াছবি থেকে। এই ছবি থেকে প্রথম গানের শিল্পী কিশোর কুমার।

হাই স্টুডেন্টস, ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি হানিকম্ব বইয়ের প্রথম গল্পটি থ্রি কোশ্চেন্স সম্পর্কে জেনে নিই। থ্রি কোশ্চেন্স গল্পটির লেখক বা রাইটার হলেন রাশিয়ার একজন বিখ্যাত নোবেলিস্ট লিও টলস্টয়। স্টোরিটি হল, অনেক অনেক বছর আগে একজন রাজা ছিলেন। ওনার ইচ্ছে ছিল ইনি একজন সফল রাজা হওয়ার। তার জন্য তার তিনটি প্রশ্নের সঠিক উত্তর জানতে চাইছিলেন। প্রশ্নগুলি ছিল, কোনো কিছু করার সঠিক সময় কখন, কোন মানুষের কথা শোনা উচিত, এবং তিন নম্বর প্রশ্নটি ছিল, কোন কাজটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। সারা রাজ্যে রাজ্যে দূত পাঠালেন ওই সব জ্ঞানীগুণী লোকদের নিয়ে আসার জন্য, যারা ওই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। রাজা উত্তরে সন্তুষ্ট হলে তাদের পুরস্কৃতও করবেন একথাও বললেন। সারা রাজ্য থেকে অনেক অনেক বুদ্ধিমান লোকরা এলেন। বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিলেন, কিন্তু রাজা কারো উত্তরে সন্তুষ্ট হলেন না। তখন তিনি খবর পেলেন তার রাজ্যে একজন খুব জ্ঞানী কিন্তু সাধু মানুষ আছেন, কিন্তু তিনি জঙ্গলে একটা কুঠিরে থাকেন এবং ওই কুঠির ছেড়ে অন্য কোথাও তিনি যাননি। সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে কথাও বলেন না। তখন সাধারণ পোশাক পরে রাজা নিজেই রওনা দিলেন। কুঠিরে পৌঁছার একটু আগে ওনার ঘোড়াটিকে দেহরক্ষীর কাছে রেখে সাধারণ মানুষ সেজে একা একা সাধুর কাছে উপস্থিত হলেন। সাধু তখন কুঠিরের সামনে জমিতে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন, হয়তো কোনো চারাগাছের বীজ লাগানোর জন্য। তিনি রাজাকে সাধারণ মানুষের পোশাকে দেখে অভিবাদন তো করলেন ঠিকই, কিন্তু বিশেষ পাত্তা দিলেন না। উনি ওনার কাজ করেই চললেন। তিনি রাজাকে কেন এলেন ইত্যাদি জিজ্ঞাসাই করেননি। তখন রাজা নিজেই সাধু বাবার কাছে গিয়ে বললেন, সাধু বাবা, তিনটি প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি। প্রশ্নগুলি সাধু বাবাকে বললেন। সাধু বাবা প্রশ্নগুলি শুনলেন কিন্তু কোনো উত্তরই দিলেন না, মাটি খুঁড়েই চললেন। তারপর তিনি সাধু বাবাকে অনুরোধ করলেন, বাবা আপনি ক্লান্ত, আপনি কোদালটি আমাকে দিন, আমি আপনার কাজটা করি, মাটি খুঁড়ি। সাধু বাবা কোদালটি দিয়ে ধন্যবাদ জানিয়ে মাটিতে বসে গেলেন। রাজা একে একে দুইটি জমি করে শেষ করলেন। তারপরও সাধু বাবা কিছু বলেননি দেখে সাধু বাবাকে আবার ওই তিনটি প্রশ্নের উত্তর জানতে চাইলেন, কিন্তু সাধু বাবা কোনো উত্তর দেয়নি। শুধুমাত্র হাত বাড়িয়ে কোদালটি ফেরত চাইলেন আর বললেন, আপনি এখন বিশ্রাম করুন। কিন্তু রাজা কোদাল ফেরত দেয়নি, নিজেই ঘণ্টার পর ঘণ্টা ধরে কাজ করেই চলছেন। সন্ধ্যা হলো। রাজা তখন কোদালটি মাটিতে রেখে বললেন, সাধু বাবা, আমি এসেছিলাম তিনটি প্রশ্নের উত্তর জানতে, আপনি যদি উত্তরগুলি নাই দেবেন ভেবে থাকেন তাহলে আমাকে বলে দিন, আমি বাড়ি ফিরে যাই। তখন সাধু বাবা বললেন, ওই দেখো একজন দৌড়ে এদিকে আসছে। একজন দাড়িওয়ালা লোক এসে গান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল, তার পেট থেকে রক্ত পড়ছে। রাজাও সাধু বাবা মিলে তার রক্ত ভেজা পোশাক খুলে ক্ষতস্থানটা রুমাল দিয়ে বেঁধে জল দিয়ে ধুয়ে দিলেন এবং কুঠিরে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। রাজাও তো খুব ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়ল। রাজা ঘুম থেকে ওঠা মাত্রই আহত লোকটি রাজার কাছে ক্ষমা চাইল। রাজা তো অবাক। তখন লোকটি বলল, সে জঙ্গলে লুকিয়েছিল। রাজা সাধুর কুঠির থেকে ফিরে যাওয়ার সময় রাজামশাইকে মেরে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আর রাজা তো এদিকে সাধু বাবার কুঠির থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরত জানিনি। তখন তিনি জঙ্গল থেকে বেরিয়ে এলেন এবং রাজার যে দেহরক্ষী ছিল ওনার কবলে পড়ে এবং রাজার দেহরক্ষী ওনাকে আহত করে ওইখান থেকে পালিয়ে কোনো রকমের লোকটি এসছিল। সুতরাং লোকটি ছিল রাজার শত্রু, অথচ রাজা যত্ন করে লোকটির প্রাণ বাঁচিয়েছে। তাই লোকটি রাজার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। রাজা লোকটিকে ক্ষমা করে কথাও দিলেন তার দেখাশোনার জন্য লোক পাঠাবেন এবং ওনার সম্পত্তিও ফিরিয়ে দেবেন। তারপর রাজা বাড়ি ফেরার প্রস্তুতি নিলেন। সাধু বাবার কাছে আবার গেলেন, আরেকবার প্রশ্নগুলি সম্পর্কে জানতে চাইলেন। সাধু বাবা তখন বলল, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, কোনো কিছু শুরু করার সঠিক সময় এখনই, কারণ ভবিষ্যৎ কেউ নিশ্চিত করে বলতে পারে না। যারা বর্তমানে সামনে থাকে তাদের কথাই আগে শোনা উচিত। আর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল বর্তমানে যিনি সামনে রয়েছেন তার উপকার করা। বন্ধুরা, এই ছিল গল্পটির সারাংশ। গল্পটি দুইটি পার্টে বিভক্ত। চলো আজকে আমরা প্রথম পার্টটি লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে পরে বুঝে নিই। দ্য থট কেম টু এ সার্টেন কিং দ্যাট

হি উড নেভার ফেইল ইফ হি নিউ থ্রি থিংস। এক রাজার মনে চিন্তা ঢুকল, তিনি যদি তিনটি প্রশ্নের উত্তর জানতে পারেন তবে তিনি কোনো কাজে ব্যর্থ হবেন না। দিস থ্রি থিংস অয়ার, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন সামথিং, আর কোনো কিছু কাজ শুরু করার সঠিক সময়টা কোনটা। হুইচ পিপল শুড হি লিসেন টু, আর কোন মানুষের কথা উনি শুনবেন। অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিম টু ডো, এবং ওনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা করার জন্য। দ্য কিং দেয়ার ফোর সেন্ট মেসেঞ্জার্স থ্রো আউট হিজ কিংডম, তারপর রাজা তার রাজ্যের চারিদিকে দূত পাঠালেন। থ্রো আউট হিজ কিংডম প্রমিসিং এ লার্জ সাম অফ মানি টু এনি ওয়ান হু উড আনসার দিস থ্রি কোশ্চেন্স, যিনি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন ওনাকে প্রচুর অর্থ পুরস্কৃতও করবেন। মেনি ওয়াইজ ম্যান কেম টু দ্য কিং, অনেক জ্ঞানীগুণী লোকরা রাজার কাছে এলেন। বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, কিন্তু তারা সবাই বিভিন্ন রকমের উত্তর দিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নটির উত্তরে সাম সেড দ্য কিং মাস্ট প্রিপেয়ার এ টাইম টেবিল, কিছু লোক বললেন রাজা অবশ্যই একটা টাইম টেবিল মেনটেন করবেন, অ্যান্ড দেন ফলো ইট স্ট্রিক্টলি, এবং এটাকে একদম স্ট্রিক্টলি মেনটেন করবেন। অনলি ইন দিস ওয়ে দে সেড কুড হি ডু এভরিথিং অ্যাট দিস প্রপার টাইম, তারা বলেন শুধু এর মাধ্যমেই রাজা সকল কাজগুলো সময় মতো করতে পারবেন। আদার সেড, অন্যরা বলছিল দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড ইন অ্যাডভান্স, যে এটা আগে থেকে সিদ্ধান্ত করা খুবই অসম্ভব। দ্য রাইট টাইম ফর ডুইং সামথিং, কোন কাজটা কখন করতে হবে সঠিক সময়টা। দ্য কিং শুড নোটিস অল দ্যাট ওয়াজ গোয়িং অন, তারা বলল যে না, রাজা অবশ্যই নজর রাখবে যা কিছু হচ্ছে সেই দিকে। অ্যাভয়েড ফুলিশ প্লেজার্স, আর অবাঞ্ছিত আনন্দ থেকে বিরত থাকবেন, এগুলাকে অ্যাভয়েড করে চলবেন। অ্যান্ড অলওয়েজ ডু হোয়াট এভার সিমড নেসেসারি এট দ্যাট টাইম, আর ওই কাজটিই করবেন যেটা ওই সময়ের জন্য সঠিক। ইয়েট আদার সেড, তথাপি অন্যরা বলছিল দ্যাট দ্য কিং নিডেড এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, না, রাজার একজন বুদ্ধিমান মন্ত্রিসভা থাকা উচিত। হু উড হেল্প হিম অ্যাক্ট অ্যাট দ্য প্রপার টাইম, তারাই তাকে বলে দেবেন, স্থির করে দেবেন যে কোন কাজটি কখন করতে হবে। দিস ওয়াজ বিকজ ওয়ান ম্যান উড ফাইন্ড ইট ইম্পসিবল টু ডিসাইড কারেক্টলি উইদাউট হেল্প ফ্রম আদার্স দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এরকম সিদ্ধান্তের কারণ ছিল, কারণ একজনের পক্ষে কারো সাহায্য ছাড়া কোনো কিছুর সঠিক সময় বলে দেওয়া সম্ভব নয়। বাট দেন আদার্স সেড, তখন অন্যরা বলছিল দ্যাট দেয়ার আর সাম থিংস, ওই কিছু কিছু কাজ থাকে হুইচ কুড বি আর্জেন্ট, যেগুলো খুব জরুরি ভিত্তিতে করতে হয়। দিস থিংস কুড নট ওয়েট ফর দ্য ডিসিশন অফ দ্য কাউন্সিল, ওই কাজগুলা ওই মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে থাকলে হবে না, হয় না। ইন অর্ডার টু ডিসাইড দ্য রাইট টাইম ফর ডুইং সামথিং, সঠিক সময়ে সঠিক কাজটা করার জন্য ইট ইজ নেসেসারি টু লুক ইন টু দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান থাকা খুবই দরকার। অ্যান্ড অনলি মিউজিশিয়ানস কুড ডু দ্যাট, আর একমাত্র জাদুকররাই সেটা করতে পারেন। দ্য কিং দেয়ার ফোর উড হ্যাভ টু গো টু ম্যাজিশিয়ান, সুতরাং রাজা অবশ্যই একজন জাদুকরের কাছে, জাদুকরের শরণাপন্ন হওয়া উচিত। ইন দেয়ার আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, সাম সেড দ্যাট, তাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে কিছু লোক বলছিল যে দ্য পিপল মোস্ট নেসেসারি টু দ্য কিং ওয়ার হিজ কাউন্সিলার্স, তার মন্ত্রিপরিষদই ওনার কাছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ লোক। আদার সেড দ্য প্রিস্ট, অন্যরা বলছিল না না, পুরোহিতরা। আদার সেড অ্যান্ড ফিউ আদার্স চুজ দ্য ডক্টরস, কেউ কেউ আবার ডক্টরের কথাও বলেছিলেন। অ্যান্ড ইয়েট আদার সেড, তবু আরও কিছু অন্য লোকরা বলছিলেন দ্যাট হি সোলজার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, না না, রাজার কাছে তার সৈন্যরাই হল সবচেয়েতে গুরুত্বপূর্ণ জরুরি মানুষ। টু দ্য থার্ড কোশ্চেন, সাম সেড সায়েন্স, তৃতীয় প্রশ্নের উত্তরে কেউ কেউ বিজ্ঞানের কথা বলেছেন। আদার্স চোজ ফাইটিং, আর অন্যরা বলছেন না না, রাজার কাজ হলো যুদ্ধ করা। অ্যান্ড ইয়েট আদার্স রিলিজিয়াস ওয়ার্শিপ, আবার কেউ কেউ বললেন না না, পূজার্চনা করাই, ধর্মীয় পূজার্চনা করাটাই রাজার সঠিক কাজ। এজ দ্য আনসার্স টু দিস কোশ্চেন ওয়ার সো ডিফারেন্ট, যেহেতু এই তাদের উত্তরগুলা সবগুলাই ছিল ভিন্ন ভিন্ন, দ্য কিং ওয়াজ নট স্যাটিসফাইড, রাজা মোটেই সন্তুষ্ট হননি। অ্যান্ড গেভ নো রিওয়ার্ড, ফলত উনি কোনো পুরস্কারও দেননি। ইনস্টিড হি ডিসাইডেড টু সিক দ্য অ্যাডভাইস অফ এ সার্টিন হারমিট, এর বদলে উনি সিদ্ধান্ত নিলেন না, একজন সাধু সন্ন্যাসীর কাছ থেকে আমাকে উপদেশ নিতে হবে। হু ওয়াজ ওয়াইডলি নো

known for his wisdom. Jini tar gyaner jonno bikkhato. The hermit lived in a wood which he never left. Kintu erokom ekjon sadhu baba achen kintu tini bone bas koren ar oi bone bon chhere uni kokhono ashen na. He saw tini dekhechilen he saw no one. তিনি কারোর সঙ্গেই দেখা করেন না, বাট সিম্পল পিপল, শুধুমাত্র সাধারণ মানুষ ছাড়া। অ্যান্ড সো দ্য কিং পুট অন অর্ডিনারি ক্লথ, সুতরাং রাজাও সাধারণ পোশাক পরলেন। বিফোর হি রিচ দ্য হারমিটস হাট, সাধু বাবার কুঠিরে পৌঁছার আগে দ্য কিং লেফট হিজ হর্স উইথ হিজ বডিগার্ড অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন, রাজা তার ঘোড়াটাকে তার দেহরক্ষীর কাছে ছেড়ে দিয়ে তিনি একাই গেলেন। As the king came near the hermit's hut, jokhon raja sadhur kutirer nikote gelen, he saw, tini dekhechilen, the hermit digging the ground in front of his hut. Oi sadhu baba unar kutirer samne mati kurchen. He greeted the king, uni rajake obhibadan korlen, and continued digging, ebong abar unar kaj kortei thaklen. The hermit was old and weak. Oi sadhu baba chilo briddho ebong durbol. And as he worked, আর যেহেতু তিনি কাজ করছিলেন, he breathed heavily, উনি কাজ করতে করতে হাঁপাচ্ছিলেন। The king went up to the hermit and said, রাজা হারমিটের কাছে গেলেন এবং বলেছিলেন, I have come to you, আমি আপনার কাছে এসছি, wise hermit, জ্ঞানী সাধু বাবা, আমি আপনার কাছে এসছি, to ask you to answer three questions, আপনাকে তিনটি প্রশ্নের উত্তর জানার জন্য, আপনার কাছ থেকে তিনটি প্রশ্নের উত্তর জানার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, আমি কী করে শিখতে পারি যে কোন কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করা যায়। হু আর দ্য পিপল আই নিড মোস্ট, এবং কোন মানুষ আমার কাছে সবচেয়েতে প্রয়োজনীয়। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং কোন কাজটি আমার জন্য সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ। দ্য হারমিট লিসেন টু দ্য কিং, রাজা সাধু বাবা রাজার কথা সব শুনলেন, বাট ডিড নট স্পিক, কিন্তু কোনো কথাই বললেন না। হি ওয়ান্ট অন ডিগিং, উনি কাজ করেই চলছেন। ইউ আর টায়ার্ড, সেড দ্য কিং, তখন রাজা বললেন, বাবা ইউ আর টায়ার্ড, আপনি পরিশ্রান্ত, লেট মি টেক দ্য স্প্যাড অ্যান্ড ওয়ার্ক ইন ইউর প্লেস, আমাকে আপনার কোদালটা দিন এবং আপনার জায়গায় আমাকে কাজ করতে দিন। থ্যাংকস, সেড দ্য হারমিট, সাধু বাবা তখন ধন্যবাদ বললেন। গিভিং দ্য কিং হিজ স্প্যাড, আর রাজার হাসে হাতে ওনার কোদালটা দিয়ে দিলেন। দেন হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, দিয়ে তারপর উনি মাটিতে বসে বিশ্রাম নিলেন। হোয়েন দ্য কিং হ্যাড ডাগ টু বেডস, যখন রাজা দুইটি বেড, একে একে দুইটি বেড করে ফেললেন, হি স্টপ, তিনি থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, এবং উনি ওনার কোশ্চেনগুলোকে পুনর্বার জানতে চেয়েছিলেন। দ্য হারমিট গেভ নো আনসার, তখনও সাধু বাবা কোনো উত্তর দেয়নি, বাট স্টুড আপ, কিন্তু উনি দাঁড়িয়েছিলেন। স্ট্রেচিং আউট হিজ হ্যান্ড ফর দ্য স্প্যাড অ্যান্ড সেড, মানে কোদালটির জন্য হাত বাড়িয়ে উনি বলছিলেন, নাও ইউ রেস্ট অ্যান্ড লেট মি ওয়ার্ক, এখন আপনি বিশ্রাম করুন, আমাকে কাজ করতে দিন। বাট দ্য কিং ডিড নট গিভ হিম দ্য স্প্যাড, কিন্তু রাজা ওনাকে কোদালটি দেননি, অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং উনি নিজেই কাজ কন্টিনিউ করে যাচ্ছিলেন। ওয়ান আওয়ার পাস্ট, এক ঘন্টা গেল, দেন অ্যানাদার, আরেক ঘন্টা গেল। দ্য সান ওয়েন্ট ডাউন বিসাইড দ্য ট্রিজ, সূর্য ওই গাছের অন্তরালে অস্ত যাচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট, সব শেষে দ্য কিং স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড, রাজা কোদালটাকে মাটিতে পুঁতে রাখলেন। অ্যান্ড সেড, এবং বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষ, জ্ঞানী সাধু বাবা, আমি আপনার কাছে এসেছিলাম ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নো আনসার, যদি আপনি আমাকে কোনো উত্তর দিতে নাই পারেন, টেল মি, আমাকে বলে দিন, সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এবং তখন আমি বাড়ি চলে যাব। হিয়ার কামস সাম ওয়ান রানিং, সেড দ্য হারমিট, তখন সাধুবাবু বলল, দেখো কেউ একজন দৌড়ে আসছে। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল আমাদের গল্পটির প্রথম অংশটা। তো আশা করি গল্পটি তোমরা বুঝতে পেরেছ, ভালো লেগেছে তো? বন্ধুরা, প্রত্যেক ক্লাসেই এখন এমসিকিউ বেসড কোশ্চেন আসে, তবে বন্ধুরা থিমটা যদি ভালো করে বোঝা থাকে তাহলে যে কোনো ধরনের প্রশ্নের উত্তরই হোক, যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তোমরা একদম সহজেই উত্তরগুলো লিখ।

0: দিতে পারবে। সেই জন্য মেইন ফ্যাক্ট বা থিমটা খুব ভালো করে মাথায় ধরে রাখার চেষ্টা করবে। আমি একটা দুটো কোশ্চেনও তোমাদের বলে দিচ্ছি। যেমন ধরো, দ্য কিং ওয়ান্টেড টু নো দ্য আনসার টু থ্রি কোশ্চেন্স। রাজা তিনটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। বিকজ, কারণ, তোমাকে অপশন দিয়ে দিল, তিনটা অপশন দিল। ধরো যে ফার্স্ট অপশনে আছে টু বি এ ওয়াইজ ম্যান, সেকেন্ড অপশন আছে টু বি এ সাকসেসফুল রুলার, থার্ড কোশ্চেনে আছে টু বি এ ম্যাজিশিয়ান। তাহলে প্রথমটা হলো টু বি এ ওয়াইজ ম্যান, মানে একজন জ্ঞানী লোক হওয়ার জন্য। কিন্তু রাজা কি জ্ঞানী লোক হওয়ার জন্য প্রশ্ন উত্তর জানতে চেয়েছিল? না না, এটা কেমন লাগছে। সেকেন্ড আনসারটা হলো টু বি এ সাকসেসফুল রোলার। দ্বিতীয় উত্তরটি হলো একজন সফল শাসক হওয়ার জন্য। হ্যাঁ, উত্তরটা কিন্তু ঠিক লাগছে। আর নেক্সট কী আছে দেখে নেই, টু বি এ ম্যাজিশিয়ান, একজন জাদুকর হওয়ার জন্য। না না, তাহলে আমরা বুঝতে পারলাম হিয়ার অপশন নাম্বার টু, টু বি এ সাকসেসফুল রোলার, মানে একজন সফল রাজা হওয়ার জন্য। দিস ইজ আওয়ার কারেক্ট আনসার, এটাই আমাদের প্রথম আনসার হবে, সঠিক আনসার হবে। তাহলে বুঝতে পেরেছ কি করে এমসিকিউ কোশ্চেনগুলো করতে হয়? এগুলো খুব সুন্দর, তোমরা যদি থিমটা ভালো করে জানো। আমরা তো থিম থেকেই জেনে গেছি যে রাজা জ্ঞানী মানুষ হতে চাননি বা ম্যাজিশিয়ানও হতে চাননি, উনি একজন সফল শাসক হতে চেয়েছিলেন। তাহলে এর আনসার, কারেক্ট আনসার, টু বি এ সাকসেসফুল রোলার। এমন করে তোমরা নিজেরাও লাইন বাই লাইন, প্রত্যেকটি লাইন থেকেও কোশ্চেন বানানো যায়, তোমরা এগুলো একটু ভালো করে বানিয়ে নেবে। তাছাড়া পড়বে, হোয়াই ডিড দ্য কিং সেন্ড দ্য মেসেঞ্জার্স থ্রু আউট দ্য কিং, রাজা সারা রাজ্যে কেন দূত পাঠিয়েছিল। তো আমরা তো জানি, দ্য কিং সেন্ড দ্য মেসেঞ্জার্স থ্রু আউট দ্য কিং টু ফেচ ওয়াইজ ম্যান টু ফাইন্ড দ্য আনসার্স টু দ্য থ্রি কোশ্চেন্স, ওই সারা রাজ্য থেকে জ্ঞানী মানুষদের আনার জন্য, যারা ওই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। হোয়াট দ্য কিং প্রমিস টু অ্যাওয়ার্ড, আচ্ছা তো রাজা ওনাদেরকে কি পুরস্কার দেওয়ার জন্য প্রমিস করেছিল? দ্য কিং প্রমিস টু অ্যাওয়ার্ড হিউজ অ্যামাউন্ট অফ মানি, হোয়াই ডিড দ্য কিং নট গিভ অ্যাওয়ার্ড। কিন্তু শেষে তো রাজা দেননি অ্যাওয়ার্ড, ওটি কেন দেননি, কেন উনি কাউকে পুরস্কার দেননি? বিকজ হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দেয়ার আনসার, কারণ রাজা ওনাদের কারুর উত্তরেই সন্তুষ্ট ছিলেন না। হোয়াই ডিড দ্য হারমিট গিভ দ্য স্পেড টু দ্য কিং, এবার আর প্রশ্ন হলো যে সাধু বাবা রাজা মশাইকে কেন তার কোদালটা দিয়েছিল, কি নিজে থেকে দিয়েছিল? না না, দ্য হারমিট গিভ দ্য স্পেড টু দ্য কিং বিকজ দ্য কিং হিমসেলফ ওয়ান্টেড টু ডিগ দ্য ল্যান্ড টু গিভ হিম রেস্ট, সাধু বাবাকে বিশ্রাম দেওয়ার জন্য রাজা নিজেই চেয়েছিল যে আমাকে কোদালটা দিন। হোয়াই ডিড দ্য কিং গো টু দ্য হারমিটস হাট, রাজা কেন সাধু বাবার কুঠিরে গিয়েছিল? এটা তো আমরা ভালো করে জানতে পেরেছি, বিকজ হি ওয়ান্টেড টু নো দ্য কারেক্ট আনসার্স অফ হিজ থ্রি কোশ্চেন্স, কি ঠিক না? হ্যাঁ, এমন করে তোমরা, আর এর মধ্যে বিশেষ কঠিন ওয়ার্ড মিনিং জানার মতো তেমন কোনো ওয়ার্ড তো নেই, আর যেগুলো আছে আমি বলেই দিয়েছি, এগুলো একটু তোমরা ভালো করে পড়ে নেবে, আরও কিছু প্রশ্ন নিজে বানিয়ে শিখবে। আশা করি গল্পটি পড়ে তোমাদের ভালো লেগেছে। সবশেষে বলবো, ভালো থাকবে, থ্যাংক ইউ অল।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ সপ্তম শ্রেণীর ইংরেজি গল্প থ্রি কোয়েশ্চেন সম্পর্কে পাঠ দিলেন ফটিকছড়া ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক কার্তিক দেবনাথ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসো, সন্ধ্যে 6টা বেজে 30 মিনিট, এরপরে শুনবেন লোকগীতি।

আবৃত্তি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। রাত 8:05 সুস্বাস্থ্য, আজকের প্রসঙ্গ উচ্চ রক্তচাপ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক সপ্তদীপা দাস। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:00 শিল্পী তড়িৎ চৌধুরী। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রাত 9:15। বাংলা নাটক শুনবেন রাত 9:30। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 রাগ প্রধান গান শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধে 7:00 কক রুবাইনী পাণ্ডা। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 34.6°C, সর্বনিম্ন তাপমাত্রা 26°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 79%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 26°C-এর মধ্যে। ত্রিপুরার সবগুলো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

একটি বিশেষ ঘোষণা। বর্ষাকালে নিজেকে সুস্থ এবং সুরক্ষিত রাখার জন্য কি করবেন? সবসময় ফুটিয়ে বা ফিল্টার করা জল পান করুন। রাস্তার ধারের কাটা ফল, ভাজা পোড়া এবং খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। হজম শক্তি বাড়াতে এবং পেটের সংক্রমণ এড়াতে ডায়েটে টক দই, লেবু এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল রাখুন। বৃষ্টিতে ভিজলে দ্রুত বাড়ি গিয়ে গা মুছে শুকনো এবং পরিষ্কার পোশাক পরে নিন। বাইরে থেকে এসে খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন। চোখ ওঠা বা ত্বকের অ্যালার্জি থেকে বাঁচতে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন এবং ত্বক পরিষ্কার রাখুন। ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগ থেকে বাঁচতে বাড়ির চারপাশের টব, ড্রেন বা নর্দমায় জল জমতে দেবেন না। মশার উপদ্রব কমাতে মশারি ব্যবহার করুন এবং প্রয়োজনে মশা তাড়ানোর ক্রিম বা লিকুইড ব্যবহার করুন। আর্দ্রতার কারণে রান্নাঘরের মশলায় যাতে ছত্রাক না পড়ে তাই সবসময় বায়ুরোধী কৌটো ব্যবহার করুন। স্যাঁতসেঁতে পরিবেশ থেকে দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক বাড়ে। রান্নাঘর, বাথরুম এবং ঘরের মেঝে সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন। বর্ষাকালে শাকসবজি ও ফলমূল রান্না বা খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিন। ডায়রিয়া ও টাইফয়েড প্রতিরোধে সবসময় ফুটিয়ে জল খান। শিশুদের জন্য সবসময় পরিষ্কার খাবার নিশ্চিত করুন। বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। জমা জলে ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ে। বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। মুড়ি, চিড়া, গুড় ও শুকনো খাবার মজুত রাখুন। টর্চ লাইট, মোমবাতি এবং পর্যাপ্ত পানীয় জল হাতের কাছে রাখুন। ঘোষণাটি শুনলেন।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা আজকের ঘর গৃহস্থির আসর থেকে। বন্ধুরা, বর্ষা প্রায় এসেই গেছে, যদিও জ্যৈষ্ঠ মাস চলছে কিন্তু বৃষ্টি রোজই অল্প একটু হচ্ছে। আর এই সময়ে আর নতুন করে পুকুর কাটার মতো কিন্তু সুবিধে নেই। পুকুরের কথা এই কারণে বললাম যে আজকে আমরা মাছ চাষ নিয়ে কথা বলবো। শুধু মাছ চাষ নয়, বর্ষাকালে মৎস্য চাষে সতর্কতা, এ নিয়ে কথা বলবো। আর বর্ষাকালে মাছ চাষে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা খুব জরুরি, কারণ এই সময়ে অতিবৃষ্টির কারণে জল বৃদ্ধি পায়, রোগবালাই এবং খাবারের অভাবসহ নানা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আর এইসব সমস্যা থেকে কিভাবে আপনারা নিস্তার পাবেন, এ নিয়েই আপনাদের জানানোর জন্যে, আপনাদের একটু সতর্ক করার জন্যে, আপনাদের পরামর্শ দেওয়ার জন্যে আজকে আমরা স্টুডিওতে ডেকে নিয়েছি অবসরপ্রাপ্ত মৎস্য আধিকারিক শ্রী সুব্রত চৌধুরীকে। নমস্কার শ্রী চৌধুরী।
1: নমস্কার।
0: আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আমরা জানি মূলত তিন রকমের পুকুর হয় এই মাছ চাষের জন্য। এই তিন রকম পুকুরে তিন রকম যত্নের প্রয়োজন হয়। আপনার কাছে বিস্তারিত জানতে চাইব তিন রকম পুকুরের নাম এবং কী কী ভাবে আলাদা আলাদাভাবে যত্ন করতে হয়।
1: দেখুন, ত্রিপুরা রাজ্যের তো কৃষক ভাইরা কিছু কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, বিশেষ করে যেমন পুকুরের আপনার যে পাড়গুলি আছে সেগুলি আগের থেকেই যদি মেরামত না হয়, এখনও সময় আছে, কিছু কিছু মাটি দিয়ে যেগুলি ফাটল ধরে আছে এগুলি মেরামত করে নিতে হবে, কারণ এবং সাথে কিছু ঘাসের চাপটা এগুলিও লাগিয়ে দিতে হবে, তা না হলে বৃষ্টির জলে পাড় ধসে পুকুরে জলে চলে আসবে এবং বাইরের জল ভিতরে চলে আসবে। তো তার জন্য
0: মানে ঘাস সহ মাটি তুলে সেটাকে এনে পুকুরটাকে বাঁধা,
1: হ্যাঁ সেটাও করতে পারেন, অথবা উপর থেকে ঘাস বাইরে থেকে এনেও ঘাসের চাপটা দিতে পারে, সেগুলি দিলেও সাধারণত পুকুরে পাড় মজবুত থাকে, তো তার জন্য বাইরের জল ভিতরে প্রবেশ করবে না। এবং পুকুরের পাড়ের উপর দিকে একটা ড্রেনেজ, ভালো ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, তার যদি থাকে তাহলে বাইরের জল পুকুরের মধ্যে প্রবেশ করবে না, কারণ যদি বাইরের জল প্রবেশ করে, কারণ আজকাল কৃষক ভাইরা কী করে, বিভিন্ন রকমের সবজি করে এবং সবজির জন্য কীটনাশক ওষুধ প্রয়োগ করে, সুতরাং কীটনাশক ওষুধের জল বাহিত হয়ে পুকুরে পড়ে এবং সেই পুকুরের জল দূষিত হয়ে মাছ মারাও যেতে পারে।
0: এটা একটা মারাত্মক ব্যাপার, কারণ যে বীজগুলো প্রয়োগ করা হচ্ছে কীটনাশক পোকা নির্মূলের জন্য, সেগুলো যদি পুকুরে চলে আসে তাহলে তো মাছের মধ্যে সেগুলো প্রবেশ করবে, মাছ মারা যাওয়ার সম্ভাবনা,
1: তো তার জন্য এগুলি ব্যবস্থা করতে হবে, আগাম ব্যবস্থা। সাথে সাথে পুকুরের পাড়ে যদি কোনো রকমের বড় গাছপালা থাকে সেগুলি বর্ষার আগেই কেটে নিতে হবে, কারণ গাছের পাতা বর্ষার সময় বিভিন্ন ঝড় ঝাপটের বলে কি হবে, পুকুরে পড়ার ফলে এগুলি পচন ক্রিয়া হবে, তার জন্য এগুলি উঠিয়ে নিতে হবে। এবং সাথে সাথে পুকুরের তলদেশে বা পুকুরের জলে ভাসমান কিছু কিছু জলজ আগাছা, যেমন কচুরি পানা, গুড়ি পানা, টুপা পানা, পিষ্টিয়া, এই পিষ্টিয়া তো সাংঘাতিক ক্ষতিকর, এইগুলি পুকুর থেকে সরিয়ে নিতে হবে, তা না হলে পুকুরে কি হবে, এগুলি পচন ক্রিয়া হবে, এক নম্বর, দুই নম্বর বিভিন্ন সরীসৃপ প্রাণীর বাসা হবে, কারণ এবং সাথে সাথে পুকুরে যে মাছ চাষের জন্য যে খাদ্য প্রয়োগ করা হবে তাতে ভাগ বসাবে, অক্সিজেনের ঘাটতি হবে, তো তার জন্য কৃষক ভাইরা বর্ষার আগে এইগুলি উঠে নিতে হয়, কিন্তু এখন যেহেতু বর্ষা পুরোদমে শুরু হয়নি এখনও সরাতে পারবেন। সাথে সাথে আপনার পুকুরের যে যে পাড়ের যে তার যে জলের তার যে জলের একটা আয়তন অনুসারে, পুকুরের আয়তন অনুসারে বিশেষ করে মিশ্র মাছ চাষ, আতুর পুকুর বা লালন পুকুরে তার জলের গভীরতাও একটা মেনটেন করতে হবে, তো তার জন্য তার আগেই পুকুরে যেমন মিশ্র মাছ চাষের

0: ক্ষেত্রে যে পুকুরগুলি আপনি বড় মাছের জন্য চাষ করবেন তার জন্য অ্যাটলিস্ট জল অন্তত 6 থেকে 7 ফুট রাখতে হবে। এই 7 ফুটের মধ্যে একটা ইনলেট এবং আউটলেট রাখতে হবে। এবং
1: আমি এটাই বলতে চাইছিলাম যে যদি আপনি ব্যবসায়িক ভিত্তিতে এই পুকুরগুলো করে থাকেন, মানে মাছ চাষের জন্য করে থাকেন, এবং মাছ চাষটা যদি ব্যবসায়িকভাবে আপনি করে থাকেন, তাহলে অবশ্যই পুকুরের পাড়ে বড় কিছু গাছ
0: লাগাতে পারবেন,
1: যাতে পুকুরে সবসময় রোদ্দুর লাগে, সেই ব্যাপারটা লক্ষ্য রাখবেন।
0: কারণ সারের সংসার যদি না হয় পুকুরে খাদ্য তৈরি হবে,
1: শীত গরম সবসময় যাতে রোদ্দুর লাগে, সে ব্যাপারটা লক্ষ্য
0: রাখবে। কারণ যদি সালু সংশ্লেষ না হয় তাহলে পুকুরে উদ্ভিদকণা এবং প্রাণীকণা, যেটা প্ল্যাঙ্কটন বলা হয়, উদ্ভিদকণা প্রাণীকণা সেগুলি উৎপন্ন হবে না, তার জন্য এগুলি সরিয়ে নিতে হবে।
1: এবং সবজি চাষ করলেও এরকম সবজি চাষ করতে হবে যেটাতে কীটনাশক খুব একটা প্রয়োজন,
0: অর্গানিক
1: তাহলে আপনার ক্ষতি হচ্ছে না, আপনি দুদিকেই
0: লাভবান হতে পারেন।
1: আপনি আতুর পুকুর, লালন পুকুর আর
0: পালন পুকুর, তো এখন পালন পুকুরে কৃষক ভাইরা যেমন বর্ষার আগেই বা এখনও শুরু করতে পারে, পুকুরটা তৈরি করে নিতে হবে বড় পুকুরের ক্ষেত্রে। সেটার আয়তন যদি এক কানি বা তার বেশি হয় তাহলে সবচেয়ে বেস্ট। আর যদি আপনার লালন পুকুর বা পালন পুকুর হয় সেটার আয়তন যদি এক কানির নিচে হয় সেটাও ভালো, তাই সেটার মধ্যে ধানিপোনা চাষ করা যেতে পারে, এবং ধানিপোনা থেকে চারাপোনা তৈরি করা যেতে পারে। আর যেটা আতুর পুকুর সেটার আয়তন 5 থেকে 7 ঘন্টা, ত্রিপুরা যেরকম অনেক অসংখ্য কৃষক ভাইদের কাছে আছে, তারা শুধু আতুর পুকুরে শুধু ধানিপোনার ডিমপোনা থেকে ধানিপোনা তৈরি করে প্রচুর টাকা রোজগার করতে পারবে। তো সুতরাং এই পুকুরগুলিকে বিজ্ঞানভিত্তিক যদি ব্যবহার করা হয় সাইন্টিফিক্যালি, অর্থাৎ বড় পুকুরের ক্ষেত্রে বড় মাছ চাষ করলাম এবং লালন পুকুরের ক্ষেত্রে চারাপোনা তৈরি করলাম, এবং আতুর পুকুরের ক্ষেত্রে নার্সারি ট্যাঙ্কের ক্ষেত্রে আপনি ধানিপোনা ডিমপোনা থেকে ধানিপোনা তৈরি করলেন, তো এইগুলি যদি আমরা বিজ্ঞানভিত্তিক চাষ করি তাহলে কৃষক ভাইরা লাভবান হবে।
1: আচ্ছা শ্রী চৌধুরী, গত বছর কিন্তু বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে, অনেকে যে মাছ মানে পুকুর খালি হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে সামনেই বর্ষা, বন্যা হতে পারে, সেক্ষেত্রে কীভাবে সতর্কতা অবলম্বন করবে বা কীভাবে আটকাবে মাছগুলোকে
0: এখন
1: যদি বর্ষার জল ঢুকেও?
0: যেটা আমি আগে আলোচনা করেছি যে বর্ষার যেহেতু যখন জল জমবে আমার পুকুরের জলের যে একটা গভীরতা সেটা নিয়ন্ত্রণ রাখতে হবে, অর্থাৎ যে পুকুরের আয়তন, পুকুরের আয়তন অনুসারে বা পুকুরের প্রকারভেদ অনুসারে জলের গভীরতা বিভিন্ন রকম হবে। যেমন বড় মাছ চাষের ক্ষেত্রে 7 থেকে 8 ফুট, তার সময় একটা ইনলেট তৈরি দিতে হবে, আউটলেট, ইনলেট আউটলেটের মধ্যে জল বের করে দিতে হবে। সেরকম আতুর পুকুরের ক্ষেত্রে আপনার 4 থেকে 5 ফুট এবং লালন বা পালন পুকুরে 5 ফুট থেকে 6 ফুট, সেরকম যদি রাখি তাহলে ভিতরের জল যেটা অ্যাক্সেস জল থাকবে সেটা বেরিয়ে যাবে। আর বাইরের জলও যদি আমার যদি পুকুরে জল কম হয় বাইরের থেকেও জল নেওয়া যেতে পারে, এবং সাথে সাথে ওই ইনলেট আউটলেটের মধ্যে জাল দিতে হবে, কারণ বিভিন্ন রকমের সাপ সরীসৃপ এগুলি যাতে পুকুরে প্রবেশ না করে, বা পুকুরের যে কালচারেবল ফিশ সেগুলি যাতে বের যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে।
1: সাথে সাথে এটাকে আটকানো মনে হয় অনেক কঠিন, কারণ সাপ
0: কিছু বিশেষ করে ব্যাং বা আমাচা বা রাক্ষুসে মাছ এগুলি তো বন্যার জলে আসতে পারে, সেগুলি আটকানো যেতে পারে। আচ্ছা এখন
1: তার মানে বলছেন যে পুকুরটা এমনভাবেই তৈরি করা উচিত যাতে তার যে জলের গভীরতা সেটা একই মাপের সবসময় থাকে,
0: হ্যাঁ
1: বেশি জল হলেও যাতে
0: একই মাপের সবসময়, তারপর বৃষ্টির পরে হয়তো এক দুই দিন একটু হেরফের হবে, তারপর আবার মেনটেন হয়ে যাবে।
1: না সেটাই, বৃষ্টির জলে জল যদি বেশি পরিমাণ চলেও আসে তাহলে যেটা দিয়ে আউটলেটটা যেটা দিয়ে বেরোবে সেটা অ্যাক্সেস জলটা চলে যাবে।
0: সুতরাং সেইভাবে আমার পাইপটা ঠিক রাখতে হবে, সেই জন্য আমি পুকুরের আয়তন অনুসারে গভীরতা অনুসারে পুকুরের প্রকারভেদ অনুসারে আমি বলেছি যে ইনলেট আউটলেট দিতে হবে।
1: সেটা ওই জায়গাটাকে তো ইট সিমেন্ট দিয়ে বাঁধাই করে পাইপের মতো করে
0: নিতে পারে, করা যেতে পারে, অথবা প্লাস্টিকের পাইপ দিয়েও দেওয়া যেতে পারে।
1: প্লাস্টিকের পাইপে হয়তো বা জলটা ওইভাবে নিষ্কাশিত হবে না,
0: হ্যাঁ হবে
1: যত তাড়াতাড়ি
0: যত হয় হবে, কিন্তু প্লাস্টিকের মুখের মধ্যে জাল দিতে হবে যাতে মাছ বেরিয়ে না যায়, বা বাইরের থেকে মাছ বা অন্য কোনো মানে অপ্রাসঙ্গিক বা অবাঞ্ছিত মাছ যাতে না আসতে পারে।
1: অনেক সময় একটা সমস্যা আমি দেখেছি নিজেও, যখন বিভিন্ন কৃষকের জমি পরিদর্শনে গেছি, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তখন দেখেছি যে কচুরি পানায় ভরে গেছে পুকুর, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে?
0: হ্যাঁ অবশ্যই অসুবিধা আছে, কারণ যদি বিভিন্ন রকমের জলজ আগাছা থাকে, কচুরি পানা যেটা বললেন বা টুপা পানা, আর একটা হচ্ছে পিষ্টিয়া ইঁদুরের কানের মতন, এগুলি তো সাংঘাতিক ক্ষতি, এগুলি কোনো কাজেও আসে না, গ্রাস কাপেও খায় না, কিন্তু কচুরি পানা গ্রাস কাপেও খায়। সুতরাং এইগুলি পুকুর থেকে অবশ্যই সরিয়ে নিতে হবে, কারণ এগুলি যদি থাকে পচন ক্রিয়া হবে, দুই নম্বর হলো খাদ্যের মধ্যে ভাগ বসাবে, তৃতীয়ত হলো পুকুরের মধ্যে সালু সংশ্লেষে ব্যাঘাত ঘটাবে, সূর্যের কিরণ ঠিকভাবে পচবে না, বিভিন্ন সরীসৃপ জাতীয় প্রাণীর বাসস্থান হবে। সুতরাং এগুলি

0: এবং জাল টানতে, বিশেষ করে একটা জাল টানতে অসুবিধা হবে, সুতরাং এগুলিকে অবশ্যই সরিয়ে নিতে হবে।
1: এগুলোকে মানে,
0: যদি সরিয়ে নেন তাহলে মাছের উৎপাদন অনেক বেশি হবে।
1: তার মানে পুকুরে কচুরিপানা থাকতে পারে?
0: একদম না,
1: একদমই এগুলোকে মুক্ত রাখা
0: মুক্ত
1: উচিত। তাহলে আপনি পুকুর পাড় বাঁধানোর কথা বললেন, অতিরিক্ত জল যাতে না ঢুকে এবং ঢুকলেও যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থার কথা বললেন, তাছাড়া ঘাস লাগানোর কথা বললেন পাড়ে, যাতে ভূমিক্ষয় রোধ হয়। এছাড়া বললেন যেটা, যে জল নিষ্কাশনের ব্যাপারটাও বলে দিলেন। তাহলে আমরা তিন রকম পুকুরের কথা বলছিলাম, তিন রকমের পুকুরে আপনি বলছিলেন জলের স্তরটা এক একটার মধ্যে এক এক রকম মেনটেন করতে হবে। তো যেটাতে পোনা তৈরি হবে সেটার যত্ন নিয়ে যদি একটু বলেন।
0: যেমন আমি লালন পালন পুকুরের কথা বলছি, সেটা আপনি বলছেন যদি এককানি পুকুর হয় সেটা পুকুরটা তৈরি করতে হবে, প্রথমে পুকুরটার নিচে একটু নাঙ্গল দিতে হবে, দিলে বা একটু যদি মাটিটা যদি একটু কেটে দেওয়া যায় বা একটু হাল চাষ করা যায় নিচে, এবং তাহলে খুব উত্তম। তারপর আপনি কানি প্রতি জলাশয়ে 800 কেজি কাঁচা গোবর,
1: আচ্ছা
0: 800 কেজি কাঁচা গোবর প্রয়োগ করতে পারেন।
1: আচ্ছা, এবং পুরোটার মধ্যে ছড়িয়ে দিতে,
0: ছড়িয়ে দিতে হবে। দুই নম্বর হলো কাঁচা গোবর, কিন্তু
1: আচ্ছা,
0: কিন্তু শুকনো গোবর দিলে হবে না। আর তার 7 দিন পর চুন প্রয়োগ করতে হবে কানি প্রতি জলাশয়ে, অ্যাজ এ ভেজাল ডোজ হিসাবে 40 কেজি।
1: এটা মানে প্রাক বর্ষা এখন চলছে, এখন
0: এখনো দিতে পারে, এখনই, এখন যারা এখনো তৈরি করেনি পুকুর, বিশেষ করে যারা বললেন যে পোনা তৈরি করতে হবে আতুর লালন পুকুরের ক্ষেত্রে, ধানি পোনা থেকে চারা পোনা, চারা পোনা থেকে চালা পোনা, যেগুলি আমরা পুকুরে নিয়ে, বড় পুকুরে নিয়ে ছাড়ি এবং সেগুলি মাছে নলা মাছ তৈরি হয়, তো তার জন্য ওই পুকুরে আমার কানি প্রতি জলাশয়ে 800 কেজি কাঁচা গোবর, তার 7 দিন পর 40 কেজি ভেজাল ডোজ হিসাবে কলিচুন প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: তার 7 দিন চুন দেওয়ার 7 দিন পরে তারপর কি করবেন, আমি তারপরে ওই রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন, কিন্তু বিশেষ আমরা পোনা চাষের ক্ষেত্রে আমরা রাসায়নিক সার বলি না, তো যেহেতু আমার 7 দিন, তার 7 দিন অপেক্ষা রাখতে হবে, তারপর দেখা গেল পুকুরের জলের রং সবুজ হয়ে গেছে,
1: আচ্ছা
0: অর্থাৎ প্ল্যাঙ্কটন তৈরি হয়েছে, তখন আমি কানির প্রতি জলাশয়ে 40 থেকে 50 হাজার বা তারও বেশি, 60 হাজার পর্যন্ত আপনি লিমিট দিতে পারেন, ধানি পোনা ছাড়তে পারেন।
1: আচ্ছা,
0: যদি ধানি পোনা 60 হাজার ছাড়েন তাহলে তার তার থেকে 2 মাস পরের থেকে আপনার পোনাগুলি, চারা পোনা তৈরি হবে 2 থেকে 3 ইঞ্চি হয়ে যাবে।
1: আচ্ছা,
0: সেগুলি আপনার বাজারে বিক্রি করতে পারবেন, এবং তার জন্য প্রতিদিন পরিপূরক খাবার দিতে হবে, খোল এবং 1:1 অনুপাতে খোল এবং চালের গুঁড়া।
1: আচ্ছা, চালের গুঁড়া,
0: চালের গুঁড়া,
1: এগুলোকে মিশ্রণ করে
0: মিশ্রণ হয়তো 1:1 অনুপাতে, অর্থাৎ 1 কেজি যদি খাবার দেন তাহলে 500 খোল 500 চালের গুঁড়া।
1: সেটা কিভাবে দেবে, মানে জলে ভিজিয়ে?
0: জলে ভিজিয়ে না, ছিটিয়ে দিতে হবে,
1: ছিটিয়ে
0: দিতে হবে।
1: আচ্ছা,
0: তারপরে প্রতি 15 দিন পর পর বা 10 দিন পর পর একটু চেক করতে হবে, একটা নমুনা পরীক্ষা করতে হবে, মাছগুলি ঠিক আছে কি
1: জাল,
0: কতটুকু বড় হয়েছে। হ্যাঁ, ব্যাট জাল দিতে হবে, ঘন জাল দিয়ে সেই মাছগুলিকে পরীক্ষা করতে হবে, যে মাছগুলির স্বাস্থ্য কীরকম আছে, মাছের না এগুলি পোনাগুলি কীরকম, তার স্বাস্থ্য কীরকম আছে, বৃদ্ধি ঠিকভাবে হয়েছে কিনা এগুলি দেখতে হবে।
1: আচ্ছা, মানে মাঝে মধ্যে মাছের স্বাস্থ্যটা পরীক্ষা করতে হবে ব্যাট জাল দিয়ে,
0: এগুলি দেখতে হবে।
1: আচ্ছা,
0: এখন প্রশ্ন হলো যে এই যে আমি এককানি পুকুরে 50-60 হাজার ধানি বোনা ফেললাম, তার ফলে কি হলো, 80% তাতে টিকে যাবে।
1: আচ্ছা,
0: বুঝলেন তো, 80% যদি 50 হাজার পর্যন্ত টিকে যাবে,
1: মানে এর মধ্যে যদি রাক্ষসে মাছ প্রবেশ না করে সেক্ষেত্রে?
0: আমি তো পুকুর তো আগে রেডি করে নিয়েছি, সেখানে কোনো রাক্ষস মাছও নেই, কোনো আমাচা নেই, যে সুতরাং শুধু কিন্তু পুকুরে গোবর দেওয়া হয়েছে এবং চুন প্রয়োগ করা হয়েছে। ইচ্ছা করলে গোবর আপনি আগেও দিতে পারেন অথবা চুনও আগে দিতে পারেন, চুনও প্রথম চুন দিলেও বেস্ট, চুন দিলে তার 7 দিন পরে গোবর দিলেও হবে, এবং তারপরে 7 দিন পর বা 10 দিন পর আপনি মাছের পোনা ছেড়ে দিতে পারেন, ধানি পোনা যে বিশেষ, এবং সেই ক্ষেত্রে পোনা ছাড়ার ক্ষেত্রে একটা আপনি প্রশ্ন করতে পারেন যে কী পোনা ছাড়ব। আমাদের যেহেতু ত্রিপুরা রাজ্যে রুই কাতলা মৃগেল এবং সেটা সিলভার কাপ গ্রাস কাপ ও বিদেশি পোনা, সেগুলি যদি না ফেলে যদি আমরা রুই কাতলা এবং মৃগেল ফেলাই সবচেয়ে বেস্ট।
1: আচ্ছা,
0: তা কাতলা রুই মৃগেল একসাথে ফেলে দিতে পারেন।
1: সেই সঙ্গে বাটা মাছ একটা খুব জনপ্রিয়
0: জনপ্রিয় আছে, কিন্তু সেটা যদি আপনি এই পুকুরে ছেড়েন তো তাহলে হয়তো লাভবান হবেন না, কারণ তখন বাটাটা আরও অনেক ছোটো হয়ে যাবে, বা বাটা এবং মৃগেল বুঝতে প্রথম অনেক সময় অসুবিধা হয়ে যাবে, তার জন্য এটা আলাদা করতে হবে বাটা মাছটা।
1: বাটা মাছটা কি আলাদা কেন? এটা কি
0: কারণ ওইটা বিগেল মাছের মতো নয়, কিন্তু এটা গ্রোথ কম হবে,
1: গ্রোথ কম
0: হবে, কিন্তু এটা কিন্তু বাজারে এবং এটা পোনাটার

0: কমবেশি, এবং তার জন্য ওই যে রেনু যেটা আনবো বাটি হিসাবে যেটা, তো এটা অনেক কস্টলি হয়ে যায়, তার জন্য সেটা অনেক কৃষক ভাইরা একসাথে করে না।
1: আচ্ছা,
0: তো
1: এটা
0: তার
1: আলাদা
0: জন্য
1: করতে হবে।
0: মৃগেল, কাতলা এবং রুই একসাথে
1: আচ্ছা
0: ফেলতে পারে,
1: আচ্ছা,
0: বাটা আলাদা করে।
1: ভাটা মাছটা কি এটার বৃদ্ধি এমনিতেই কম হয় নাকি?
0: না হয়, ভালোই হয়, কিন্তু সেটারও
1: কারণ বাজারে যা দেখা যায় এগুলোকে পোনা হিসেবেই পাওয়া যায়
0: পাওয়া যায়। এবং এটি
1: খুব
0: লাচু,
1: একটা।
0: এটি বাটাও আমাদের ত্রিপুরায় যে বাটা খুব কমই পাওয়া যায়, এটির বলা হয় সাধারণত ভাগনা বা লাচু মাছও বলা হয়। তো
1: আচ্ছা,
0: আমি যেই সময় দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে ছিলাম, তখন লাচু মাছ আমরা করেছিলাম, এবং সেটাতে ওইখানে খুব এবং ত্রিপুরা রাজ্যে এখন কিন্তু প্রচুর পাওয়া যায়। তো এই লাচু বা বাটা মাছ, বাটা না, যেটা ভাগনা মাছ বলা হয়, এটা যদি এককভাবে করেন সবচেয়ে বেস্ট, মানে মনোকালচার হিসাবে এককভাবে যদি ফেলেন পুকুরে
1: আচ্ছা,
0: সবচেয়ে বেস্ট। কিন্তু এটা এটার সাথে কিন্তু আপনি রুই মৃগেল ফেলতে পারবেন না, এটার সাথে বাটার সাথে আপনি ইচ্ছা করলে কাতলা মাছ ফেলতে পারেন।
1: আচ্ছা,
0: তো সুতরাং কম্বিনেশনটা সেরকম হয়ে গেল, কিন্তু বাটা মাছ, রুই মাছ যদি হয় বা মৃগেল মাছ হয়, সেটা ভালো লাভবান হবে না এবং কৃষক ভাইরা বুঝতেও পারবে না এবং
1: আচ্ছা
0: লস হবে।
1: আচ্ছা,
0: তো তার জন্য বাটার সাথে কাতলা মাছ ফেলতে পারেন।
1: আচ্ছা, তাহলে এই প্রকারভেদটা নিশ্চয়ই আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারছেন যে কোন মাছের সঙ্গে কোন মাছ চাষ করলে বেশি লাভবান হতে পারেন। আচ্ছা, বর্ষাকালে আরেকটা সমস্যা হচ্ছে আপনার ঘোলা জল প্রবেশ করা।
0: হ্যাঁ, ভালো কথা বললেন যে সাধারণত বর্ষার সময় যখন বৃষ্টি হয়ে যায়, তখন দেখা যায় কৃষক ভাইরা বলে যে আমাদের পুকুরে মাছ মারা যাচ্ছে বৃষ্টির সময়। কিন্তু অনেক সময় শীতের সময়, আসল তো সাধারণত শীতের সময় মাছ মারা যায়, কিন্তু বর্ষাকালে মাছ মারা যায়, কারণ বর্ষাকালে যখন পুকুরের পাড় বা তার যে ক্যাচমেন্ট এরিয়া, সেটা থেকে যখন জল ধাবিত হয়ে পুকুরে পড়ে, তখন কাদাযুক্ত মাটি মিশ্রিত হয়ে পুকুরে পড়ে, তো তখন জলটা কী হয়, গোলাভাব হয়ে যায়। গোলাভাব হয়, এটা আমরা সাধারণত সাইন্টিফিকলি টার্বিডিটি বলা হয়। তো এই যে টার্বিডিটি যখন হয়, তখন কি হয়, পুকুরের যে জলের যে অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, সেটা কমে যায়। তো যখন ডিজলভ অক্সিজেন কমে যায়, তখন মাছের কি হয়, উপরে খাবি খায়, উপরে দেখবেন অনেক সময় ভেসে উঠে, তখন খাবি খায়, এটা খাবি গাওয়া বলা হয়। তো কৃষক ভাইরা বলে আমার মাছ তো খুব সুন্দর দেখাচ্ছে পুকুরে উপরে ভাসছে, কিন্তু এটা আসলে ভালো লক্ষণ না, এটা খুব খারাপ লক্ষণ, মাছটা খুব মানে অস্বস্তি
1: অস্বস্তিতে আছে।
0: তো সুতরাং হ্যাঁ, তা তার জন্য পুকুরে জিপসাম প্রয়োগ করতে হয়। জিপসাম যদি জিপসাম প্রয়োগ করেন, তার জলটা বা ফিটকিরি প্রয়োগ করা যেতে পারে, যদি করা হয় তাহলে সেটা ওই যে মাটির যে টার্বিডিটি, যে গোলাভাবটা, সেটা কমে যায়। সুতরাং সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
1: আচ্ছা, আমাদের এই ত্রিপুরা রাজ্যে আরেক রকম চাষ হয় মাছের, সেটা হচ্ছে আপনার ধরুন দুটো টিলার মাঝখানে লুঙ্গা রয়েছে, তো দুদিকে বাঁধ দিয়ে সেখানটায় যে জলটা জমে সেই জলের মধ্যেও মাছ চাষ করা হয়, এবং এটা অনেক সময়কে একটা লেকের আকার ধারণ করে। অনেক বড় জায়গা যদি অনেকে নিতে পারে, সেটা একটা লেকের মতো হয়েছে, এবং তার চারপাশেই যখন গাছগাছরা থাকে, তখন তার জলটাও এমনিতেই সবুজ সবুজ একটা ভাব হয়ে যায়। আর তাছাড়া যে সমস্যাটার কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে বর্ষার সময় প্রচুর পরিমাণে ঢাল বেয়ে জল চলে আসে, তো এগুলোর বেলায় যত্নটা নিশ্চয়ই একটু অন্যরকম নিতে হবে।
0: দেখুন, ত্রিপুরা রাজ্যে যেহেতু আমাদের পাহাড় বেষ্টিত, পূর্বোত্তরে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে পাহাড় অঞ্চলের যে বাঁধগুলি আছে, সাধারণত এক একটা বাঁধ 8 হেক্টার 10 হেক্টার এরকম হেক্টারও বাঁধ আছে আমাদের ত্রিপুরা রাজ্যে, বা 5 কানি 6 কানি 7 কানি আকারেরও বাঁধ আছে। তো এই যে দুইটা টিলার মাঝখানে যে বাঁধগুলি আছে, এটার পাড় যদি ঠিকভাবে মেরামত না করা হয়, তার সমতলের যে পুকুরগুলি আছে সেগুলি প্লাবিত হয়ে যেতে পারে। তো তার জন্য যারা পাহাড় অঞ্চলের যে সমস্ত বাঁধগুলি আছে, সেগুলি পাড়টির খুব উঁচু করে বাঁধতে হয়, অত কমপক্ষে 12 থেকে 14 ফুট উঁচু করতে হবে। যদি 12 থেকে 14 ফুট উঁচু করা যায়, তাহলে উপরের যে ক্যাচমেন্ট এরিয়া, তবে সেটা স্থান বেশে জায়গা বিশেষ করে আমাদের ওই বাঁধগুলি দিতে হবে। তবে সাধারণত একটা মিনিমাম 14 ফুট থেকে 15 ফুট যদি বাঁধ উঁচু থাকে, এবং সেটা পাড়ের যে বেসটা যদি 20 থেকে 30 ফুট পাশ থাকে, প্রশস্ত থাকে, তাহলে অনেক মাটি ধারণ করা যেতে পারে, এবং বাঁধটা ক্রমশ ঢালু হতে হবে। বাঁধ যদি খাড়া হয়, তাহলে ভাঙার সম্ভাবনা বেশি থাকে, সেটা যদি ক্রমশ হয়, 1:1 অনুপাতে হয়, তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট। তাহলে কী হবে, এটা ভাঙার সম্ভাবনা কম থাকবে, আর যদি খাড়া থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে, এবং তল নিম্নাঞ্চলের যে সমস্ত পুকুরগুলি আছে ছোটো ছোটো, সেগুলি কিন্তু প্লাবিত হয়ে যাবে এবং মাছগুলি ভেসে যাবে, এবং ওগুলি বন্যা কবলিতের মধ্যে পড়ে যাবে। সুতরাং ওই জায়গার মধ্যে যেখানে বাঁধগুলি আছে পাহাড় অঞ্চলে, সেখানে দেখবেন যেহেতু জল উপর থেকে ক্যাচমেন্ট এরিয়া আসে, এবং ত্রিপুরা রাজ্যে যেহেতু অনেকে জুম চাষ করে, সেখানে অনেক

0: গাছগুলি কেটে ফেলে এবং তাতে ছাই থাকে, এখানে কিন্তু অর্গানিক হয় এবং তার জন্য ওইখানে জলটা খুব উত্তম থাকে।
1: ঘর গৃহস্থের আসরে এবারই শুনবেন লোকগীতি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছিলেন লোকগীতি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। সেই সাথে আজকের ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজামুয়া ফারে তাবুক চেঙ্গো তিনি হরনি ককবরক পান্দা তিনি ক্রাক সাল চেংদ্রমনো খনালায়নে কক্রবাইনি পান্দা কক্রবাইনি পান্দাও পুইলানো খনালায়নে কগ্লব ছামানি সাইখনাউরানে রতীন্দ্র দেববর্মা
1: আনি কগ্লম নি বুমং পিয়া বাই তলিং পিয়া বথব তলিং চপ্রব মদুন নাই বাকে পিরিং পরে খে মা বিষাবাইখ্যা বাকসানো খেপকা বাকসানো সুকা হাইকেন বাকসা মা থাইজাবাইখ্যা তলিং জলি পিয়া রেফ্রি গো টং কসং বরক রকেবা জিগজাগ বাইখ্যা ফানগনাং তলিং চপ্রব খনা মদুমা নঙ্গই খা কচাং খনা বলং বিরসাওই তলিং বেরেঙ্গুই রানী বুফুরু পিয়ানো রিঙ্গই দাউসা মদুনো সনাম ফিনো বিনি নাসিংমা আশিকদা হামিয়া বিনি ওয়ানসুংমা আশিকদা চাইয়া বইনি চা বান্তা সেপেলি চাউই টংথাই বথমনো বঙ্গ সসারই দেবসে নাসমুই টংখো মাসামাং নিখে পিয়া বেরেঙ্গই রানীনো দা নাইটুক লাইনা থমো গুরোগ থমো সারিও মদু সে খাসলাবই মাইয়া সাবনি স্রাইমুং বরক চাখানা ফুঙাইনি সিমি মদুরুতুগুই সারিক জরাতই লেলেয়া কারই সাবনি বাগৈ আসকবা মদুন সুনাম খানা জানা জরাখে বরং মাচাইয়া কাইতর সৈমালে হাইন অংখানা কামি সাকচালাই চুকিলাইয়াহাই বরক বহাইন অংনা ইংসা হাম্পানো থানচাকে দঙ রানী তৈদুলখা হেঙ্কে লুঙা বেসর মান্দাররা খেরাই সামা থেবু ফং ফংসা বুফংন গুড়ি উই জিরাই কবুলজাক রানী নকটংমা থাইলে পিসাপি নিখে পিয়া বেরঙ্গই রানী নক কুথুম ফাইয় আশুক বালুকজাক রানী বৈমালাই পিয়া রক হামজাক মানি হারুংসে গুরুমুই টংখা বংনি পংমানী বংমংখরংবা তলিং চপ্রামান্ন মৈতমানজাগৈ বাক্সা জলি না বাক্সা কাপখানা বাক্সা বা সেরাই খানা যত পিয়ানো থানচাকে রিঙ্গই রানী ককচাফা সালচা বিনি ককচামা অমো অংখানা মদুন সামনাই সঙ্কে হামারি মান্নাই বুকে বাক্সা সকজাও বাক্সা সুশিও বাক্সা ফিরিঙ্গ বাক্সা কুসুব হাইকেন সঙ্কে মা থাইজাবায়ো ফাইদি কক বাক্সা সঙ্গব উংলাইনাই ফাদি খা থানচা সঙ্গব উংলাই সিনি মদুন সঙ্গন চালাইনাই সলারক খাইবা পাহারার দি বরি রক্ষেবা মদনো থমদি বাকি সারানাই আংসে কেব তাকার দি তলিং ফাইফ্রো বাক্সা খরগ বাক্সা মকল বাক্সা তক্তরা বাক্সা বুকুগ বসাগুরি উই চিগদি থানচানী কংনব রানী সামা বাই পিয়ার খামজাক বাইখ্যা বিশি কেতালনি নবরবাতি বাই বুফংবা ফাংরং বাইখ্যা হুজাক মালিয়া তকসা তক্তি রক জিরাই রক ফিলজাক বাইখ্যা সাতং ওয়াতেন হামজাংনাই তলিং বুফাং বসলং বাজাক বসেকে হামজাক নবার ওয়াতেন তকসা তক্তি রক হুজাক মাসলাইয়া তলিং চপ্রবই চাও ওয়াতে নবার ন সংসার নামাবা কেবো কিরি ও কেবো হাব্বা হামজাগ ওয়াতে ওয়াতেন নতংনাই নবালে নবার নতংনাই নবার কতর বাই জিরাই ফিলজাকৈ পিয়ং বথম তলিং নুখানা মধু খাসামা জরা বালিং শিক্তরুই টংখা তলিং নুঘরে খুক্তি চরাইনা কেব নুগিয়াওই বসকাং নুখা সামতি হারুং হারুং সংদারি তলিং বেরাংমা জুদা বিনি বেরাংমা ওমো অংখানা আগিনি সেলাই বুমা কবাংমা মধু চাফুরু খামিথে গানো সাংন কবলৈ বুমাসে গানো বাহেকে খারে বড় হুইজাংনাই তৈয় গলায় ওয়াইসা হাকুঙ্গ বীর ওয়াইসা বুফাঙ বাও ওয়াইসা হাও বিংলাই ওয়াইসা তলিংবা খানা সঙ্গদা টংনা সামতি হারং মুয়া ফাইফুরু বং বং গলৈজাক পিয়ায়ং বথব হাসালা টঙ্গুই নাসিক নুহরকা পিয়া বথব তলিং আচুকজাক বুফাংথন দাহাই বোমা কবলৈ টংখা আংবো কিরিব

0: নি মৌ টংমা বাই টকসা টংমা গরি নি টকসা তাকুগুড়ি উই পুঙ্গ তাকুগুড়ি উই রুঙ্ঘু রফানো দৈখুড়ি সুপুং তৈন রফানো গসং বদলা কুটুং রফানো চি রুমি রুখে বরক পুংলাই বুমানদা রতুক লাইনা নফাং গলগ তাকুক আচুগ্রুই সারিক জরাও গাতি থাংপুরু নং নম মসাঙ্গি গাতি চালমা বাই পাইতানি লেরি থাঙ্কা চি রুমি রুখে টকসানি খরাং হাসাল তংদ তৈন খনাউই টংখা ডাক্তি দদর ফাই নুক ফাইকা তংসা তংনিখে বখরাং ককজাক টংমাসে নুক ফাইলিয়া পিসাপ্রি নিখে টকসার খারৈ তাকো গুড়ি উই পুংখা ইয়াক সিরা গেরা নাটুক নাই বেখ্যা আনি হামজাংমা টংমা মাসা সুসুরু বিয়াং গমাউই থাঙ্কা গামি খামানি সীমা সাগানাং ওয়াগা দাবারা রুতুক জাফাইনাই বদা খানা টংমানো ওয়ারনাই খাবিসিং বিসিং ওয়ানসুগুই নাইও ওয়ানসু কলপাইয়া আনি বাচি হেলং তিনব সুহরি নাইখ্যা সৈমা সাগানাং ন ফাইমা দানুংনা তাকুংনি টংমাসে গমাউই থাঙ্কা বাসি হেলেংটি সাহরকা ন কায়ক কায়কলে পংমা খানাকা নংসেরম খানা হই টংজাখা সিমে কেরামলে ফাইমানি নুগিয়া বকরাং সঙ্গুই রুতুগুই নাইখ্যা বলং বকাকসে থাংজাক গগন তগো শিয়াল বুকুগ টকবাগিরুই বনতাই কিফিলি মাইয়া তাকুক সিজিগি টংমা কমাখা দাবুক বাইওয়াইনৈ উংখা আমি বলংদা উংখা শিয়ালদা উংখা নুংনাই বরক ব কেবো করিখ্যা টকসা পুংরুরুক খা খামরুক খামরুক মুক্তিশিয়ানি গলায়ী ফাইকা টকসাকারী মা সালনি পুঞ্জাখো বোমাসে কমাউই থাঙ্কা রমুই তাকু গ চমনা নাইফুরো তাকু গুড়িউই টকসার খারকা আনো ইয়াউই বোমা হনকেলাই গথমই ফাইবাই খামুন বোমা হামানি কিসানি কগিয়া বোমানি মায়ানো বলাইব পাইয়া বসা অ খৈমা বোমা শিওয়ানো চাইয়া অ খালি এরে চারুনো বকরাং তলা করই মুথুই হাইকেন তর খামুন টংমা করি নি টকসা হমারবা এরি চানা বিংয়া তলিং শিকারি বেরেং ফাইফুরু খারি ব হুইজংনা রিংয়া টকসানি সিমি চবই তবমা গমানা কিরি জাগৈ টকা তলিং ন আংলে কিরি ও খগৈ দাতলাং ন হনৈ ইয়াগরি মানি টকসা রুংখোবাই তরজা মানি নাইসিং নাইবাইয়া বন নাইসিগি নাইথকমানি তাবকলে বরক তরখা ইংনালে মুসং খানা টকজুক টগলা বরক সিজাকা তৈনা জরাব ফাকিয়া বাহাই পুইসিনাই বোমাইয়া আংলে পৈলাখাই ওয়ানা মানি নগরী মানি টকসা আলোয়া গিরি খাকতর ওংখা থৈনা থাকানী বরক শিকানা দাবং নফিয়ংনা জরা
1: আশুক জরা খানাবাইকিয়া কগ্রবাইনি পান্ডাও বাইথংবাই সিজা কগলব ছামানী সাইখানারেকা রতীন্দ্র দেববর্মা তাব খানাবাইয়ানে বাইথংবাই সিজা কথমা বসা সাইখানারওয়ানে রুহি দেববর্মা
2: আলি তিনি মনে কথক কথমানি মুখা চেখারা খিতু বমলাই কামিনি সুদ্রাইনি বসারক তাকুংনি দৌ রমিয়া বাই বাগিয়া রমিয়াখাই অকরা বাগিয়াখাই সুদ্রাইনি মুসুক আখিনি বাংথারু রমিয়া বাই বাগিয়া হংকাই সালফাইকাই মুসুক নাইনানি মিসকি খিবিনানি নকলা ফারনানি আবনো বরনি সামু রমিয়া বাই বাগিয়া সামু বাঙি তাকলাই কাইসা মিসকি খিবিকা হংকাই তাই খরকসা নকলা মা ফারু মুসুক নাইলামে বহাইন জন অর্ধেক খাই বাগি নাইলাই রমিয়াখাই অকরা হন্তেরই বন সামু বাকতেরু জয়পুর মিসকি বাংথাইয়া আফ্রকাই রমিয়া খিবিউ তাই জয়পুর মিসকি গবাং আফ্রকাই বাগিয়ানি কপাল কলাই বাগিয়াখাই কুসুবা জে বোতা রমিয়া সাতৈন সামু মা খাই দো মুসুক নাইলাই থানি বহাইন খুব বাসিয়া মিবু মিরিগিয়া আবোখাই রমিয়ানি বান্তা মিরিক তাই খুব বাসিনাই হিঙ্গাকাই বাগিয়ানি বান্তা সালচা ফুংনি মুসুক খেংলাইনা থাংলাই থানি যে কিসা আদা গনাং গনাং হাকাকাই আবো বেবাগ ন খাবুরম খাবুরম থাঙ্গে রমিয়া অব আনি হিনে কেফাকলাই নাই কিউবাই রমিয়া কৈসামা বুথুপ কাইসাবো বিনি মুসু খানা হনে থাঙ্কা রথারি রি খাতা হনে এফ্রুবই পিয়াসি বথম ন মুসু বাসা বড় খাইমা মুসি খারি মা ফাইকা মাসাদা মাংনৈ সেগজাগৈ আখিনানো জম

जमंगी माफ हजा रमी आवा सैखा बिशिंग बिशिंग आम पातेर आं पियासी सुगझाक मानी दा बागियान सुगझारिया दंनानी कबो कबुन बागियान सातेखा औ कुयो नाइपुंकुमन चाना दा बागिया हाइन से थैपुंकुमन खाई हमजा नाइबा चानी हे गसी थारे रेखा हेगा रमिया सका थांगे खाई हो कुचामा बुथब थांगे नाइदी आं उसकांग हुईकलांगा दू मोदा मुखाना जाने कसं खाई कसं बागिया नाइटबू नाई खाता हा कुचामा बुथब एफ्रब बरनी थैपुंग बरनी थैपांग जे खाई पियासी चुग जाखा मत हिनी सही मालिया खासी गई माफेगा कलाई किटी खलाई आब सरम याखाइबा टंगठक जागैसे बारतके बारे गेदाय तामुई मसाइ दंना क बागिया जोली जागबानी हाइना मकल थै पातै पातै तंसु मसु मुरुलाय थानिबो हाइन आरोब जे रमियानि मर्जति मांग हाथायो मसु मुरना थांखाय आरो खाय जन अर देग्या थाचा खाय ननाले नालेतिरु तमा खाइबा जरा से जन अर देखाय बागलाय बागिया खाइबा दीपरनि सिमि सालेलासा जरा তাই রমিয়া হাঙ্গাকাই লেলাসানি চিমি মুসুকি সানা জরা সালচা বাইখাইন হাতায় মুসুক মরংনা থাংলাইতে মানি হাতায় মুসুক বুসাই রেবাইখাইন রমিয়া বা সঞ্জরাই বুসা বলাই ক্লৈ ক্লৈ হাই জাজি নাই আর কাসাওই বেটেক জুজ জাগা আসুক সন্ধারৈ দক্ষিণী বয়ার সি শিব চাতিরে বলাই ক্লৈ বাই পেপে পেতামুই শিকলা দাংসি বখা বগলা চাজাগৈ রসামুং রসাবসাই টংতিতা হাই চিরগুই রেচাবই বলং পেখৌরি তো ইয়াং বাগিয়া খাইবা মসুক আদা অখুইজাংমা জরাইয়া দা জরক সিচিল সাচাল ইয়াং ওয়াইসা আয়াং ওয়াইসা খাবরুম বিব্রুম মঙ্গুই বলং উসিগৈ হাই পেচা করং বুদুগ্রক বাই রাজাগৈ কবুলৈ কলাই কিটি কঙ্গুই মা তংহাতা আবসারাম ইয়াখাই বিনে বুফায়ুং বাগিয়া কলাইমারং নগুইছে খা খোনাগে হা কিছিলি মুনি দংনা হাঙ্কাইবা আবনি বিসিংছে বাগিয়ানা খাম কানো খৈচাং খাগৈ না হাতি হিনি দাগি ছাইদং বাগি বাইসা বুফায়ুং খৈচাং খাকচারে মা দো আবনি জাগুল সুদি হিনে কত সাচুকা বুফায়ুং বাগিয়াব ও দাদা টংরা খুদি আনি তাইখ্যাম বাগৈ জরা পাইগেরা না আনি জরা পাইকে কাই নাম খাগৈচারি ফাইয়ানো বরনি মানিব খামকান অবহং সাকা কাসা তৈ নবার শিব শিব চানা চানাফু যে থাইচা থানি না হাতি হিনি দাগে মানি খুকচি থাকলাই আং টংখা হাগে সাগাতা দাদা আং তাও থাঙ আঙ্কা আনি মুসুরক তো অরই পরই গৈ বুইনি হুক্র মাইসাইয়ানো আফ্রকাই আং বুজাগান টংরা খুদে মানে মাস মানিয়া খামকানো থাংলি নিন মুসুকনো আং ফানো নাই দানো থানি তাও খাগৈ নাহার ফাইগ্রা দিহনি মাং দাগি টংখা টংমালিয়া বাগিয়া মা থাঙ্কা খৈচাং খাগনানি ইয়াং রমিয়া হাঙ্কাইবা মুসুক নাইনানি হনে গছি নারমা তো নারতিখা বরনি ব মুসুক নাইবা হাইনো হাই বখা উদিলা চাজাগৈ বুফাঙ্গ রকতেরৈ টঙৈ রসাবৈ টংজাও খাতা বাগিয়া হাঙ্কাইবা খৈচাং খাংনানি থাংতানি আর খৈচাং বুফাঙ্গ খাসিংসা গিয়া গেলাই গেলাই তবু মা কাসাকা ছয় সাতটা হাই ওয়ারজাগৈ চুসা খাগৈ খাচি খাবুরম খাই তেসা ফাইজাও ফাই হিনে ফাইকা হিনে দাদা মা খাচিং ওয়ার মানে মারং সুকাং হামাসে আও বেলাই খেনে টংথকা তা বলে তুবুদি কুইয়া হানাই খৈচাং হাই থাইচা থাইচা খিতারৈ বুকুকু খিগলাই চাই দো বাগিয়া আয়াং উয়াং না সিং নাইবা মুসু মাস পানচু নুগিয়া হাঙ্কানে বতানো সঙ্কা হাই বগো সাদারা তা মুসুর মাস পান নুগিয়া ব্যাং থামাই গেছে আবসে রমিয়া হনু হাই গরি দিব তাব্বু নর তমাই বলাসল নামা উলো বা আং মকল মকল ফিলি গিয়া না মুসুমাং নাই টংতা টংবাই বলে থাইসিং নো থানি নাইগ্রা দিখাই আয়াং দা কুং রগদা হুচুং রগদা হাবুই চাই টংবাই খেজানিব বাগিয়া হাঙ্কাবা আমাং চিমাং গঙ্গই খাচি খাবুরম অঙ্গই আয়ং ওয়াইসা নাইতগু নাই গ্রৈ মাসাপানো মুসু বলং বলং উসিগৈ আয়ং আয়ং খাবুরম বিব্রমখাই নাইবা বড়লে হমলে তলিং আংকারি হুগসে দলমা দলসা পাবই মাইচাই টঙি বাইখা আ তলিং আংকারা জলি জাগৈ ইয়াগো দাসা ফ্লিক ফ্লিক খাই তুই চিরিক চিরিগৈ সিধা বাতকে বারৈ মুসু ব্যাংখলাই দং হাইনসে তলিং আংকারানি খরাং খানাকা হাঙ্কাই লাখোয়ার থর থর কলুয়ী বাসা থতিন সতী কুপুরিমা দলাই বিনি হুগোসে মুসু খাবুই মাইজা কাঙ্কা তাইদা গতি দংনা দংসিব বাগিয়াবা হাই হা ফুসিলিয়া মাংসিমি চিহিমিমা দংসিবনি দেব তাই তামুখাইনা কিরে ততিন উসিগিমা থাঙ্কা হুক বিসিংগ থাও থাঙ্কা টলিং আংকারাবাই মানজাগৈ রেখ্যা

শিখলে ছাড়ব দিল তিনি, দাবাইলে থাকবো একসাথে থাকবো।

গাধিলে থাংবাই কে মামুই সংবাই কে সবাবাই থাংলাই নাই কে তিনি অজাদ খুবই থানি অলগে মাংখালে খাবা খাসরা কামু জানি জীবন মধু জানো কলাঙ্কানো নকমন দা বাকি যাদ নব যাদ ফাইজে সঙ্গে থ ফাইজে সঙ্গে থাক খানি বাই থাই পাইখেলাই হারি গানো থাই নাম বাই দা জীবন মধু যাবো

ওনা যাদ থালে লগি সঙ্গ খবর খেলা যাদ খাপ।

过去给嘞，我差不多有的了的呢。大白来疼了不？也可是疼我。

だじかまどざのえつなにおらぎこぶま。

গাদিলে থাংবাই কে মামুই সংবাই কে সবাবাই থাংলাই নাই কে তিনি ও যাদ লগে মাংখল খাবা খাসরা কামু জানি দিগন মদো জানো নলং খানো নকমন দোক না বাকি যাদ নব যাদ ফাইদে সঙ্গনে থাকি বায়ু সঙ্গে।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরই ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য

0: বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসাব 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ ও বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন।
1: We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world.
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে। এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তার অভিযোগ। আন্তর্জাতিক মহলে এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা।
1: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां की सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया।
0: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাবাদ ওসিনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক মাম্বাসা এবং বাইয়া নামক ট্যাঙ্কার দুটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনীয় নাগরিক সহ 8 জন ক্রু সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ভারতের তরফে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে 2025-26 সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে 771 মিলিয়ন মার্কিন ডলার গত বছরের তুলনায়, যা 13.54% বেশি। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়িত হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক দুদেশের মধ্যে আরও বৃদ্ধি পাবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটাকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন

0: কথায় সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ কৃষির মতন দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা রামচন্দ্র গৌড়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী প্রয়াত রামচন্দ্র গৌড়াকে কর্ণাটকের বিজেপির অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করে বলেছেন, বহু দশক ধরে শ্রী গৌড়া দলের জন্য তার জীবন উৎসর্গ করে তৃণমূল স্তরে কাজ করে গেছেন। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 3রা অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ।
0: কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বিভাগ। 4,11,000 কোটি টাকা নন কর্পোরেট কর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 1,22,000 কোটি টাকার বেশি অর্থ রিফান্ড করেছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ডাক দপ্তরে 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক বাণিজ্য পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় ডাক বিভাগ প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ উন্নতি করেছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে দেশের খাদ্যশস্য মজুত ব্যবস্থা বা স্টোরেজ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠকে পৌরিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, বৈঠকে প্রস্তাবিত খাদ্যশস্য সঞ্চয় নীতি এবং প্রাইভেট অন্ত্রপ্রেনিয়র গ্যারান্টি বা PEG প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দুই ম্যাচের বিজয়ী আগামী 19 জুলাই রাত 12:30 নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।

0: আগরতলা। দ মূ সাসুক লাইফ ইন্সুরেন্স পলিসি নি বুমুং শালা প্রিমিয়াম কি সাথে বোনাস কবাং মানে পয়তো ক্লাইম মানাই যাত
1: পিএলআই টং বলে
0: হাফং নি সেবু ক্লাইনে এবাকে প্রফেশনাল গ্রাজুয়েট তাই ডিপ্লোমা হোল্ডার নাহারে মানে পিএলআই পলিসি নি শেপ শাপ তাই পোস্টাল ডিপার্টমেন্ট নি পয়তো ক্লাইম মংবো তাই বুক আহামকে সবাই মান্না নি বাগুই গানা নি পোস্ট অফিস থাঙ্গি তাবুক করুন দি এবাকে লগ ইন ক্লাই দি ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন অ ওয়েবসাইট।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা তিনি ককতমা ববাগ রকংখা ভারত হাকতনি হায়ুং বেরামনে দি চুমফুনুক মং ভারত টেক্স নই সাই নাই চিতক তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম চেংজাখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি খক চুকু চিথাম রুজাক রাংনি বকবাং কিচাসে তাংব তাংন চেঙ্গেরিখা তে হলংথং কাইখা বরক লেখামংনি পুইলা বেরেম অ জুলাই তালনি শাল চিসিনি সিমি শালথাং ত্রিপুরা হাঙ্কর চেংজাগানো বাই থাংনি লেখামংনি সামং ফুটবল হায়ুং কাপনি পুইলা সেমি ফাইনাল হরদাম চিনই সতী থামচি ও ফ্রান্স বাই স্পেন থংলায়ানো তাবু ককতমা শুক্রবৈ ভারত হাকতনি হায়ুং বেরেমনি রি চুমফুনুক মং ভারত টেক্স নই সাই নই চিতক তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম চেংজাখা কেন্দ্রনি রি চুম মন্ত্রী গিরিরাজ সিং নখা শালব্রী ডমৈ সংসারজাক ও পান্ডানো চেঙ্গেরিখা বসাকা ভারত টেক্স মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী কাইসা ইমাং আবতাবু কাইসা হায়ুং বেরেমনি সংসা মং অঙ্গি বাজাখা বিশি ব্রুম ব্রুম ফুনুকনাই পাইনাই ফালনাই তৈ নাইনাই রকনি বাংমারি বাংমানি নুকজাগো বতৈ বসাকা তাকলাই বিশি কাইসারা থামচি হাকতরনি খরক ডক সি সাইনি গবাং পাইনাই তৈ নাইনাই রক কাশুমং মন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লি কতালনি বসং চবা মৈতু খরনে সিমি নখা শালচি থামনি সূর্য বিজয় যাত্রানো চেঙ্গেরেখা আবনরগৈ বসাকা ও সামং বুতাং লুকু রকনি বিশিং আলাই দেখায় শিকলা দফানি বিশিং হাকতর্ন হামজাক মুং তৈব বাংরিওয়ানো বসাকা ও যাত্রা বুসকাং আচাইসংনি থানি কক কসার মুং সগৈরিওয়ানো হাকতরনি ইয়কমা মানমাতে বরম খাতি নারকমা ও আরি আমচাইনি সেংক্রাক বাহিনী সিমি বারজাইয়া লুকুরক অ লাইবুমানো মৈতু নারকমানি তৈ হানো হামজাক মুংনি বিশিংতৈ কথাং তনিমানো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাকা হাপাংনি তাংবুতাংনি বাকি থাই নাহারমানী সামংবুতাং তৈদুল নাও দায়িত্ব ন রেল লেন পোর্টাল চল খাই জাগানো মোচাং বৈষ্ণব দিল্লি কতালো ককতমা থুমনাই রকন সাকা ভারতনি রেল কতাল তাং সেব রুকজাক খাইনানো নাহারৈ কিসাসেক্স নাম ফির মুং খাই জাগানো কন্টেইনারনি সেব বাই ফাস্টেই ফ্লাই আস রেকামানি লগে লগে কন্টেইনার রাইদানী বিশিং কাইসা গদালজাক লাইসেন্স সেব চল খাই জাগানো রেলমন্ত্রীতেই বসাকা স্নাম খরবাবায় তাবুক বাই থাংনি ডিজাইন খাইজাক মানই রেকানাই ওয়াগন স্নামানী ককসা ব্রিগুই মানানো আবনি লগে লগে বসকাং তাল নই চিব্রীনি বিশিঙ্গ রেল তাংবতাঙ্গ সামং করংনি সার্টিফিকেট সেব চল ফ্লাইজাগানো হনি বসাকা রেলমন্ত্রী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুরনি রাজর্ষি হল সংসারজাক পান্ডাব খক চুকু চি থাম রেজাক রাংনি বকবাং কিচাসক তাংবতাংন চেঙ্গৈতৈ হলংথং কাইরেখা আবনকারী ব মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামংবুতাংনি ফিল নৈ বেরেমন চেঙ্গেরেখা আবনি লগে স্টপ ডাইরিয়া সামংবুতাংব চেঙ্গেরেখা মন্ত্রী অক্রা ব ভার্চুয়ালতৈ উদয়পুর ইংলিশ মিডিয়াম রংনক ভগিনী নিবেদিতা রংনক তৈ রমেশ রংনকনি সিনথেটিক ফুটবল টার্ফ উদয়পুর এস ডি এম তাংন কমপ্লেক্সনি টাইপ থ্রি নকনব চেঙ্গেরেখা আবনকারীব উদয়পুর হাঙ্কর শাখাম নকনি কতাল নক ডাকবাংলু লামা ফলকমা গুমতি হাঙ্কর তাং নাইখুংনি কতাল নক তে কাকরাবন কুচুক রং নকনি সিনথেটিক টার্ফ ফুটবল থংখলানি হলংথং কাইখা পান্ডাব ককনারখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাংমন্ত্রী টিঙ্কু রায় আরো মানজাখা এমএলএ অভিষেক দেবরায় গুমতি হাঙ্কর পরিষদনি কাসকু অকরা দেবল দেবরায় তে উদয়পুর পুর পরিষদনি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার শাখাম নাইকুংনি তাংরা কিরণ গিত্তে হাঙ্কর নাইকলফাং রিঙ্কু লাথের আকসং রেকামং নাইখুং তাই ট্রাফিক পুলিশনি কথাজাক চেতনবাই হাস্তেও লাহার পাতিমং হলি কাহানি সাকা রেকামং মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আগরতলানি প্রজ্ঞাভবন লাহার নাইমথাং হজাকমং সেমিনার ককনারকথানি বসাকা সেমানি সেলাই তাকলাই রাও চিথাম লাহার পাতিমং হলিকা পি এম রাহাত তাংবতাংনি বিশিং লাহার দেরামঙ্গ ক্লাইজাক রক্ন সাকামনগত তুনি রেইনাই রক্ন রেকামং নাইখুংনি বখাকতৈ খকনৈ জিবা সাইরাংনি সকা দ্রজাগৈ তঙ্গহনিব রেকামং মন্ত্রী সাকা লয়খলাইমঙ্গ হাস্তে পুলিশনি আইজি পি মঞ্চাক ইপার সাকা থাংনাই বিশিক থামো হাস্তেও কাইসনি সাইসেক ড্রাইভিং লাইসেন্স কাসুজাখা তে কবাংমা লাইসেন্স জরাকিচানি বাগৈ মথাগৈ তনিজাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি ডাব্লিউ ডাব্লিউ

0: www.newsonair.com, News on AIR app, Twitter by Facebook platform, AIR News Alerts, YouTube on ID, News on AIR official. Abono Karibo, Akashpani Agortola Kendroni, Koktuma, update Manake, Twitter epa, X handelo, Akashpani News, Agartala Facebook, AIR News Agartala, Te YouTube, Akashpani News Agartala, Nainani Nangana. মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিদক শালমারি ককতি শালনি ফুংদাম চিসাও আকাশবাণী মন কি বাত মান্দাও হাকতর তাই বুইহা কতরনি লুকুরকবাই ককলাম শালায়ান অব অঙ্গানে মন কি বাতনি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসক মুং রকন রহরি মানবায়ান টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসক মুং রকন রেকর্ড খাই মানবায়ান আবনো কারিব 1922 নম্বর মিস কল দিবই জেলিং মানানো অবতৈব এস এম এস খাই মানবায়ান ফোন লাইন অ তালনি বুসকাং শালনৈ চিব্রী শালমারি জরা ফিয়কজাক তঙ্গান হা তলানি তৈ খাতি নারক মুং তাবুক চ্যালেঞ্জ ক্লাইজাক আবুবাই ওয়াতৈনি তৈন খাতি নারক না সামুং চ্যাংজাকা হাস্তে অব জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন সামুং বুতাংনি সেববাই ওয়াতৈনি তৈন এরেং রহরিয়াকারে আবনো সামুঙ্গব টাংনানি চেতন নাহারকা তৈতাই সাক হাম রায়দা নাইখুং খাতিমুং বানতৈ তৈ খরসনামানি সেববাই হাচুক আমচাইরগ তৈ খাতি নারক মানে সামুং ক্লাইজাগৈ তঙ্গো খনাদি আবনো তৈ কাইসা ককমুং
1: ওয়াতনি তৈ জেসা থানিব কলাইথু জেফুর ফানো কলাইথু আবন খাতি নারক দি মন্ত্রী বক্রনি অকবক মান বসকাঙ্গ তনি ওই কেন্দ্র হাফাংনি তৈ ফান কক সংলাইনক হাকতর গনাঙ্গে সামং বুতাং কাইসা চেংরেখা হাকতরনি আউলে আমচায় অ সামং বুতাং নাইব সাসারনা বাকে কেন্দ্রনি নক তাই আউলে কক সংলাইনক নাংমানি ইয়াপ্রি রমখা ফিল্ডনি বেড়ম অমৃ তাং বুতাঙ্গ তৈ খাতি না নিতাই তৈসা রকন তাইসা কাহাম খাইন সাকা আলাইদা ফান্ড জাখা হাস্তেব থিনাংনি বাকে জুদা জুদা থাইও ওয়াতিনি তৈ খাতি জাগি তঙ্গু আলাই দেখে সানা নাঙ্গু জম্পুই হাসুকনি বাংমন কামিনী কক উত্তর সালকা ভারতনি বিশিং পৈলা রাও রা নুখুং সাকাও তৈ খাতি নারক না বাকে কামিনী যত্তনি নগন সেব তঙ্গু আবনকারী মন্ত্রী বখরক হুক বা তৈলুমা সামুং বুতাংনি বিশিং তৈ খরতাই ওয়াটার সেট তাং বুতাঙ্গ হুক বা তাই হা তলানি তৈ খাতি থানি কেতা লাম ফনগুই তঙ্গ অ হাস্তে কাইতো রুমানি অ খুরমপুইন খাতি নারক থানি হাপাংনি সাক থারমাবাই বাক্সা লোকরংনি কেতাল মুংবাই থিনাংনি বাকৈ তৈ খাতি জাক তং সুগানো ত্রিপুরা আদিত্য দত্তনি ককথুম ককতুমা বেদেকনি সিমি কল্পনা দেব বর্মা আকাশবাণী আগরতলা
0: বরক লেখামুংনি পুইলা বেরেম অ জুলাই তালনি শাল চিসনি নিশিমি শালথাং ত্রিপুরা হাঙ্কর চ্যাংজাগানে বাইথাংনি লেখামুংনি সামং আব অ জুলাই তালনি শালথামচি জরা চলিওয়ান তিনি হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার ককতুমা থুমনাই রকনি থুমশাখা তাবুকন পুইলা ডিজিটাল প্ল্যাটফর্মনি বিশিংতৈ বাইথাংনি লেখামুং সেপ চল খাইজাগানে অর যত্ত নুখুঙ্গন লাইন বরক লেখামুংনি ককথুমরিবই মানানো ফুং দামদক নিশিমি হর দামচিনি জরা বাইথাং লেখামুংনি পোর্টাল ফিয়কজাক তঙ্গানো আবনকারী ফিল্ডনি বেরেম বুসকাং আগস্ট তালনি পুইলা শালমারি নিশিমি আগস্টনি শালথামচি জরা হাঙ্করনি যত নক লেখামুং চেংজাগানো হাঙ্কর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল তিনি সিপাহীজলা হাঙ্কর মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামংবতাংনি ফিল্ডনি বেরেমন চেঙ্গেরিখা আবনরুগী বিশালগড় মহকুমারনি বিশিং মধুপুর কতই শাখাম সেন্টার শাখাম শিবির সংসাজাখা বসকাং সাংরং সাল রথ যাত্রা আবনরুগী মেলাঘর সংসাজাক নখা শালচিনি লাইবুমা গনাং রথ মানিকন শালচা সেকাংন চেঙ্গেরিওয়ান মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাই সাই তংথারন চাজাকনাই রক মেলাঘরনি জগন্নাথ বাড়ি নখলাও সংসাজাক বানিকতৈ তের মানজাগান রথ যাত্রানরুগী নাইমানি ইয়াপ্রি রমখা হাস্তে চং ফেরাং নাইখ্রাই নাইখ্রাইনি দাগিফাং বিশ্বজিৎ বসু থলমুং কাইসাব রথ যাত্রা ও মানজাকনাই রকনি মূংসা দেরামুং পাতিয়াতৈ ইয়াপ্রি রমনানি বাকৈ গ্রংজাক অফিসার রকন দাগিখা তাবুক হায়ুংকাপ ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুংকাপনি পুইলা সেমি ফাইনেল ভারতনি জরা হর দামচিনৈ সতী থামশিব ফ্রান্স বাই স্পেন থংলায়ন আমেরিকানি ডালাস স্টেডিয়াম অ মেচ অঙ্গানো খনাতৈ কাইসা সেমি ফাইনেল মেচ ইংল্যান্ড বাই আর্জেন্টিনা থংলায়ন ফাইনেল মেচ অঙ্গানো বুসকাং ককতিশাল সেমি ফাইনেল চেন্নাই বদল কাই নৈ চিনি বিশিঙ্গ উল থাম থাইনি বাকে মেচ চহংসা জাগানো বুসকাং চা সাল ভারতনি হর দিবর তাবুক নবাতিবারনি ককতুমা ভারতনি নবাতিবার নাইখুংনি বখাক্তৈ সাজাকা শালচি বঙ্গুপ্তুই ইয়ুংগানানি পশ্চিমবঙ্গ বাংলাদেশনি হাকুংনি তলানি নবার শিবসামাবাই ওয়াতৈ কবাং ওয়াওই মানো অ তালনি চিসা শালমারি জরা ত্রিপুরানো খবুই নাগাল্যান্ড মণিপুরতে মিজোরামো কবাং ওয়াতৈ ওয়াওই

रोहनी हजाक मूंग रोजाखा यांगो आगरतला नबार तीबार नायखंग बखाते बस्कांग दामने चिब्रियो सालथां हांकर सिपाही जला ते सालग्रा हांकर गोबां वातै वावै मानोहनै हजाक मूंग रखा नबार तीबार नायखंग खना सालनि साखानि तुंमारी थामचिब्रिते खामानि 26 डिग्री सेल्सियसनि गानागिनि तंगानो तिनि सालनि साखानि तुंमारी तंगानि थामचिब्रि दशमिक दग ते खामानि 26 डिग्री सेल्सियस ককতুমা পাইনান্সি কাং ককতুমা বুবাক রক্ত এবার সাপিরো ভারত হাকর্তর হাইং বেরেম নি রি চুম ফুনুক মুং ভারত টেক্স নই সাই নিচি দক তিনি দিল্লি কতাল নি ভারত মন্ডপম সংসা জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি খক চুকু চিথাম রজাগ রাং নিব গবাং কিজাস তাং বতাং নো চেঙ্গই তে হলংথং কাইখা বরক লেখামুং নি পুইলা বেরেম অ জুলাই তাল নি সাল চিস নি নিসিমে সালথাং ত্রিপুরা হাঙ্কর চেঙ্গজাগানো বাইথাং নি লেখামুং নি সামুং ফুটবল হাইং কাপনি পুইলা সেমি ফাইনাল হর দাম চিনি সতী থামচি ও ফ্রান্স বাই স্পেন থংলায়ন ককগ্রক বাই ককতুমা পরিমুং তিনি বাগৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইংগানো খনাফুং দামসিনি তাময় সতী ব্রীচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরে 93 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। ইউরোপে সেরা দুই ফুটবল শক্তি স্পেন ও ফ্রান্স আজ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরের রাজশ্রী হলে আয়োজিত অনুষ্ঠানে 93 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়া তিনি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। পাশাপাশি স্টপ ডায়রিয়া কর্মসূচিরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ভার্চুয়ালি উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, ভগিনী নিবেদিতা স্কুল ও রমেশ স্কুলে সিনথেটিক ফুটবল টার্ফ এবং উদয়পুর এসডিএম অফিস কমপ্লেক্সের Type 3 আবাসন উদ্বোধন করেন। তাছাড়া তিনি উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন বহুতল ভবন নির্মাণ, ডাকবাংলো রোড সম্প্রসারণ, গোমতী জেলা শ্রম দপ্তরের নতুন ভবন ও কাকরাবন উচ্চ বিদ্যালয়ে সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জেলাশাসক টিঙ্কু লাথের প্রমুখ। জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল আজ সিপাহীজলা জেলায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্বে সূচনা করেন। এ উপলক্ষে বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। জনগণনার প্রাথমিক পর্যায়ে আগামী 17 জুলাই থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হচ্ছে স্বগণনার কাজ, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ জেলাশাসক ডক্টর বিশাল কুমার আজ সাংবাদিক সম্মেলনে জানান, এ প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বগণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে প্রতিটি পরিবার অনলাইনে জনগণনার তথ্য প্রদান করতে পারবেন। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত স্বগণনার পোর্টাল খোলা থাকবে। তাছাড়া দ্বিতীয় পর্যায়ে আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত জেলা সর্বত্র গৃহ গণনা শুরু হবে। আগামী বৃহস্পতিবার রথযাত্রা, তবে তার আগে আগামীকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মেলা ঘরে 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলা উদ্বোধন করবেন। উল্টো রথ পর্যন্ত চলবে এই মেলা। হাজার হাজার পুণ্যার্থীর মিলন ক্ষেত্রে পরিণত হবে মেলা ঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ। আগামী 16 জুলাই রথযাত্রা এবং 22 জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দমুখর উৎসব নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য বিদ্যুৎ নিগম। এই উদ্দেশ্যে নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু আজ এক নির্দেশিকা জারি করেছেন। এর মূল বিষয় হল, রথযাত্রার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া হাজার হাজার ভক্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোথাও বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা রোধ করা। রথযাত্রার রুটে থাকা সমস্ত ওভারহেড লাইন, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার সহ বিদ্যুৎ পরিকাঠামোর আগাম পরিদর্শন সম্পন্ন করতে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো ত্রুটি বা সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত হলে তা অবিলম্বে মেরামতের নির্দেশ দেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে বলে

0: জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় রাজ্যে সড়ক দুর্ঘটনার হার 13% কমেছে মৃত্যুর হারও। পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পিএম রাহাত প্রকল্পের আওতায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলে উদ্ধারকারীকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে ২৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। পরিবহনমন্ত্রী আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে গত বছর দুর্ঘটনাগ্রস্ত ১৩ জনের জীবন রক্ষা পেয়েছে। কর্মশালায় রাজ্য পুলিশের IGP মঞ্চাক ইপ্পার জানান, গত ৩ বছরে রাজ্যে প্রায় ৭০,০০০ ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে এবং কয়েক হাজার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভূগর্ভস্থ জল স্তর রক্ষা বর্তমানে অন্যতম চ্যালেঞ্জ। বছরে প্রায় ২,২০০ মিলিমিটার বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জোর কদমে শুরু হয়েছে জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন কর্মসূচি। অপচয়ের বদলে বৃষ্টির জল ধরে রেখে কাজে লাগানোর এক অভিযান, পাশাপাশি পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর নিয়ন্ত্রক বাঁধ ও জলাধার নির্মাণের মাধ্যমে দুর্গম এলাকায় জল সংরক্ষণ করছে। একটি প্রতিবেদন।
1: বৃষ্টির জল যেখানেই পড়ুক যখনই পড়ুক তা ধরে রাখুন, প্রধানমন্ত্রীর আহ্বানকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক দেশব্যাপী এক অভিযানের সূচনা করেছে। দেশের শহরাঞ্চলে এই কর্মসূচিকে আরো জোরদার করতে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক সক্রিয় ভূমিকা নিয়েছে। দ্বিতীয় পর্যায়ের অমৃত প্রকল্পে জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ এবং জলাশয়গুলির পুনরুজ্জীবনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজ্যে প্রাকৃতিক জল সম্পদকে সংরক্ষণ করে ভবিষ্যৎ সংকট নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিভিন্ন স্থানে বৃষ্টির জল সংরক্ষণ করা হচ্ছে। বলা যায়, জীবনের সুরক্ষায় বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের পথে এগোচ্ছে ত্রিপুরা। বিশেষ করে বলতে হয় জম্পুই পাহাড়ের ভাঙ্গমুন গ্রামের কথা। উত্তর পূর্ব ভারতের প্রথম ১০০% ছাদে বৃষ্টির জল ধরে রাখার সুবিধা সম্পন্ন গ্রামটির সব বাড়িতেই রয়েছে এই ব্যবস্থা। আবার প্রধানমন্ত্রীর কৃষি সেচ যোজনার আওতায় জলাধার এবং ওয়াটার শেড প্রকল্প কৃষি ও ভূগর্ভস্থ জল সংরক্ষণে নতুন দিশা দেখাচ্ছে এই রাজ্য। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় সরকারের উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষের অংশ গ্রহণী নিশ্চিত করছে ভবিষ্যতের জল সুরক্ষিত ত্রিপুরাকে। আদিত্য দত্তের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলা রাজ্য অতিথিশালায় পশ্চিম জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। এই বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী শ্রী দাস প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরে পশ্চিম ত্রিপুরা জেলার গৃহীত বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। এবছর দেশজুড়ে কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারক থেকে লাদাখের দ্রাসে অবস্থিত কার্গিল যুদ্ধ স্মারক পর্যন্ত ১৩ দিনব্যাপী শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। এটি একটি স্মারক মোটরসাইকেল অভিযান। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাদের সাহস, দৃঢ় সংকল্প ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে তারা উত্তর হিমালয়ের দুর্গম ভূখণ্ড পাড়ি দিয়ে ১,৯০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন। এই অভিযানের মূল ভাবনা হল এক রাইট এক দেশ এক স্যালুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬ জুলাই রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৬তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর ১৮০০১১৭৮০০ নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও ১৯২২ নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে

তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতীয় সময় আজ রাত 12:30 মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার। সেমিফাইনালের পরাজিত দল দুটির মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার ভারতীয় সময় মধ্যরাতে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 5-0 গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লাল চুয়াং মুইয়া ডার্লং হ্যাট্রিক করে। আবহাওয়ার খবর। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে নিম্নচাপের প্রভাবে বর্ষা পুনরায় সক্রিয় হতে চলেছে। এর ফলে আগামীকাল থেকে 18 জুলাই পর্যন্ত ত্রিপুরাসহ নাগাল্যান্ড,

0: সংঘ 5-0 গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লাল চুয়াং মুইয়া ডার্লং হ্যাট্রিক করে। আবহাওয়ার খবর। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে নিম্নচাপের প্রভাবে বর্ষা পুনরায় সক্রিয় হতে চলেছে। এর ফলে আগামীকাল থেকে 18 জুলাই পর্যন্ত ত্রিপুরাসহ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরে 93 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। ইউরোপের সেরা দুই ফুটবল শক্তি স্পেন ও ফ্রান্স আজ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: সত্তর বর্ষ অধিক উম্র কে দেশ কে হর বুজুর্গ কো অস্পতাল মে মুফত ইলাজ মিলেগা।
2: হম বুজুর্গ পেহলে জব বিমার পড়তে থে তো সবসে বড়ি তকলিফ হোতি থি অপনো পর বোঝ বন জানে কি, খরচো কি ফিকর সে অপনি বিমারি হি ছুপা লেতে থে, লাগতা থা এসে হি চলেগা। পর প্রধানমন্ত্রী মোদী জি নে কি হামারি চিন্তা অর হামে ভি দি আয়ুষ্মান কি গ্যারান্টি, আয়ুষ্মান ব্যয় বন্দনা কার্ড সে আজ 70 সাল ওর উসে অধিক আয়ু কে হম জেসে সভি বরিষ্ঠ নাগরিক হ্যায় 5 লাখ তক কে মুফত ইলাজ কে হকদার।
3: আজ হি আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে ঘর বেঠে আয়ুষ্মান ব্যয় বন্দনা কার্ড বনওয়ায়। অধিক জানকারি কে লিয়ে 1-4-5-5-5 পর কল করে।
4: আকাশবাণী আগরতলা এবং এফএম অর্জন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, একই সাথে এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এফএম অর্জন্ত ফেসবুক পেজ থেকে লাইভ। আজ আমরা এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সপ্তদীপা দাস, সঙ্গে আছে আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2-3-2-6-2-5-3 এই নম্বরে, ফোন করুন 2-3-2-6-2-5-3 এই নম্বরে। অন্য একটি আমাদের নম্বর হলো 9485007172, 9485007172। ম্যাডাম আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই যেটা জানবো যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলতে কি বুঝবো?
5: নমস্কার, থ্যাংকস ফর ইনভাইটিং। তো উচ্চ রক্তচাপ বলতে আমরা বুঝি যে আমাদের যে রক্তটা ব্লাড ভেসেল বা ধমনির মাধ্যমে যায় সেটা যে প্রেশারটা ক্রিয়েট করে ওয়ালগুলির ওপর সেটাকে বলি আমরা ব্লাড প্রেশার। তো স্বাভাবিক অবস্থায় যদি 140-90 ওপর ব্লাড প্রেশার থাকে তো সেটাকে আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হিসেবে জানি।
4: তো অনেকে যেটা বলে থাকেন যে উচ্চ রক্তচাপ যেটা এটা নীরব ঘাতক বলে থাকেন, সেটা কেন?
5: খুব রাইটলি এটাকে বলা হয় যে একটা নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার, কারণ মোস্ট অফ দ্য পেশেন্টস অলমোস্ট 85-90% মানুষের কোনো সিমটমসই থাকে।
4: হ্যাঁ, খুব মানে একদম সুন্দর কথা যদি বলি যে অনেকে আমরা দেখে থাকি যে একদম সুস্থ, মানে ওকে দেখতে একদম সুস্থ কিন্তু হঠাৎ করে উচ্চ রক্তচাপ আক্রান্ত হলো, পরদিন হয়তো বা মারা গেল, বা খুব কম বয়সেদেরও হচ্ছে, সেটা কেন?
5: একদম ঠিক বলেছেন, ব্যাপারটা হলো যে উচ্চ রক্তচাপটা অনেকদিন ধরে দিতে থাকে তো আমাদের যে শরীরটা আছে সেটা অ্যাডজাস্ট করে নেয়, তাই বাইরে থেকে কোনো সিমটমস বোঝা যায় না। বাট ক্রমশ পারসিস্টেন্টলি এটা কী করে, আমাদের যে বিভিন্ন রক্ত নালীগুলি আছে যেমন হার্টে আছে, কিডনি আছে, ব্রেইনে আছে, সেগুলিকে সংকুচিত করে ফেলে। তার ফলে কী হয়, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, কিডনি ফেইলারও হতে পারে, অনেক ক্ষেত্রে ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে উইদাউট এনি সিমটমস। তাই আপনি যেটা বললেন যে এটা রাইটলি আমরা বলি যে এটা
4: নীরব ঘাতক, মানে প্রথমে কিছুই বোঝা যায় না কিন্তু সেটা নিয়েই হয়তো আমরা ঘুরছি কিন্তু কিছুই বুঝতে পারছি না, কিন্তু হঠাৎ করেই দেখা যায় এতটা শরীর খারাপ হয়ে গেল যে ওকে আর বাঁচানো গেল না। ম্যাডাম আরেকটা

0: আর যেটা আপনার কাছে জানতে চাইবো, যে আগে আমরা যেটা দেখতাম যে একটা বয়সের পর হয়তো উচ্চ রক্তচাপ আক্রান্ত হচ্ছে, কিন্তু এখন কিন্তু খুব কম বয়সে, যদি বলি কিশোর কিশোরীরা বা খুব কম বয়সে শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে, সেটা কেন?
1: খুব কমন একটা জিনিস দেখবেন, ইয়াং হাইপারটেনশন আগে এরকম ছিল না, বাট এখন আমাদের যে লাইফস্টাইলটা আছে না, সেটা অনেকটাই মানে শরীরের জন্য ভালো না। যেমন বাচ্চারা চিপস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, মানে সবারই কাছেই হাত খরচ থাকে তো ওরা খায়, তার ফলে ওবিসিটি, যেটা স্থূলতা, একটা খুব কমন প্রবলেম। তাছাড়া আগের বাচ্চারা যেমন খেলতো, গিয়ে মাঠে গিয়ে খেলতো, এখন তো প্রায় এটা বন্ধই বলা যেতে পারে, তার ফলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও সেরকম কিছুক্ষণ থাকে না, সারাক্ষণ বাড়িতে থাকে, তার ফলে ওবিসিটি থাকে, সেডেন্টারি লাইফস্টাইল হয়, সেগুলো সমস্ত কিছু কন্ট্রিবিউট করে টু হাইপারটেনশন। তাই আপনারা অনেক দেখতে পারবেন যে ইয়াং অ্যাক্টর যেরকম হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে, খুব ভালো ছিল, জিমে যাচ্ছিল, জিমে গিয়ে একটু ওয়ার্কআউট করলো, তারপর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল। তো ইয়াং হাইপারটেনশন এখন একটা মহামারীর রূপ ধারণ করেছে ইন্ডিয়াতে অ্যাটলিস্ট।
0: সেটা এই আপনার কথা প্রসঙ্গ ধরে যেটা বলছি, যে যেটা তরুণ তরুণীরা এখন বিশেষ করে করে থাকেন, যে জিমে যাচ্ছেন, প্রচুর ঘাম ঝরাচ্ছেন, তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে এরকম একটা ডায়েটের চেঞ্জ হচ্ছে, যে মানে কিছুই পড়তে পারছেন, হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। এই যে অতিরিক্ত ঘাম ঝরানো বা জিমে যাওয়া বা ঠিকভাবে আমাকে শরীর কমাতে হবে, সেটাও কি উচ্চ রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে?
1: একটা জিনিস হতে লাগবে যে আমাদের শরীরটাতে খুব ব্যালেন্সডভাবে আমাদের কাজ করতে লাগবে। অনেক সময় ওরা যারা জিমে ওয়ার্কআউট করে, প্রপার কোনো ইনস্ট্রাকশন থাকে না ওদের, তারপর যে প্রোটিনগুলি ওরা নেয়, অনেক সময় বাজার থেকে নিয়ে নেয় প্রোটিন, যেভাবে যে ঠিক আছে মাসল হয়ে যাবে, মাংস পেশি হবে, বাট অনেক সময় সেগুলোতে স্টেরয়েড থাকে, অন্যান্য অ্যাডাল্টারেটেড প্রোডাক্টস থাকে, তাছাড়া স্ট্রেসের সেরকমভাবে ওরা হ্যান্ডেল করতে পারছে না, সব কিছু মিলিয়ে কিন্তু জিমের যে যাচ্ছে যে কিশোর কিশোরীরা, তাদের পক্ষে লাইক ডিফারেন্ট হাইপারটেনশন, তাছাড়া ডিফারেন্ট হার্ট রিস্ক, কিডনি রিস্ক, এগুলোর চান্স অনেকটা বেশি
0: বেড়ে যাচ্ছে। তাহলে উচ্চ রক্তচাপ কি জেনেটিক নাকি সেটা জেনেটিক নয়?
1: দেখেন 90% অফ দ্য কেসে উচ্চ রক্তচাপ কিন্তু জেনেটিক, মানে আমার একটা মার যদি হাইপারটেনশনের প্রবলেম থাকে, তো তার বাচ্চার এই হাইপারটেনশন হওয়ার চান্সটা অনেকটা বেশি বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন আদার কজেস আছে, যেরকম কিডনি পেশেন্টস যদি থাকে, ডিফারেন্ট হরমোনাল প্রবলেমস যদি থাকে, যেমন অনেক অ্যান্সেড নিচ্ছে, কেউ কোনো মেডিসিন নিচ্ছে, সেইগুলি থেকে হতে পারে। আর তাছাড়া লাইফস্টাইল তো আছেই, যেমন স্মোকিং, অ্যালকোহল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম করছে না, সারাক্ষণ বসে থাকছে, তাছাড়া স্ট্রেস যেটা খুব বেশি বাড়ছে, সেগুলোও কিন্তু কন্ট্রিবিউট করে।
0: স্ট্রেস থেকে ম্যাডাম যেটা হচ্ছে, আমরা কিন্তু এখন শারীরিক পরিশ্রম থেকেও বেশি মানসিক পরিশ্রমটা বেশি করছি, আর ওর থেকে এই যে অফিসে যাচ্ছি, বিভিন্ন ধরনের স্ট্রেস নিচ্ছি বা কাজে বেরোচ্ছি, স্ট্রেসগুলো নিচ্ছি সারাদিন, সেটা নিয়ে কিন্তু ভাবছি, ওর থেকেও কি উচ্চ রক্তচাপ বাড়ছে?
1: হ্যাঁ, ডেফিনেটলি বাড়ছে। আর আগেকার দিনে যেরকম জয়েন্ট ফ্যামিলি থাকতো, তো আমাদের ভেন্ট আউট করার জন্য অনেক মানুষ থাকতো,
0: মানে খারাপ লাগছে এই জন্য একটু ভাগ করে নেওয়া, দাদার সাথে, দিদির সাথে বা ঠাকুরমার সাথে একটু ভাগ করে নেওয়া আনন্দগুলো।
1: তো এখন যেটা হয়েছে কি, ভেন্ট আউট করার জন্য মানুষ
0: কেউ নেই,
1: তাছাড়া 9 to 5 জব, মা বাবারাও ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, তো বাচ্চাদের সাথে যে সেরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করবে
0: সেটা
1: হয় না। সো এই যে স্ট্রেসটা বাড়তে বাড়তে বাড়তে গিয়েই পরবর্তীকালে সেটা হাইপারটেনশন বা হার্ট ডিজিজ সেটা তে কন্ট্রিবিউট করে।
0: আরেকটা বলছিলেন খুব ভালো, যে স্থূলতা বা এই যে মোটা হয়ে যাওয়া, সেটাও কিন্তু উচ্চ রক্তচাপ অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এই প্রসঙ্গে যদি, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে এই নিয়ে।
1: ডেফিনেটলি এখন যে লাইফস্টাইলটার কারণে ওবিসিটি বা স্থূলতা, ম্যাক্সিমাম বাচ্চারা যারা আপনারা দেখবেন, দেখবেন ওভারওয়েট বাচ্চা আছে, সারাক্ষণ তারা মোবাইল নিয়ে বসে আছে, মোবাইলে গেমস খেলছে, কোনো বাড়িতে বাইরে গিয়ে খেলছে না। সো সেটার কারণে কি, ওবিসিটি যখন ওয়েটটা বেড়ে যায়, সেই ওয়েটটা আমাদের ডিফারেন্ট অর্গান, বেসিক্যালি মেইন যেটা ইম্পর্টেন্ট অর্গান, একটা হয়েছে কিডনি আর একটা হয়েছে হার্ট, যেটার উপর এক্সট্রা প্রেশার লাগে। একটা 40 kg বডিতে হার্টের যতটুকু কাজ করতে লাগে, একটা 60 বা 70 kg বডিতে কিন্তু ডাবল কাজ করতে লাগছে হার্ট।
0: সেটাই কিন্তু আমাদের বুঝতে হবে, যে আমার উচ্চতা অনুযায়ী আমার ওজনটা কত থাকা দরকার। আরেকটা যেটা হয়, আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিক ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ একটা খুব মানে কি বলবো, সতর্ক হওয়া উচিত যাদের ডায়াবেটিক থাকে, সেটা কেন?
1: কারণ ম্যাক্সিমাম যে ডায়াবেটিক পেশেন্টসরা থাকে, তাদের হার্ট অ্যাটাকের চান্স বাড়ে। আর ডায়াবেটিকের যে অনেকগুলি স্টাডি আছে, সেগুলো বলছে যে সেটাতে বিপি কন্ট্রোল ইজ ওয়ান অফ দি প্রগনোস্টিক মার্কার, যে এই ডিজিজটা কতটুক তাড়াতাড়ি প্রোগ্রেস করবে বা পরবর্তীকালে খারাপ আকার ধারণ করতে পারে, সেটার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল। দুটো ডায়াবেটিক পেশেন্ট, একজনের যদি বিপি কন্ট্রোলটা ঠিক থাকে, আরেকজনের যদি বিপি কন্ট্রোল ঠিক না থাকে, যার বিপি কন্ট্রোল ঠিক না, তার বিভিন্ন অসুখ

0: আবার বিভিন্ন বড় বড় রিস্ক হওয়ার চান্সটা অনেকটা বেশি বেড়ে
1: বেড়ে
0: যায়,
1: যাবে।
0: অলমোস্ট ডাবল হয়ে যায়।
1: হুম হুম হুম আরেকটা যেটা বলছিলেন, যাদের কিডনির সমস্যা থাকে ওদেরও কিন্তু পরবর্তী সময়ে গিয়ে উচ্চ রক্তচাপ হওয়ার একটা প্রবণতা থাকে, এই সম্পর্কে যদি একটু বলেন।
0: কিডনি ডিজিজ আর যে হাইপার টেনশনটা, ওইটা ভাইস ভার্সা কাজ করে। যেমন হাইপার
1: আচ্ছা
0: টেনশনের কারণে কিডনির সমস্যা হতে পারে,
1: হুম
0: ঠিক
1: হুম
0: উল্টোটা কিডনি রোগ যদি হয় হাইপার টেনশন হয়।
1: হুম
0: সো দুইটাই মানে ওতপ্রোতভাবে জড়িত। আর হাইপার টেনশন যদি বেশি থাকে, তাই কিডনি পেশেন্টসদের ক্ষেত্রে আমরা আরও বলি যে আরও কম, নর্মাল পেশেন্ট যদি 140-90 থাকে,
1: হুম
0: কিডনি পেশেন্টসদের ক্ষেত্রে যাতে বিপিটা 130-80-এর কম থাকে। কারণ
1: আচ্ছা
0: যদি বিপি কন্ট্রোলটা ভালো থাকে, কিডনি ডিজিজ পরবর্তীকালে ডায়ালিসিস লাগার বা কিডনি ফেলার হওয়ার চান্সটা কম থাকে
1: হুম হুম হুম
0: তুলনামূলক।
1: শ্রোতা বন্ধুরা এবং আমাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন ফেসবুক থেকে, আপনারা কিন্তু এই অনুষ্ঠানে ফোন করে ভাগ নিতে পারেন। তার জন্য আপনাকে ফোন করতে হবে 9485007172। আবারও বলছি, ফোন করুন 9485007172 এই নম্বরে। আরেকটা যেটা ম্যাডাম আপনি বলছিলেন যে এই যে কিডনি এবং ডায়াবেটিক যাদের থাকে ওদের তো একটু সতর্ক হওয়া উচিত, তো আপনি মাঝে বলছিলেন যে এখন কিন্তু মদ্যপান যারা করেন ওদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার একটা প্রবণতা থাকে, কিন্তু অনেকে হয়তো বা আমার শ্রোতা বন্ধুরা আছেন যারা দেখছেন, একজন আছেন আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু, শ্রোতা বন্ধু ফোন করুন 9485007172 এই নম্বরে। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেকে বলতে পারেন যে হ্যাঁ আমি তো নিয়মিত মদ্যপান করি না, সেই ক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হতে পারে?
0: দেখো, নিয়মিত মদ্যপান অনেকেই বলে যে আমি কখনো করি না, বা অনেকে তো বলে যে করি না। বাট আমি যেটা বললাম যে এখনকার যে কার্ডিও মেটাবলিক ডিজিজগুলো, যেমন হার্ট অ্যাটাক, কিডনিটা মাল্টিফ্যাক্টোরিয়াল, তো আপনি হয়তো বা ওকেশনালি করেন। ওয়ান ড্রপ অফ অ্যালকোহলও কিন্তু পয়জন। এখন যে স্টাডিগুলি আছে সেগুলোতে বলে যে, আগে বলা হতো যে একটা স্টাডি ছিল যে কিছুটা মডারেট কোয়ান্টিটিতে অ্যালকোহল যদি ইনটেক করে সেটাও সেফ, বাট এখন বলা হচ্ছে যেটা, ওয়ান ড্রপ অফ অ্যালকোহল ইজ অলসো পয়জন, সিঙ্গেল যদি একবার স্মোকিং করে সেটা অলসো ইজ এ পয়জন। তাই অলরেডি ডিজিজটা বার্ডেনটা আছে, তো এই স্মোকিং অ্যালকোহল কিন্তু বার্ডেনটাকে আরও বাড়ায়। মেইনলি ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলোকে সংকুচিত করে দে, তো আরও জিনিসগুলি খারাপের দিকে যায়।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: আমি একজন সুগার রোগী, বুঝিনি আমার হার্টের প্রবলেম আছে।
1: আচ্ছা, হ্যাঁ।
2: আর আমি সুগার ওষুধ নিয়মিত খাইতেছি। এখন সুগার ওষুধ 550, এখন কোন মতে না আছে, মানে 200 এর মতন আছে।
1: আপনি ম্যাডামের কাছে কি জানতে চাইছেন?
2: না না, আমি এখন মানে কি ওষুধ যে খাইতেছি এটা মানে হার্টের যে প্রবলেম, মানে শুনলাম যেটা,
1: হ্যাঁ
2: ডায়াবেটিসের বিষয়ে হার্টের প্রবলেম হয়।
1: হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ, এটা মানে হার্টের আমি ট্যাবলেট খাইতেছি। এখন
1: যেটা
0: আমি বুঝলাম, ওনার ডায়াবেটিসও আছে প্লাস হার্টের সমস্যাও আছে, তো ওনার জন্য যে আমি অ্যাডভাইসটা দেব, প্রথমত ডায়াবেটিসের যতটা ভালো কন্ট্রোল থাকবে ওনার হার্টের যে সমস্যাটা আছে সেটাও কম থাকবে, প্লাস কয়েকটা লাইফস্টাইল চেঞ্জেস উনি করতে পারেন। একটা জিনিস যেমন হলো লবণ, লবণটা কিন্তু একদম লাইক ইটস লাইক এ অ্যানাদার পয়জন, হার্টের ডিজিজ হোক, কিডনির প্রবলেম হোক, সব কিছুর জন্য আপনি লবণটা সারাদিনে যাতে 5 গ্রামের বেশি না হয়। এখন অনেকে হয়তো বলবে যে 5 গ্রাম আমি কিভাবে বুঝবো, তো কিভাবে মাপবো? তো আমরা যে চাটা খাই, চায়ের যে চামচটা থাকে সেটাতে যতটুকু লবণ থাকে সেটা ইজ রাফলি লাইক 5 গ্রাম।
1: আচ্ছা,
0: তো আপনার দিনের যতটুকু লবণ থাকবে সেটা যাতে ওইটার থেকে কম হয় বা সমান হয়, এর থেকে বেশি যাতে না হয়।
1: মানে র সল্ট হবে নাকি?
0: এভরিথিং ইনক্লুডিং এভরিথিং, মানে তরকারিতে যেটা দেওয়া হয়েছে সেটাও, প্লাস যেটা এক্সট্রা অনেকে পাতে লবণ খায় সেটাও থাকে। তাছাড়া অনেকগুলি হিডেন সল্টসও আমাদের থাকে, যেমন সল্ট, যেমন আমরা চিপস খাই অনেক সময়, মুড়ি খাই, মুড়িতেও কিন্তু
1: লবণ থাকে,
0: আচার খাই সেটাতেও লবণ থাকে। সেটা অনেক সময় আমরা বুঝি না যে আমরা নিজের অজান্তে কিন্তু অনেক সময় লবণটা খেয়ে ফেলি। তো সবকিছু মিলিয়ে টোটাল 5 গ্রাম হতে লাগবে।
1: সেটাই, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার, না যিনি ফোন করলেন কথা হলো না, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে। 2326253 এই নম্বরে আমাদের অন্য আরেকটি ফোন নম্বর 9485007172। একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, নমস্কার শ্রোতা বন্ধু। নমস্কার শ্রোতা বন্ধু,

0: আছেন ফোনে। নমস্কার। না, যিনি ফোন করলেন কথা হলো না, অবশ্যই ফোন করুন। 9485007172। হ্যাঁ, আরেকটা অনুষ্ঠানের শুরুতে আমরা যেটা বলছিলাম যে একদম নীরব ঘাতক কিন্তু আমরা বলছি, তো সেই ক্ষেত্রে এই যে নীরব ঘাতক বলা বা প্রাথমিক অবস্থায় কিছু কি লক্ষণ একদমই থাকে না, নাকি আমরা সেই লক্ষণগুলো বুঝতে পারি না?
1: যেমন কয়েকটা কমন সিমটমস যদি আমি বলি, মোস্ট অফ দ্য পেশেন্টসের যে কমপ্লেইনটা থাকে।
0: ম্যাডাম, আলোচনায় ফিরছে, একজন শ্রোতা বন্ধু আছেন। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু। হ্যাঁ বলুন।
2: হ্যালো,
0: বলুন শ্রোতা বন্ধু।
2: হ্যাঁ বলছিলাম, আমি যমুনা বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
2: তো বলছিলাম, আমার মার মানে অ্যাকচুয়ালি হাই থাইরয়েড আছে, হাই সুগার আছে, হাই ফ্লাড প্রেসার সব কিছু আছে আর কি। তো মানে যে মা যে সুগারটা আছে না, যেটা আছে কিভাবে কন্ট্রোল করা যাবে? একটু আমার তো 300 উপরে আছে,
0: আমরা কিন্তু আজ কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ে। আপনার সমস্যা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো, বা উচ্চ রক্তচাপ নিয়ে, প্রেশার যেটা হয় সেটা নিয়ে কথা বলছি। ধন্যবাদ শ্রোতা বন্ধু ফোন করার জন্য। হ্যাঁ, যেটা আমরা প্রাথমিক অবস্থায় কিছু লক্ষণ থাকে কি?
1: প্রাথমিক অবস্থায় কিছু কিছু কমন লক্ষণ, যেমন একটা খুব কমন যেটা হলো মাথা ব্যথা। আর মাথা ব্যথাটা থাকে যেমন যে মাথাটার পেছনের দিকে, যেটা আমরা অক্সিপিটাল হেডেক বলি। তাছাড়া অনেকে কমপ্লেন করে যে মাথা ঘুরছে, বাট অনেক সময় কি হয় না, আমরা ভাবি যে হয়তো বা স্ট্রেস হয়েছে, হয়তো রৌদ্রের কারণে। তো আমরা অনেক সময় সেগুলোকে ইগনোর করি যে ঠিক আছে, স্ট্রেসের কারণে হচ্ছে। তাছাড়া বেশি যদি বেড়ে যায়, নাক দিয়ে রক্ত বেরোতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বাট সেগুলো খুব রেয়ারলি হয়। তাই স্বাভাবিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় আমরা সেগুলোকে অনেক সময় মাথা ঘোরা, মাথা ব্যথা, স্ট্রেসের কারণে হচ্ছে ভেবে আমরা ইগনোর করি।
0: আর সেটাই কিন্তু পরবর্তী সময় অনেক বড় আকার ধারণ করে। একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
4: কল ইজ নাও বিইং রেকর্ডেড।
3: আমি মরচমনি থেকে কমল কৃষ্ণ বলছিলাম।
0: বলুন শ্রোতা বন্ধু।
3: বলছিলাম ম্যাডামের কাছে এটা আমি জানতে চাইছি, আমরা জানি যে স্ট্যান্ডার্ড বিপি রেটিং হচ্ছে সিস্টোল এবং ডায়াস্টোল মানে 120/80, কিন্তু একটা বয়সে কোনো একটা জায়গায় আমি পেয়েছিলাম যে দুটো মিলে যদি 250 ক্রস করে তাহলেই নাকি হাই ব্লাড প্রেশার। ম্যাডাম থেকে জানতে চাইছি অ্যাকচুয়ালি পারমিসিবল লিমিট বয়স অনুযায়ী কত হতে পারে ম্যাক্সিমাম?
0: আমাদের শ্রোতা বন্ধু যেটি জানতে চাইছিলেন যে লিমিট কত হতে পারে উচ্চ রক্তচাপের।
1: ধন্যবাদ কোশ্চেনটা জিজ্ঞেস করার জন্য। তো একদম অ্যানাটমিক্যালি যেটা হয় যে একদম আইডিয়াল সিচুয়েশনে মানুষের বিপি 120/80, যেটা একদম সব কিছু যদি আইডিয়ালি আমরা দেখি তাহলে। বাট বিভিন্ন গাইডলাইন্সে দেখা গেছে যে 140/90 যদি বেশি হয় সেটা আমরা হাইপারটেনশন বলি বা উচ্চ রক্তচাপ বলি। কারণ স্টাডিজগুলিতে দেখা গেছে যে 140/90 হলে তাদের ডিফারেন্ট প্রবলেম হওয়ার, যেমন হাইপার লাইক স্ট্রোক হওয়ার, কার্ডিয়াক ইভেন্ট হওয়ার চান্স বাড়ে। বাট এখানে আমাদের মনে রাখতে লাগবে হাই রিস্ক পেশেন্টস, কিছু কিছু হাই রিস্ক পেশেন্ট আছে যাদের অলরেডি ডায়াবেটিস আছে বা যাদের পরিবারে কারোর হয়তো বা অলরেডি হাইপারটেনশন, মা বাবার হাইপারটেনশন
0: আছে,
1: তাদের ক্ষেত্রে কিন্তু লিমিটটা আমরা 130/80 রাখি, বিকজ অলরেডি দে আর ইন হাই রিস্ক গ্রুপ। তো তাদের এক্সট্রা কেয়ারফুল থাকতে লাগবে। তো আই থিঙ্ক 250 যিনি ওই লিমিটটা বলেছেন সেটা একটু বেশি হয়ে যাবে, এর থেকে কম লাইক 130/80 দুটো মিলিয়ে অলমোস্ট 200 এর উপরে যাবে। তো ওইটার থেকে যদি বেশি থাকে তাহলেই আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে লাগবে।
0: আচ্ছা, আরেকটা যেটা জানবো যে আপনার কথা শুনি বলছি যে কতদিন অন্তর অন্তর সেটা মাপা উচিত?
1: যেটা গাইডলাইন্স বলে যে 35 ইয়ার্সের ওপরে যাদের থাকে, বোথ মেল অ্যান্ড ফিমেল, এভরি 1 ইয়ারলি তাদের একবার হাইপারটেনশন চেক করতে লাগবে, লাইক ডক্টরের কাছে গিয়ে বিপিটা চেক করতে লাগবে। বাট যাদের হাই রিস্ক ফ্যাক্টর আছে, যেরকম আগে যেটা বললাম কিডনির পেশেন্টস বা ডায়াবেটিস আছে, তাদের এভরি 3-6 মান্থলি একবার চেক করতে লাগবে। আর আপনার যদি অলরেডি হাইপারটেনশন থাকে, আপনি সেটার জন্য মেডিসিন খাচ্ছেন, তাহলে এভরি 3 মান্থলি আপনি করতে পারেন যদি আপনার বিপিটা একটা স্টেবল রেঞ্জে থাকে।
0: আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা জানবো যে আমাদের যেটা হয় যে প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা ডিজিটাল মেশিন থাকে, তো অনেক সময় আমরা শুনে থাকি যে ডিজিটাল মেশিনে মাপা সঠিক নয় বা সঠিক বা অন্য পদ্ধতিগুলি দিয়ে মাপা সঠিক, এই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন।
1: ডিজিটাল মেশিন যেটা আছে সেটা নিয়ে প্রচুর ভ্রান্তি ধারণা আছে অলরেডি,

0: তো আমি যেটা বলবো যে একদম যেটা আইডিয়াল মেজারমেন্ট সেটা হয়েছে যেটা আমাদের লাইক মার্কারি স্ফিগমো ম্যানোমিটার থাকে, যেটা দিয়ে আমরা চেপে চেপে ওইটা মার্কারিটা উঠাই, এটা একদম আইডিয়াল। আপনি যদি পারেন বাড়িতে পসিবল হয় সেটাই নিন, কারণ অনেক সময় কি হয় না ওই ডিজিটাল যে মেশিনগুলি থাকে ওগুলোর ব্যাটারির তারতম্য যদি কিছু হয় আমাদের রেঞ্জটাও ডিফারেন্ট হতে পারে। বাট ওভারঅল আমি মনে করি যে ব্লাড প্রেশার ডায়াগনোস যদি আমাদের করতে লাগে সেটা ওই আইডিয়াল মেশিনটা দিয়ে করতে লাগবে। তাছাড়া যদি আমরা ডেইলি মনিটরিং করতে যাই তাহলে আমরা ডিজিটাল মেশিনগুলি দিয়েও করতে পারি, বাট ওইখানে আমাদের মনে রাখতে লাগবে যে 10-20 মিলিমিটার কিন্তু এটা ডিফারেন্স থাকতে
1: পারে। তাহলে আরেকটা পরবর্তী প্রশ্ন যেটা থাকবে যে অনেকেই আমরা প্রথম থেকে বলছি যে উচ্চ রক্তচাপ কিন্তু কোনো লক্ষণ থাকে না, একটু মেনে চলতে হবে, কিন্তু যেটা আমরা অনেকেই করে থাকি হয়তো বা চিকিৎসকের কাছে গেলাম যে আমার উচ্চ রক্তচাপ সেটা জানলাম, চিকিৎসক আমাকে কিছু ওষুধ দিলেন, আমার উচ্চ রক্তচাপ কিছুদিন পরে কমে গেল, কিন্তু এই যে ওষুধ খাওয়া আমি ছেড়ে দিলাম, আমি তো এখন সুস্থ হয়ে গেছি আর ওষুধ খাবো না, সেটাকে আমি ঠিক করছি নাকি ভুল করছি?
0: দেখুন, প্রথমে আমাদের বুঝতে লাগবে যে হাইপারটেনশন কিন্তু একটা দীর্ঘমেয়াদী রোগ, এটা এরকম না যে জ্বর সর্দি কাশি, যেমন জ্বর সর্দি কাশি ভাইরাল ফিভার হলো আমরা ওষুধ খেলাম কমে গেল মানে স্টোরি এন্ড। দীর্ঘমেয়াদী রোগ যেহেতু হাইপারটেনশন, আর মোস্ট অফ দ্য রোগ যখন আমাদের শ্রোতা বন্ধুরাও বললো অনেকের যাদের হার্টের ডিজিজ আছে, তাদের কিডনি সমস্যাও আছে, তাদের ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, তো অনেকগুলি স্পেকট্রাম নিয়ে থাকে হাইপারটেনশন। তাই একটা জিনিস যদি আমরা বন্ধ করি তো পরবর্তীকালে কি হবে, আরও হাইপারটেনশনটা বেড়ে বাকি কিডনির কার্ডিয়াক মানে হার্ট প্রবলেম, মস্তিষ্কের প্রবলেম, সিএনএস প্রবলেম সেগুলোও বাড়াতে পারবে। তো আপনি বন্ধ করবেন তখনই যখন আপনার ডক্টর যাকে আপনি দেখাচ্ছেন উনি রিকমেন্ড করেন যে ঠিক আছে। অনেক সময় কি হয় লাইফস্টাইল চেঞ্জের ফলে আমাদের বিপিটা অনেক অনেকের ক্ষেত্রে যেমন 10-20% পেশেন্টসদের ক্ষেত্রে কমে যায়, তখনই মাত্র আপনি বন্ধ করতে পারবেন, উইদাউট ডক্টর্স রেকমেন্ডেশন কখনো বন্ধ করবেন না।
1: ঠিক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আরেকটা যেটা বলবো যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার জন্য বা যদি না থাকে সেই ক্ষেত্রে কি কি ধরনের জটিলতা দেখা দেয় বা কি কি ধরনের সমস্যা হতে পারে?
0: যেটা আমি প্রথমে বললাম যে হাইপারটেনশনটা মেইন কি করে আমাদের যে ব্লাড ভেসেলসগুলি আছে সেগুলোকে ছোট করে দেয় বা সংকুচিত করে দেয়, তার ফলে চারটা অর্গান মেইনলি এফেক্টেড হয়। প্রথমত যেটা সবচেয়ে বেশি এফেক্টেড হয় সেটা হলো আমাদের হার্ট, প্রায়ই তাই হাইপারটেনশন আনডিটেক্টেড থাকলে পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, ফার্স্ট টাইম হার্ট অ্যাটাক, অন্য কোনো সিমটম নেই, বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হসপিটালে চলে আসে। সেকেন্ড যেটা হলো সেটা হলো স্ট্রোক, অনেকেই থাকে যে বিপি আছে বাট বিপিটা কন্ট্রোলে নেই, হঠাৎ করে বিপিটা সিস্টোলিকটা 240-250 হয়ে গেল, তখন পেশেন্টের ব্রেইনের মধ্যে রক্তক্ষরণ হতে পারে যেটাকে আমরা স্ট্রোক হিসেবে জানি। থার্ড যেটা কিডনি ফেইলার, যেটা একটা কিডনি ফেইলারটাও অনেক সময় হয়, তাছাড়া চোখের ক্ষতি হতে পারে, চোখের অনেক সময় পুরোপুরি ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে বিকজ অফ হাইপারটেনশন।
1: আরেকটা ম্যাডাম আপনার কাছে যেটা জানবো যে উচ্চ রক্তচাপ যখন আমরা মাপতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে কি মাপার আগে কিছু কিছু ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়, যেমন একটু বিশ্রাম নেওয়া বা খুব দৌড়াদৌড়ি করে যদি আমরা উচ্চ রক্তচাপ মাপতে যাই সেটা হয়তো বেশি আসবে, আমি ভুল কি সঠিক জানি না?
0: একদম ঠিকই বলেছেন, অনেক সময় কি হয় ওপিডিতে পেশেন্ট আসে একদম ট্রেন টেন চড়ে আসলো, বাস চড়ে আসলো, তাড়াতাড়ি দৌড়ে আসলো, তখন ওনার যখন আমরা বিপিটা মাপবো তখন একটু বেশি দেখাবে। তো আমরা সবসময় রেকমেন্ড করি পেশেন্টসদের যদি এরকম আসে আমরা বলি যে আপনি 30 মিনিট বাইরে যান, বাইরে আপনি বসুন, বসে আপনি আসুন 30 মিনিট পরে আবার আসুন আমি বিপিটা দেখি, কারণ সিঙ্গেল রিডিং এ বিপির ওষুধ আমরা কখনো শুরু করি না, আমরা ইউজুয়ালি সেম যখন পেশেন্টটা আসে অ্যাটলিস্ট 2-3 রিডিং নিই, তারপরেও পেশেন্টকে আমরা বলি যে যদি খুব না বেশি থাকে পেশেন্টটা তখন আমরা বলি যে আপনি 3-4 পরে আবার আসুন আরেকবার। তাছাড়াও কিছু আরো কিছু অ্যাডভাইস আছে, যেমন 30 মিনিট আমরা বলি যে ক্যাফিন ইনটেক, স্মোকিং এগুলো যাতে না থাকে, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই যে কফি ইনটেক বা যদি পেশেন্ট স্মোক করে ওইটার কারণেও কিন্তু বিপি ট্রানজিয়েন্টলি একটু বেড়ে যেতে পারে।
1: আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে, আমার জীবনযাত্রার পরিবর্তন করলে কি উচ্চ রক্তচাপ একদম কমে যায়?
0: যেটা আমি বলবো যে আমরা মেডিসিন যেগুলো খাই বিপির জন্য সেটা যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু ইম্পর্টেন্ট কিন্তু আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার চেঞ্জ।
1: এই প্রসঙ্গে ম্যাডাম একটা কথা হয়তো বা অনেকেই বলে থাকেন যে আমি তো ওষুধ খাচ্ছি তাহলে আমার লাইফস্টাইল চেঞ্জের কোনো দরকার নেই, বা আমি তো ওষুধ খাচ্ছি আমার কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে না, এই সম্পর্কে যদি কিছু বলেন।
0: ওইটাই একটা মানে অনেক সময় কি করে পেশেন্টসরা ওষুধ খেলো বিপি তারপরে গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে মাটন খেয়ে নিল ভরে, তো আমাদের খুব মনে রাখতে লাগছে বলে লাইফস্টাইল চেঞ্জ ছাড়া কিন্তু বিপি কন্ট্রোল কোনো দিনই পসিবল না। এটা একদম মানে আমি মেডিসিন যতটাই খাই না কেন যদি আমি আমার লাইফস্টাইলে পজিটিভ চেঞ্জেস না আনি আমার বিপিটা কখনই কন্ট্রোলে আসবে না।
1: আরেকটা যেটা খাবার দাবারের কিছু রেস্ট্রিকশন থাকে কি?
0: যেটা একটা বললাম লবণ, লবণ

0: স্বল্পটা যতটুক পারেন আপনি কম খাবেন। সেকেন্ড যেটা আমরা বলি যে প্রসেসড ফুড, যেমন চিপস থাকে, কোকাকোলা, যেমন কোল্ড ড্রিঙ্কস থাকে, বা ডিফারেন্ট লাইক অ্যাডাল্টারেন্স জাতীয় খাবার, সেগুলোকেও অ্যাভয়েড করুন। তেল মশলা যতটুক পারেন কম দিন, দুধ খেতে পারেন বাট লো স্যাচুরেটেড ফ্যাট যেগুলো থাকে সেগুলো, আর যেগুলো ভালো সেগুলো হচ্ছে শাকসবজিটা বেশি খেতে লাগবে, তাছাড়া আমরা লাইক ডিফারেন্ট নাটস, বাদাম, হোল গ্রেনস সেগুলো আমরা বেশি খেতে পারি, ডাল খেতে পারি, সেগুলো থেকে দেখা গেছে বিভিন্ন স্টাডিতে যে বিপিটা অনেকটা কন্ট্রোলে থাকে।
1: আরেকটা যেটা আমরা অনেকে করে থাকি যে ব্যায়াম করি বা যোগা করি, সেটাও কি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে?
0: একদম ঠিক বলেছেন। বিভিন্ন গাইডলাইন্স এটা আছে যে অ্যারোবিক এক্সারসাইজ যেটা আমরা বলি, যেটা নর্মাল হাঁটা যেটাকে ব্রিস্ক ওয়াকিংও বলা হয়, 150 মিনিটস করে আমাদের হাঁটতে লাগবে, যেটা রাফলি আসবে যে রোজ যদি আমরা 30 মিনিট করেও হাঁটি, 5 দিন হাঁটলেই চলবে, 7 দিন হাঁটতে লাগবো আমি বলছি না, 2 দিন আপনি আরাম করুন।
1: সেটা ম্যাডাম আরেকটা যেটা জানবো যে সকাল বা বিকেলের কিছু তারতম্য থাকে কি?
0: ইউজুয়ালি সকালবেলা আমরা প্রেফার করি, কারণ গাড়ি টাড়ি কম থাকে, ফ্রেশ এয়ার থাকে সেই জন্য। বাট অনেকের ক্ষেত্রেই কি হয় না, ওরা বাইরে চাকরি করে, সকালবেলা সমস্ত কিছু খাওয়া টাওয়া তৈরি করে ওদের যেতে লাগবে, তাহলে আমি বলবো যে ঠিক আছে, তাহলেও আপনি যান। ইভেন আপনার যদি মর্নিং ওয়াকটা, মর্নিংটা না পসিবল হয় বিকজ অফ ইউর জব বা বাচ্চাকে রেডি করাতে লাগবে, তারপরেও তাহলেও আপনি ইভিনিংয়ে যান, দরকার লাগলে আপনি আফটারনুনে যান, যখন টাইম পান আপনি তখন যান। তো এনি টাইম এক্সারসাইজ আপনি করতে পারুন, বাট ট্রাই করুন যেটা ডেইলি সেম টাইমে যেতে হয়, তাতে আমাদের বডিটাও সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে।
1: খুব সুন্দর কিন্তু একটা কথা বললেন। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে অনেকে যেটা বলে থাকেন বা করে থাকেন যে আমার ব্লাড প্রেশার আছে তাহলে আমি দুধ খাবো না, সেটার কি কিছু সম্পর্ক আছে?
0: দুধের সাথে অ্যাজ সাচ কোনো কিন্তু সেরকম রিলেশনশিপ নেই, বাট আমাদের যেটা আমরা যেটা রেকমেন্ড করি, যেটা লো স্যাচুরেটেড ফ্যাট যেটা থাকে ডায়েরিতে, যেগুলো ডায়েরির দুধ টুধ থাকে সেগুলো আপনি খেতে পারেন। মেইন প্রবলেম হয় যে দুধ খেলে অনেকের গ্যাসের সমস্যা দেখা দেয়, তো গ্যাসের থেকে আবার হাইপারটেনশনটা হতে পারে,
1: হতে পারে।
0: আদারওয়াইজ দুধ ইজ এ গুড সোর্স অফ প্রোটিন, তো খাওয়াই যেতে পারে যদি অন্য কোনো প্রবলেম না থাকে।
1: আরেকটা আপনি খুব মাঝেই বলছিলেন যে মাটন কিন্তু সেরকম খাওয়া যাবে না, মানে একদমই খাওয়া যাবে না, নাকি মাঝে মধ্যে খাওয়া যেতে
0: পারে? এটা আবার আমি ব্যক্তি বিশেষে বলবো, যাদের কিছু প্রবলেম আছে, অলরেডি হাইপারটেনশন আছে, কারণ মাটন থেকে আরেকটা প্রবলেম হয় যে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। যাদের হাইপারটেনশন থাকে তাদের ইউরিক অ্যাসিড হওয়ার, গাউট হওয়ার চান্স বাড়ে, কিডনি প্রবলেম হওয়ার চান্স বাড়ে। তো আপনার যদি নর্মাল ব্লাড প্রেশার থাকে আপনি খেতে পারুন, বাট যদি আপনার অলরেডি কোনো হাই রিস্ক থাকে, যেমন আপনার যদি কোনো কিডনির সমস্যা থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে আমি ইউজুয়ালি রেড মিটটাকে বলি যে অ্যাভয়েডই করার জন্য।
1: আর ফলের ক্ষেত্রে কিছু থাকে কি?
0: ফল অ্যাকচুয়ালি ভালো বিপির জন্য, ভালো হাই পটাশিয়াম যুক্ত খাবারগুলি যেরকম কলা আছে, পেঁপে আছে, সেগুলো কিন্তু আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে, প্রোভাইডেড যে আপনার কোনো কিডনির সমস্যা নেই। কিডনির সমস্যা থাকলে আবার কি হয়, পটাশিয়ামটা একটু বেশি দিকে থাকে, তো আদারওয়াইজ যদি আপনার কিডনির সমস্যা না থাকে আপনি ফল খেতে পারুন, সেটা আপনার ব্লাড প্রেশারকেও কন্ট্রোল রাখবে, ইমিউনিটিটাকেও বাড়াবে।
1: আমরা যেহেতু উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলছি, তো এই প্রসঙ্গে আরেকটা আমার মনে যেটা প্রশ্ন আসলো, অনেকে লো ব্লাড প্রেশারও থাকে, সেটা যদি একটু বলেন সেটা কি?
0: অ্যাকচুয়ালি সেটার জন্য ইম্পর্টেন্ট হলো যে আমাদের বেসলাইন বিপিটা জানতে লাগবে, যে পেশেন্টের বেসলাইন, অনেকের বেসলাইন বিপি ওনার 90/60 থাকে, যেখানে আমরা জানি যে ব্লাড প্রেশার 120/80, আবার সেম কিছু পেশেন্টসের বেসলাইন বিপি হয়তো বা 140/90 আছে, সেই ক্ষেত্রে আমাদের বেসলাইনটা জানা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় কি হয়, জ্বর যদি হয়, কোনো ইনফেকশন যদি থাকে, তাহলে আমাদের বিপিটা কিন্তু ড্রপ হয়ে যায়। তাই সিঙ্গেল ব্লাড প্রেশার দিয়ে আমরা হয়তো বা বুঝতে পারবো না, আমরা সাইড বাই সাইড পালস রেটটা দেখতে লাগবে, যে পালস রেট কি বাড়ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তো ওভারঅল দেখে আমাদের বুঝতে লাগবে, কারণ অনেকের ক্ষেত্রে হয়তো বা 80/60 নর্মাল ওদের কাছে ব্লাড প্রেশার।
1: তাহলে এই যে আপনি বলছিলেন উচ্চ রক্তচাপের কিছু কিছু লক্ষণ থাকে, সেই ক্ষেত্রে কি এই যে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ সেটারও কি কিছু লক্ষণ থাকে?
0: হ্যাঁ, যেটার লক্ষণ যেরকম হবে অলমোস্ট কিছু কিছু জিনিসটা তো সেমই, যেমন মাথা ঘুরতে পারবে, খুব শরীরটা দুর্বল লাগবে, অনেক সময় চোখের একদম ঝাপসা লাগবে চোখটা, আর আমরা যদি ক্লিনিক্যালি দেখি পেশেন্টের পালস রেটটা অনেকটা বেড়ে যাবে, পেশেন্ট হয়তো বা কমপ্লেন করবে যে বুক ধরপড় করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, এই সিমটমসগুলি ওরা দেখতে পারে।
1: এবার আসছি আমাদের শ্রোতা বন্ধুরা হয়তো বা আছেন যে একদম কিশোর কিশোরীরা, এখন কিন্তু টিনেজার্সদেরও উচ্চ রক্তচাপ হচ্ছে, তো এই যে জিনিসগুলো কেন হচ্ছে, ওদের কি লাইফস্টাইলের সমস্যার জন্য হচ্ছে নাকি বাবা মার থেকে পাচ্ছে?
0: একটা তো রিজন আছে বাবা মার থেকে পাচ্ছে, বাট বাবা মার থেকে পেলে যেটা হয় সেটা একটু
1: কম বেশি বয়সে,
0: যেমন লাইক 30-35 ইয়ার্স এ হয়, একদম যদি কম বয়সে থাকে, একটা তো ওবেসিটি আছে, প্লাস আরেকটা জিনিস হয়েছে যে লাইফস্টাইল। তাই আমি বলি সবাইকে যে একটা এক্সট্রা কোনো হবি রাখার জন্য, যেমন কেউ যদি সুইমিং পছন্দ হয় সে বাচ্চা সুইমিং করতে পারে, বা ওর যদি পছন্দ হয় যেমন এখন টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ওই সমস্ত

0: মানে খেলাগুলিতে অংশগ্রহণ করতে পারে,
1: হুম
0: তাতে যাতে সেডেন্টারি লাইফস্টাইলটা পরিবর্তে কিছুটা মানে মোবাইলে গেম খেলা থেকে অ্যাটলিস্ট ওইগুলো করলে শরীরটাও ভালো থাকবে।
1: ঠিক। আরেকটা, আপনি কিন্তু মাঝে খুব সুন্দরভাবে বলছিলেন যে প্যাকেট জাতীয় খাবার কিন্তু একদমই কম খাওয়া উচিত, কিন্তু আমরা যেটা করছি এখন, হয়তো বা অনেক শ্রোতা বন্ধুরা বলবেন যে আমি তো স্যালাড খাই, কিন্তু স্যালাডটা কিন্তু ঘরে বানানো নয়, আমি অর্ডার করছি খেয়ে নিচ্ছি, সেটা কি ঠিক করছি না ভুল করছি, সেটা থেকেও তো আমার ক্ষতি হচ্ছে।
0: হ্যাঁ, কারণ অনেক সময় আমরা বুঝি না না সেগুলোতে কি ইনগ্রেডিয়েন্টস থাকে, যে আমরা স্যালাডটা নিয়ে নিই বাট ওইটাতে অনেক সময় কি থাকে, বিভিন্ন টাইপের অন্যরকম পিঙ্ক সল্ট মিশানো থাকে, হিমালয়ান সল্ট মিশানো থাকে, বাট এভরিথিং ইজ ইকুয়ালি হার্মফুল। সল্ট তো সল্টই, আমাদের শরীরের ভেতরে গেলে সেটা বুঝে শুধু সোডিয়াম, যে সোডিয়াম এসেছে আমার কিডনিটার প্রবলেম করছে। তাই আমার মনে হয় যতটুক সম্ভব আপনার যদি লাইক ডায়েট নিউট্রিশাস খাওয়ার খেতে ইচ্ছে করে আপনি বাড়িতে বানিয়ে নিন, শসা কেটে গাজর কেটে আপনি বাড়িতে বানান, যতটা সম্ভব বাইরের ফাস্ট ফুড বাইরের খাবারগুলি অ্যাভয়েড করুন।
1: আমাদের যারা শ্রোতা বন্ধু এবং যারা দেখছেন এই অনুষ্ঠান, অনেকেই আছেন বয়স্ক আছেন, তো ওরা কি কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন?
0: একটা তো আমি সবসময় বলবো যে বয়স্ক যারা এজ অ্যাটলিস্ট 60-এর ওপরে, তারা এভরি 2 মান্থলি যাতে তারা একবার বিপিটা চেক করায়। তাছাড়াও আমি বলবো যে ডিফারেন্ট যে ব্লাড টেস্টগুলি আছে, যেমন ক্রিয়াটিনিন কিডনি, কারণ আপনি বললেন যে এটা একটা সাইলেন্ট কিলার, তো ক্রিয়াটিনিনটা, তারপর ওনার ব্লাড সুগারটা, ওনার থাইরয়েড টেস্ট, একটা ইসিজি যেটা হার্টের প্রবলেম থাকলে বোঝা যায়, এভরি 3 মান্থলি যাতে একবার ওরা চেক করে, কারণ অনেক সময় সেটা বোঝা যায় না, কোনো সিমটমস থাকে না, আর যখন ধরা পড়ে তখন অলরেডি অনেকটা বেশি ক্ষতি হয়ে গেছে শরীরে, এরকমও হয়ে যায়।
1: সেটাই। আর যেটা জানবো যে এই যে উচ্চ রক্তচাপ হলো, সেই ক্ষেত্রে কি কিছু ফল বা খাওয়ার ক্ষেত্রে মানে সব ধরনের ফলই কি ওরা খেতে পারবে, নাকি কিছু কিছু পার্থক্য থাকে?
0: কিছু মানে ফলটা এস সাচ কিন্তু ক্ষতি করে না, বাট অনেক সময় আমরা ফলটার সাথে যে মশলা দিই, মশলাটা ইউজ করি, যেমন লবণটা ইউজ করলাম শশা খেতে লাগলাম, শশার সাথে আমরা লবণ দিয়ে শশা খেলাম, বিট লবণ দিয়ে শশা খেলাম, সেইটা বেশি ক্ষতি করে মোর দেন দ্য ফ্রুট ইটসেলফ। আর সাইট্রাস ফুডগুলি যেমন লেবু, কমলা, এগুলো কিন্তু ভালো ব্লাড প্রেশারের জন্য।
1: আচ্ছা।
0: হ্যাঁ, সাইট্রাস ফুডগুলি আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোলে সাহায্য করে, প্লাস আমাদের ইমিউনিটিটাও বাড়ায়। তো আমি বলবো যে সিজনাল ফ্রুটস আপনি খেতে পারেন,
1: খেতে পারেন। আরেকটা, অনেক সময় আমরা শুনে থাকি যে হাই প্রোটিন খেলেও কি উচ্চ রক্তচাপ, হয়তো বা কেউ খুব রাতে ভীষণ মাটন খেলেন বা প্রচুর পরিমাণে মাংস খেলেন, পরদিনই কিন্তু একটা স্ট্রোক হয়ে যায় আমরা অনেক সময় শুনি, তো সেটাও কি ক্ষতি করে বা খুব পরিমাণে খাওয়াও কি ক্ষতি করে?
0: আমি যেটাকে রিকমেন্ড করি যে আমাদের ডিনারটা আমরা ইউজুয়ালি আমরা ইন্ডিয়ানসরা একটু বেশি লেটে করি, যেরকম আইডিয়ালি কিন্তু ডিনারটা 9টার আগে করে নিলেই ভালো। কারণ কি করি আমরা, আমরা 11টার সময় খুব বেশি করে খেয়ে নিই, তারপরে আমরা ঘুমিয়ে যাই, তারপরে কোনো আমরা হাঁটাহাঁটি করি না,
1: কিছুই করি না।
0: তো আইডিয়ালি 9টার আগে আপনি খেয়ে নিন, তারপরে একটু হাঁটাহাঁটি করুন, হাঁটাচলা করুন, তাতে ডাইজেশনটাও হয়ে যায়। কি হলো, পেশেন্টের অলরেডি ব্লাড প্রেশার বেশি আছে, তার উপর একটা ডাইজেশনের প্রবলেম হচ্ছে, তো এটা সুপার এডেড হয়ে যায়, পেশেন্টের স্ট্রেস বেড়ে যায়, মানসিক স্ট্রেস বাড়ে, বডিলি স্ট্রেস বাড়ে, তো সেটার কারণে অনেক সময় কি হয়, বেশি ফাস্টফুড আমরা যদি লেট নাইটে খাই তাহলে কিন্তু সেটা থেকে অনেক সময় পেশেন্ট স্ট্রোক হয়ে যায়, অনেক সময় কার্ডিয়াক অ্যাটাক হয়ে যেতে পারে,
1: সেটা কিন্তু আমরা শুনি অনেক সময় যে হঠাৎ করে রাতে ঘুমুলো, খেয়েটে সকালে হার্ট অ্যাটাক হয়ে গেল। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে অনেক সময় দেখা যায় যে কারোর হয়তো বা হঠাৎ করে অসুস্থতা বোধ করলেন, গিয়ে মাপলেন, ওনার দেখা গেলো প্রেশার খুব একটু বেশি এসেছে, তারপরে কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে দেখলেন কমে গেছে, তাহলে এই যে প্রেশার বেড়েছে সেই ক্ষেত্রে কি ওনার সতর্ক থাকা উচিত পরবর্তী সময় যে আমার হঠাৎ করে প্রেশারটা কেন বাড়লো?
0: হ্যাঁ, একবার যদি একটা পেশেন্টের ব্লাড প্রেশারটা বাড়ে তো আমাদের দেখতে লাগবে যে কি কারণে বাড়ছে, আমাদের সেটা প্রপারলি ইভ্যালুয়েট করতে লাগবে যে এটার আগে কি কোনো ইনফেকশন হয়েছিল কি না, কোনো কিছু আমি এক্সট্রা করেছিলাম কি না, খেয়েছিলাম কি না, সেটা দেখতে লাগবে। প্লাস আমার মতে যদি আপনার একবারও যদি ব্লাড প্রেশার বাড়ে, তো মেইনলি ইয়াং হাইপারটেনসিভ যারা থাকে তাদের জন্য আমি বলবো যে প্রপার একটা ইভ্যালুয়েশন করা দরকার, ইসিজি করা দরকার, কিডনি টেস্ট করা দরকার, যে কি কারণে
1: বেড়েছে।
0: শুধুমাত্র স্ট্রেসের কারণে কিংবা খাওয়ার কারণে কিন্তু ব্লাড প্রেশার বাড়বে না, কারণ এটা
1: অনেক ধরনের কারণ থাকতে পারে।
0: তো আপনার যদি একবারও যদি হাইপারটেনশন হয় আপনি এটাকে প্রপারলি একবারে ইভ্যালুয়েট করে নিন।
1: আর আপনি যেটা বারবারই কিন্তু বলছিলেন যে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে কিন্তু সেটা অনেক ভালো, কারণ সেটা কিন্তু ওষুধ দিয়ে অনেকটা সময় ওনাকে ঠিক রাখা যাবে বা ভালো রাখা যাবে, আর ওষুধগুলো কিন্তু নিয়মিত যেভাবে ডাক্তারবাবু বলছেন সেভাবেই কিন্তু খেতে হবে। আমাদের আস্তে আস্তে সময় ফুরিয়ে আসছে, তো আমাদের যারা অনুষ্ঠান শুনছেন বা অনুষ্ঠান দেখছেন ওদের জন্য কি পরামর্শ থাকবে?
0: সেটাই পরামর্শ আমি একমাত্র দেবো যে আমাদের আজকে যে মেইন মোটোটা আমরা আলোচনা করছি যে হাইপারটেনশন ইজ এ সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক, তাই আপনার বয়স যদি 30 বা 35-এর বেশি হয় আপনি বছরে একবার অ্যাটলিস্ট আপনার বিপিটা চেক করে নিন ডক্টরের কাছে গিয়ে।

0: আর আপনার যদি হাই রিস্ক ফ্যাক্টর থাকে, যেরকম ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে, তাহলে অ্যাটলিস্ট 3 বা 6 মান্থলি একবার ব্লাড প্রেশারটা চেক করে নিন। আর সিমটমসগুলিকে ইগনোর করবেন না। আপনার যদি মাথা ঘোরা, মাথা ব্যথা এগুলো থাকে, অবশ্যই গিয়ে ব্লাড প্রেশারটা চেক করান। আর একটা খুব ইম্পর্টেন্ট আমি মেসেজ দিতে চাই যে নিজের থেকে কখনই ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করবেন না। ডক্টরের পরামর্শ নিন, ডক্টর যদি বলে অবশ্যই বন্ধ করবেন, তারপরেও কিন্তু আপনার ব্লাড প্রেশারটা রেগুলারলি আপনার মনিটরিং করতে লাগবে।
1: সেটাই, মানে আমি একবার করলাম, তারপর ভেবে নিলাম যে না আমার আর কোনো সমস্যা নেই, সেটা কিন্তু নয়। আপনি কিন্তু বারবারই বলছেন যে একবার যদি উচ্চ রক্তচাপ হয় সেটা কিন্তু বারবারই আমাদের মাপা উচিত। আর এখন কিন্তু সেটা সমস্যা নয়, বিভিন্ন ধরনের হাসপাতাল আছে, আপনি গেলে কিন্তু হাসপাতালে সেটা খুব ভালোভাবে মেপে আসতে পারেন। আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে আমাদেরকে যদি একটু বলেন যে টিনেজ যারা আছে ওরা কিভাবে ভালো থাকবে।
0: টিনেজদের কথা বলবো আমি, যে তারা যাতে ফাস্ট ফুডটা যতটুকু পারে বাইরের খাওয়ার, যেমন সুইগি জোম্যাটো দিয়ে আমরা আজকাল ইজিলি পেয়ে যাই, আমরাও খাই, আমরা বলছি না যে ওরাই খায়, শুধু যতটুকু পারে আমরা ফাস্ট ফুডটা ওদের কম যাতে ওরা খায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড, মোবাইলের যে একটা আছে না, মোবাইলের আসক্তিটা একটু কম করে, বসে সারাক্ষণ বসে থাকছে, পড়াশুনো টেবিলে বসে করছে, মোবাইলও টেবিলে বসে খেলছে, তো ওদের আউটডোর অ্যাক্টিভিটিসটা যদি একটু বাড়ায়, যেটাই ওরা পছন্দ করুক না কেন, সেটা ব্যাডমিন্টন হতে পারে, টেবিল টেনিস হতে পারে, ও যদি ক্রিকেট পছন্দ হয় ক্রিকেট, দিনে অ্যাটলিস্ট যাতে 30 থেকে 40 মিনিট ও বাইরে কাটায়, অ্যাটলিস্ট বন্ধুদের সাথে খেলাধুলা করে, আর ওয়েটটাকেও একটু নিয়ন্ত্রণে
1: রাখতে হবে। আর খুব সংক্ষেপে যদি খাবার দাবারের ব্যাপারে একটু বলেন যে কোন কোন ধরনের খাবার খাওয়া চলবে না।
0: খাওয়া চলবে না, মেইন তো লবণ জাতীয় খাবার একটা তো আছেই, তাছাড়া প্যাকেট জাতীয় খাবার আছে, চিপস যেটা আমি বললাম এটা একদম না, তাছাড়া ডিফারেন্ট প্রসেসড ফুড, প্রসেসড ফুডগুলি সেরকম ভালো হয় না, কোনো প্রসেসড ফুডই, যতটুকু সম্ভব চেষ্টা করুন বাড়িতে খাওয়ার জন্য কম তেল লবণ দিয়ে বাড়িতেই বানান, যেটা পছন্দর বাড়িতেই বানান, বাড়ির খাবারটাকেই খাওয়ার চেষ্টা করুন।
1: আর ডায়াবেটিক আর কিডনি রোগীদের জন্য কিছু যদি বলেন।
0: ডায়াবেটিকদের ক্ষেত্রে বলবো যে ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল ইন কিডনি পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, চেষ্টা করুন যাতে আপনার সুগারের লিমিটটা অ্যাটলিস্ট 200-এর কম থাকে, ডক্টর যেরকমভাবে পরামর্শ দিচ্ছে সেটা ফলো করুন, মেডিসিন সময় মতো খান, এবং ডায়াবেটিস যদি আপনার থাকে এভরি 3 মান্থলি আপনি একবার ক্রিয়াটিনিনটা চেক করুন।
1: সত্যি ম্যাডাম আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের সময় বলছে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের মতো সুস্বাস্থ্য অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী আগরতলা এবং এফএম অচন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

0: নাটক আগুনের পাখি।
1: ওই আবার একটা ধস, একি বড় তামুর মুখ খোলা কেন? নিমা, নিমা,
2: সিস্টার, সিস্টার, জলদি আও সিস্টার।
1: কে হো গিয়া, কে হো গিয়া নিমা?
2: সিস্টার বাহার আও, নিচে কুইকলি সিস্টার,
1: নিচে
2: সিস্টার।
1: কে আশ্চর্য, কে হো নিমা, হোয়াট হ্যাপেন্ড?
2: জলদি আও, জলদি আও, নিচে হো সিস্টার, কাম ডাউন।
1: हो गया तुम्हें? तुम्हारा क्या डर वर कुछ नहीं है? ब्लिज़र्ड पे बाहर क्या कर रहे हो? प्लीज प्लीज नीमा, लीव मी अलोन फॉर द डे एट लीस्ट। तंबू में चलो, तंबू में चलो। रुसी, आए आए आए आए, वापस चलो, वापस चलो।
3: सिस्टर, सिस्टर, सिस्टर, लुक लुक, ये मैन सिस्टर फौजी लगता इधर पड़ा है। रुसी ने देखा सिस्टर।
1: क्या बकवास कर रहे हो? এখানে মানুষ আসবে কেমন করে?
3: কাম সিস্টার, কাম, ইধার আও। ই দেখো, ই দেখো,
1: হে কি, এ তো একজন সোলজার। এখানে কেমন করে এলো? এন্ড হি ইজ অ্যালাইভ।
3: হাত মত লাগাও সিস্টার।
1: কিউ কিউ,
3: দুশমন হো সকতা হ্যায়, পরদেশী
1: নেই। নেই, এ তো ইন্ডিয়ান হ্যায়।

0: পোশাক দেখে তো মনে হচ্ছে আমাদেরই সেনা অফিসার।
1: ইন্ডিয়া ইতনা দূর কেসে আসিস? 20,000 ফুট কা উপর ইধর কোই আদমি নেই।
0: সিএচএন মে লড়াই হো রহি হ্যায়, সুনা নেহি? চলো কুইক কুইক।
1: জখমি হ্যায়, ইয়ে দেখো খুন কা নিশান।
0: আরে পকড়ো তো সহি, জলদি উঠাও, জলদি উঠাও, টেন্ট পর লেকে চলো।
1: সিস্টার
0: এখানে থাকলে মরে যাবে।
1: খতরা হ্যায় সিস্টার, খতরা হ্যায়, মত লেকে যাও।
0: নিমা মেনে কাহা উঠাও ইসকো।
1: সিস্টার তোমারি তাবিয়ত আচ্ছি নাই হ্যায়, কেসে লে জায়েগা?
0: প্লিজ ডোন্ট টাচ ইউ, কুছ নেই হুয়া মুঝে। চলো, একজন মানুষ এখানে মরতে বসেছে, আর আমি ডাক্তার, আমি তাকে সেই পথে ঠেলে দেব। চলো চলো চলো, উঠাও উঠাও।
1: ইয়ে সিস্টার
0: বি কেয়ারফুল, নিমা পেয়ার মে চোট হ্যায় ইসকো, ঠিক হ্যায়? কতক্ষণ বরফের উপরে পড়ে আছে কে জানে। তা নিমা, নিমা মা যাও, খতরা হ্যায়, টেক ইওর লেফট, টেক ইওর লেফট।
1: ইয়েস, বহুত বহুত বহুত ভারী হ্যায় সিস্টার, আমারা সব কুছ ভিগ গিয়া। সম্ভল কে সিস্টার, সম্ভল কে, বহুত ব্লিজার্ড হ্যায়।

0: ये तो गया निशित से। नीमा जाओ जल्दी जाओ, गर्म पानी लाओ जल्दी।
1: यस सिस्टर। इट्स सो हेवी।
0: इंडियन ठीक ही धरे
1: छिलाम। हॉल्ट हॉल्ट, हु आर यू?
0: आई एम एन इंडियन, आई एम एन इंडियन, हियर मी। डू यू हैव पेन इन योर लेग्स?
1: Severe pain in my left leg. কি হয়েছে বুঝতে পারছি না।
0: আপনি বাঙালি?
1: আমি বাংলা জানি। কি হয়েছে আমার?
0: আপনি পায়ে গুলি লেগেছে, কিছু মনে পড়ছে আপনার?
1: না, হ্যাঁ, আই কান্ট রিমেম্বার।
0: মনে পড়ছে না? আপনার বাড়ি কোথায়? বাড়ি
1: বাড়ি কার্শিয়াং।
0: কার্শিয়াং?
1: আমি কোথায় শুয়ে আছি?
0: উঠে বসবেন না, উঠে বসবার চেষ্টা করবেন না, শুয়ে থাকুন। এই অবস্থায় আপনি বসতে পারবেন না। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমরা কেউ আপনার শত্রু নই।
1: আপনি বাঙালি?
0: নিমা, ইনস্ট্রুমেন্টস বগারা ইয়ে ট্রে পর সাজা দো, ট্রে পর সাজা দো, কটন কটন দো, গরম পানি মে ডাল দো।
1: ইয়ে সিস্টার,
0: আব ও পেট্রোম্যাক্স জ্বালা দো, আবি অপারেশন করনা হ্যায় ইনকা।
1: জি,
0: শুনুন শুনুন, একটা ইনজেকশন দিচ্ছি আপনাকে, হ্যাঁ, আপনার পায়ের যন্ত্রণাটা কমে যাবে। হ্যাঁ, একটা একটা একটা গুলি আপনার বাঁ পায়ের মাসলে গিলছে আছে। হ্যাঁ, পরে বুঝলেও চলবে। নিমা, ইয়া রাখো, পেট্রোম্যাক্স ইসকে উপর রাখো।
1: এটা কি বিয়া ফুগলেশিয়া?
0: ট্রে দো। আপনার মনে পড়ছে কিছু? মনে পড়ছে?
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কত রাত?
0: দুটো বেজে পঁচিশ। কেন,
1: আজ কত তারিখ?
0: 11 সেপ্টেম্বর, মানে 12 সেপ্টেম্বর হয়ে গেছে আর কি। সালাইন কা বোতল নিকালো, সালাইন কা বোতল, ওটা পেটি পে। হ্যাঁ,
1: 11 সেপ্টেম্বর সোমবার, 12, তারপর আর ইউ ক্রেজি? আর ইউ ক্রেজি? আজ 10th সেপ্টেম্বর রবিবার। কি বলছেন আপনি? অপারেশন জয়ার 0.9850। আমার পায়ে আজ সন্ধ্যেবেলা একটা গুলি লাগলো।

0: সেক্টরে পয়েন্ট 9850। সে তো আমাদের কমান্ডো বাহিনী রবিবার দখল করে নিয়েছে। নিচে আমাদের বেস ক্যাম্পে রেডিও আছে, রেডিওতে বলেছে যে হানাদারদের ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, রেডিওতে বলেছে, আমি কাল শুনেছি। কিন্তু কিন্তু আপনি জানেন না, আপনি আপনি বলছেন কেন এই কথা?
1: ক্যাপ্টেন রিক চৌধুরী, কমান্ড অফিসার।
0: আপনি সেই রিক চৌধুরী? কাল থেকে নিখোঁজ, আপনার আপনার সাথীরা তন্ন তন্ন করে খুঁজে আপনাকে পায়নি। আশ্চর্য, মাঝখানের একটা দিন, পুরো একটা দিন কোথায় গেল? কোথায় ছিলেন আপনি?
1: আমি তো জানি না, শুধু মনে আছে আমি বুকে হেঁটে চলেছি রাতের অন্ধকারে, পথ হারিয়ে গেল অন্ধকারে, তুষার ঝড় শুরু হলো, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। আমি বেস ক্যাম্প খুঁজে পেলাম না, আই লস্ট মাই।
2: নিমা, সালাইন কা বোতল বদল দো।
3: জি সিস্টার।
2: শুনুন, আপনার ডান পায়ে কোনো গুলি নেই, কেমন?
1: বাঁ পায়ে একটা গুলি আছে।
2: হ্যাঁ, বাঁ পায়ে আছে। নিমা, বাঁ পাটা একটু ধরে রাখো, চেপে ধরো শক্ত করে। হ্যাঁ
3: ঠিক আছে সিস্টার।
2: গুলি নিমা, দেখো গুলি, এই যে এই দেখুন এই বুলেটটা, এটা নিয়ে আটকে ছিল আপনার। নিমা, কটন লাও, জলদি জলদি।
3: জি সিস্টার।
1: বাইরে কিসের শব্দ হচ্ছে?
2: ফ্রিজার ক্যা হুয়া নিমা, মিলা নেহি?
3: জি সিস্টার, মিল গিয়া।
2: শুয়ে থাকুন, পাশ ফিরবেন না, পাশ ফিরবেন না। শোনো, বাঁ পায়ে আমি ব্যান্ডেজটা করে দিচ্ছি, নিমা দেখলো। হ্যাঁ, ও দুসরা পেয়ার পে তুম লাগাওগে।
3: সিস্টার, তোমার তবিয়ত তো ঠিক
2: হ্যাঁ, কিন্তু ওরা উপরে কি করছে কি জানে।
1: ও মাই গড, আপনার এয়ার ম্যাট্রেসটা একেবারে নষ্ট হয়ে গেল, আমি আপনাকে বড় অসুবিধায় ফেললাম।
2: খুব ভদ্রতাবোধ দেখছি। একটা প্রাণ বাঁচাতে পারলে আপনার হয়তো কোনো আনন্দ হয় না। আপনি সৈনিক, আপনি মানুষ মারেন, কিন্তু আমি ডাক্তার, প্রাণ বাঁচানোই আমার আনন্দ। আপনি বুঝবেন না।
1: You saved my life.
2: I can't save you. আপনার বাঁ হাতে তিনটে আঙুলে গ্যাংরিন শুরু হয়েছে।
1: I knew the truth.
2: What the hell do you know? আপনি আপনি দুদিন খালি পায়ে বরফের উপরে পড়েছিলেন, আপনার দু পায়ে ফ্রস্টবাইট। কাল সকালে আপনাকে নিয়ে নিচে নামতে হবে, নইলে আপনার বাঁচার কোনো আশা নেই। বুঝেছেন? বুঝেছেন?
3: সিস্টার, চা হোক গিয়া তুমি।
2: নিমা, আর প্রত্যেকটা ইয়ে ব্যান্ডেজ তুম বাঁধো, মেজ বাহা যা রি।
3: সিস্টার, সিস্টার, সুবহ সে কুছ নি খায়া তুম, থোড়া দুধ পিও। লো সিস্টার, প্লিজ প্লিজ।
2: আ ইয়ে দুধ উনকো পিলাও, পহলে হাত বাত ফাশ করনা হে মুঝে, দুধ উনকো পিলা দো নিমা।
4: ডরো মত, ডরো মত, কুছ নাই হোগা তুমে, আচ্ছা হো জায়েগা, হাম বোলা না।
1: তোমার সিস্টার খুব ভালো ডাক্তার, তাই না?
4: যস, শি টিম ডাক্তার, সব কো আচ্ছা কর দিয়া, ভেরি গুড, দেখা নেই কেসা গলি নিকাল দিয়া, বহুত আচ্ছা, বহুত আচ্ছা।
1: দেখো, আমি শুধু শুধু কষ্ট দিলাম, তোমার সিস্টার খুব রেগে গেছেন।
4: তাই সাহেব, তাই কাল শুভদাদা খো গেয়া।
1: কে?
4: ওভি ডাক্তার, সিস্টার কে ফ্রেন্ড, শাদি হোগা দোনো কা, শুভদাদা চলা গেয়া।
1: কেসে চলা গেয়া?
4: কাল সুবহ শমহিত কে লিয়ে গেয়া, নাই লোটা, খো গেয়া।
1: কি বলছো তুমি, তাকে পাওয়া যায়নি কোথাও?
4: তিনবার কোশিশ কিয়া সাহেব, নাই মিলা।
1: তোমার সিস্টার সব জানেন?
4: হ্যাঁ।

0: ऊपर से पाषाण आया, बहुत शब आया, शब बोला, सिस्टर शब सुनी, कुछ नहीं कही, नहीं रोई, शाम हो गया, शी साइलेंट, नो वीप, नो क्राई, खाना नहीं खाया, हमको दिया, रूसी को दिया, सिस्टर नहीं खाया शाम।
1: नीमा
0: जी
1: जाओ, मैं स्टेंट बंद कर दो और तुम सो जाओ।
0: ठीक है सिस्टर। ब्रिजेट रुक गया सिस्टर,
1: रुक गया,
0: कल आसमान साफ हो जाएगा। गुड नाइट कैप्टन।
2: गुड नाइट।
1: আপনি দুধটা খান নি এখনো? খেয়ে নিন, খেয়ে নিন, দুধটা ঠান্ডা হয়ে যাবে।
2: দুদিন দুদিন না খেতে পেয়েও বেঁচে আছি কেন জানেন? আমরা কমান্ডো, দুদিন খেতে না পেলেও লড়তে হয়। দুধটা আপনি খেয়ে নিন, আমি কাল খাবো।
1: চিকিৎসাটা কিন্তু আপনার হচ্ছে, আমার নয়। আমি যা বলছি তাই করুন, খেয়ে নিন।
2: আর আপনি সারা রাত কিছু খাবেন না?
1: না, রাত তো শেষ হয়ে এলো।
2: পাহাড়ে চড়তে আপনার ভালো লাগে?
1: না,
2: নিমা আমাকে সব বলেছে কিন্তু।
1: ও ঠিক আছে, আপনি চোখ বুঝে শুয়ে থাকুন, দেখুন ঘুম এসে যাবে।
2: পাহাড়ে চড়া একটা যুদ্ধ, তাই না? একটা চ্যালেঞ্জ, সূক্ষ্ম দড়ির ওপর জীবন আর তলায় মৃত্যু খাদ হাঁ করে আছে, যেমন আমাদের শত্রুরা। নো মার্সি, জিতলে অমরত্ব আর হারলে আর এক দল আসবে, তবু মানুষ হারবে না, হি মাস্ট উইন।
1: আপনি শুভর কথা জানেন?
2: না, শুধু জানি সে এখনো ফেরেনি।
1: শুভ ঠিক ঠিক আপনার মতো করে ভাবতো। ওই যে বললেন ওই রকম, হি মাস্ট উইন। আমার ভয় করতো, আমার ভয় করতো যে দেখে। আমি বলেছিলাম তুমি সামিটে যেও না প্লিজ। অপূর্বদা ছিল, গৌতম, অসিত দা, লিডার, অনেকেই ওর চেয়ে সিনিয়র।
2: তবু ও নয় কেন?
1: এই ঠিক আপনার মতো, ও আমাকে বলল আমি নই কেন, ওই পর্বত চূড়ায় আজ পর্যন্ত কোনো ভারতীয় পা রাখেনি, আমি রাখব প্রথম। চলে গেল, শুনল না আমার কথা। পথ এত দুর্গম, শেষ 1000 ফুট প্রায় কোনো ফিক্সড রোপ ছিল না, শেতপাড়া যেতে ভয় পাচ্ছিল, শুধু একা পাসাং ছিল ওর সঙ্গে।
2: আমি হয়েছিল
1: কাল সকালে, সকাল 7টায় শুভ একা উঠেছিল চূড়ায়,
2: একা
1: একা 8611 মিটার, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ চূড়া। জানেন কত বড় পতাকাটা উড়িয়েছিল একা, একা এই দেশের পতাকা।
2: আর পাসাং?
1: পাসাং চূড়ায় ওঠেনি, ওঠা সম্ভব ছিল না, চিরুনির মতো বরফের ফাটল, সমস্ত জায়গায় জোড়া গর্ত, উঠবে কি করে, যেখানে পা ফেলছে নরম তুষার ধসে ধসে পড়ছে, মানুষ পারে না। শুভ তবু
2: মানুষ জিততে চায় শ্রুতি, সেই স্বপ্ন সে সারা জীবন দেখে।
1: জীবনের স্বপ্ন সে বাঁচতে চায় না? যারা তাকে ঘিরে বেঁচে আছে তারা তারা কি দোষ করেছে?
2: দোষ নয়, সকলে তো সূর্য করা নয় শ্রুতি, কেউ কেউ বুকের মধ্যে আগুন জ্বালে, তারা মহাজীবন। আপনি শুভর কথা বলুন, চূড়ায় পা রেখেছিল, তারপর বলুন কি হলো, বলুন তারপর কি হলো?
1: তারপর হঠাৎ সব বদলে গেল, হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল, তুষার ঝড়, হঠাৎ, ওরা বুঝতেই পারেনি। তখন তখন শুভ নেমে আসছে সাউথ ওয়াল বে, চূড়া থেকে 300 ফুট নিচে, প্রচন্ড হাওয়ার দাপট, আচমকা একটা একটা ওই ধস, শেষ হয়ে গেল। 200 ফুট একটা নরম তুষারের দেয়াল ধসে পড়ে গেল, শুভ ছিটকে গেল কোথায়, হারিয়ে গেল, হারিয়ে গেল সবকিছু।

0: सुबह हो गया, देखो नाली में पानी आ गया।
1: सुबह हो गया, जाओ तामू का मुंह खोलो।
0: ओके।
1: आई लो अशोक। थैंक यू।
0: गुड मॉर्निंग कैप्टन।
2: गुड मॉर्निंग।
0: वो देखो केटू, सिस्टर, सिस्टर, लीडर, लीडर,
1: लीडर, हाँ, कुछ है? कहाँ?
0: वो देखो, ऊपर लीडर ताशी, ताशी भी है, देखो, देखो, हम जाता है, ए ताशी।
3: কি অপরূপ ভোর, মনে হচ্ছে আমি প্রথম দেখছি। এ নীল আকাশ, পাহাড়, এত আলো, মনে হয় পৃথিবীকে নতুন করে চিনছি আবার।
1: আপনার পাটা একটু দেখব।
3: আমার বড় বাঁচতে ইচ্ছে করছে।
1: সর্বনাশ, এ তো যা ভেবেছিলাম তাই।
3: কি হলো?
1: আর তো দেরি করা যাবে না, আপনাকে নিচে নামতেই হবে। হাসছেন যে, এটা কি হাসির কথা বললাম?
3: না না, আমি হাসছি আমার অক্ষমতায়। দিস ইজ 20,000 ফিট, আর আমি হাঁটতেই পারি না।
1: আমরা তো হাঁটতে পারি। হ্যাঁ, আমরা আমরা তো হাঁটতে পারি, সেটা আপনি ভুলে যাচ্ছেন কেন?
3: কি বলছেন আপনি? আপনার এক্সপিডিশন চলছে, ইউ হ্যাভ ইওর ডিউটিজ।
1: নিচে বেস ক্যাম্পে ডক্টর সেনগুপ্ত আছেন, আমি যাবার পথে ওকে বুঝিয়ে দিয়ে যাব।
3: ডোন্ট বি ক্রেজি, দিস ইজ ইম্পসিবল।
1: আই এম নট ক্রেজি, আমি জানি আমার কর্তব্য কি।

0: Je sais. Qui est, je sais. Comment as-tu, Jean? Oui, tu oui. Tu as raté de bêche, Bani, tu vois. Ta grammaire, Firbi. Nama de Shangi Kolkata.
1: Good morning, leader.
0: Ah, good morning, Nima. Sab theek hai toh?
1: Yes. Shab cha.
0: Da, da. Suno, Tashi ke kichu khete diyo, hain? Kal theke kichu khayni.
2: Aao, Tashi. Aao.
3: At tumi?
0: Aai, Shruti. Amar kache aai.
3: Tumi khechu, Shomuda?
0: Ar campe boshe khawa chhara tar kono kaaji nahi amar. Din ratir khachi.
3: Kintu tumi... তুমি নেমে এলে যে হ্যাঁ কি হয়েছে শরীর ঠিক আছে তো তোমার হাঁটুর ব্যথাটা বাড়েনি তো
0: আমি ভালো আছি রে
3: তবে কি হয়েছে উপরে সবাই ভালো আছে সমুদা
0: জানি শ্রুতি কাল রাতে আমাদের সামিট ক্যাম্পটা তুষার ধসে তলিয়ে গেছে
3: সে কি কখন
0: রাত 8টায় ক্যাম্পে কেউ ছিল না থাকলে সবাই তলিয়ে যেত
3: অসিত দা পাসাং ওরা ক্যাম্পে ছিল না
0: না পাসাং পলদিন অসিত আর বিভাস উপরে আবার সার চেকে ছিল ফিক্সড রুপ খুলে নেমে আসার পথে ওরা তুষার ঝড়ে মরতে বসেছিল বহু কষ্টে পথ চিনে যখন সামিট ক্যাম্পে ফিরছে তখন সব তলিয়ে গেছে এত অভিযানে গেছি কিন্তু এমন মারাত্মক তুষার রাক্ষস আর কোথাও দেখিনি কিভাবে যে ছেলেগুলো তিন রাত লড়ছে চোখে না দেখলে বিশ্বাস করবে না কেউ এক একটা ফাটল হাজার ফুট গভীর কোমর পর্যন্ত বরফে ডুবে যাচ্ছে এমন খাড়া বরফের দেয়াল যে ধাপ কাটাও মুশকিল শুভ যে এর মধ্যে কি করে পারল
3: ও তোমাকে বলেছিল না দেখো সমুদা এইবার আমরা জিতে ফিরব এইবার আমরা কিছুতেই হারব না কেটু জয় হবেই ও কথা রেখেছে তোমার এক্সপেডিশন আজ সার্থক কংগ্রেচুলেশনস সমুদা এবার আমরা মাথা উঁচু করে ফিরতে পারবো তাই না তাই না এবার কলকাতায় গিয়ে বলবো যে আমরা শিখর অভিযাত্রী কে টু জয় করে ফিরেছি তোমার স্বপ্ন আজ সফল সমুদা চলো তাঁবুতে চলো কি হলো কি দেখছো কি এমন করে
0: শুভকে পাওয়া গেছে রে শ্রুতি
3: হ্যাঁ পাওয়া গেছে শুভ
4: পারলাম না রে পারলাম না আমি শুভ নেই রে শ্রুতি
3: না না না না সমুদা ভুল বলছ কে বললে নেই ও আছে ও আছে

যেমন যেমন মালোরি তো আজও আছে, আজও তেমনি এভারেস্টের স্বপ্নেমি ভোর, বয়স বাড়েনি একদিনও, তেমনি যুবক, তেমনি তাজা, শুভ ঠিক তেমনি করে আছে সমুদা। ওর মৃত্যু নেই, ওর মৃত্যু নেই। এই পথে যারা মাথা উঁচু করে হাঁটবে তারা ঠিক ওকে দেখতে পাবে। বরফের মধ্যে কেউ পথ হারিয়ে গেলে শুভ এসে তার হাত ধরবে, বলবে ওদিকে মৃত্যু, ওদিকে যেও না, এই পথে এসো। শুভ বেঁচে থাকবে সমুদা, ও বেঁচে থাকবে।

0: সমুদা, আজ আজ আমি নামবো বুঝলে, নামতেই হবে। তাসি আর নেমাকে একটু আমার সঙ্গে দেবে? ওরা যদি রিককে হাসপাতালে একটু পৌঁছে দেয় আমার সঙ্গে।
1: হাসপাতালে?
0: হ্যাঁ,
1: সে তো সদরে।
0: হ্যাঁ,
1: তোর কি মাথা খারাপ হয়েছে শ্রুতি? এতটা পথ এই অবস্থায় তুই একা যাবি নিচে?
0: কোন অবস্থায়? আমি তো ভালো আছি। তুমি জানো রিকের দুপাই ফ্রস্ট বাইট বেশ বেশ অ্যাডভান্স স্টেজে, হাতের তিনটে আঙুলে গ্যাংগ্রিন, পচন শুরু হয়ে গেছে। এই অবস্থায় তো আমি ওকে মরতে দিতে পারি না, ওকে তো বাঁচাতে হবে। এটা আমার চ্যালেঞ্জ। আমি আমি বরং নিচে তোমাদের জন্য অপেক্ষা করব।
1: কিন্তু একটা দিন শ্রুতি, একটা দিন আমার সময় দে, কাল আমরা সবাই নেমে যাব। এই অবস্থায় যাস নি তুই।
0: না সমুদা, তুমি আমার জন্য কিচ্ছু ভেবো না। এই বরফ, এই সাদা নীল পাহাড়ের চূড়া, এসব দেখে যেন আমার আমার চোখ জ্বলছে। আমি সহ্য করতে পারছি না। আমাকে আমাকে রেহাই দাও প্লিজ
1: শ্রুতি।
0: শুভ ফিরে এসেছে বুঝতে পারছো না সমুদা? ওই যে ও এসে বলছে আমি বাঁচতে চাই শ্রুতি, আমি বাঁচবো শ্রুতি, আমার বাঁচতে ইচ্ছে করছে। আমি কি করবো সমুদা? ওই মুখটাকে যে আমি ভুলতে পারি না এক মুহূর্তের জন্যও না।
1: শ্রুতি, সামিটে যাওয়ার আগে শুভ তোকে লেখা এই চিঠিটা আমায় দিয়ে গেছে।
0: কই?
1: বলেছিল যদি আর না ফিরি সমুদা, চিঠিটা ওকে দিও।
2: লিডার স্যার।
1: ও, খেয়েছো?
2: জি স্যার, আমি উপর জায়গা, সামান দিজিয়ে।
1: না তাসি, তুমি শ্রুতির সঙ্গে নিচে যাবে। শ্রুতি, তুই গুছিয়ে নে, দেরি করিস নে, আমি এক্ষুনি আসছি। আও তাসি।
2: জি।
3: শ্রুতি, হাজার বছর ধরে আমি এমনই এক সকাল খুঁজে ফিরেছি, এমন অপরূপ সকাল যেদিন আমি হয়ে উঠব জীবনের চেয়ে বড়, মৃত্যুর চেয়ে মহান। 80 বছরের জীর্ণ বেঁচে থাকা আমার কাম্য নয় শ্রুতি। জীবন দুদিনের হোক, তবু সে হোক আমার যেমন খুশি বাঁচার অধিকার। এই পথ তোমাকে ভালোবাসার মতো আমায় ডাকছে। এই আশ্চর্য স্তব্ধতায় মনে হচ্ছে সাদা বরফে ঢাকা ঘুমন্ত নীল চূড়া তোমার ঘুমন্ত মুখ, আমি তোমায় ছুঁতে চাই। তারপরে না হয় নাই বা রইলাম, এই পূর্ণতার মধ্যে আমার ঘুম আসুক, আমার হার না মানা মনকে আমি তোমার কাছে সঁপে দিলাম, আর আমার সব ভালোবাসা তোমার শুভ।
0: পাগল, পাগল। রিক, আমরা নেমে যাচ্ছি তোমাকে নিয়ে।
1: শ্রুতি?
0: হ্যাঁ, সদরে হাসপাতালে। আমরা আমরা লড়বো, আমরা লড়বো রিক।

আগুনের পাখি নাটকটি শেষ হল। রচনা কৌশিক মিত্র, অভিনয় করেছেন ক্যাপ্টেন রিক চৌধুরী, দেবরাজ রায়, সমুদা, সৌমেন বসু, নিমা শেরপা, প্রীতম খান্না, তাশি শেরপা, ফকির দাস কুমার, শুভ, দেবাশিস বসু এবং ডাক্তার শ্রুতি, শাওলি মিত্র, হরবুলা সুনীল আদক, সম্পাদনা রফিউদ্দিন, নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

0: আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। ঐতিহাসিক এই চুক্তির সুবাদে ভারতের 99% পণ্যই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু, আহত 10 জন। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে তীব্র প্রতিবাদ ভারতের। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচল বিশ্বের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য, বলল বিদেশ মন্ত্রক। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমনমূলক নীতির সমালোচনা। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় সময় রাত 12:30টায় ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও একই দিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind which establishes

0: differences, future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
1: ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে বাণিজ্য সচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে আগে যে শুল্ক 70% পর্যন্ত ছিল তা শূন্য হবে। সামুদ্রিক পণ্যে 21% বেশি শুল্ক তুলে নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং পণ্য ও অটো যন্ত্রাংশে প্রায় 18% শুল্ক বাতিল হবে। চামড়া ও জুতো শিল্পে 16% পর্যন্ত শুল্ক শূন্য হবে। বস্ত্র ও পোশাক খাতে প্রায় 12% শুল্ক তুলে নেওয়া হবে। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ কার্যকর হওয়া উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় এমটি আল বাহিয়া ও এমটি মোম্বাসা নামের দুটি জাহাজের উপর হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ সকালে নতুন দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে বিদেশ মন্ত্রকে তলব করে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। জাহাজ দুটিতে মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী এমটি আল বাহিয়ার 12 জন ভারতীয় নাগরিকের মধ্যে 1 জন প্রাণ হারিয়েছেন, 1 জন আহত। এমটি মোম্বাসাতে থাকা 18 জন ভারতীয় নাগরিকের মধ্যে 9 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিদেশ মন্ত্রক মৃত ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি শোক ব্যক্ত করেছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। এদিকে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আজ ভারত ইরানের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ ও জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। আন্তর্জাতিক মহলে নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লি আশা প্রকাশ করে।
2: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया।
1: ভারত আগামীকাল থেকে হায়দ্রাবাদে ব্রিক্সের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠকের আয়োজন করছে। দুদিনের এই বৈঠকে ব্রিক্সভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং শীর্ষ সরকারি আধিকারিকরা অংশ নেবেন। ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভাবনা স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থিত উন্নয়নের ভিত্তি নির্মাণকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 8.78 গিগাওয়াট স্থাপিত ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি সক্রিয়ভাবে কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। এছাড়া আরও 10টি নির্মীয়মান চুল্লির সম্মিলিত ক্ষমতা 8000 মেগাওয়াট। সরকার জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করতে এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভারত তার পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারিত করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

0: বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ।
0: কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনদান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন মিলেছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2400 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্র 1000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দিব্যাঙ্গজনদের আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতার নন্দন চত্বরে আজ নদিনের দিব্যকলা মেলার সূচনা করে তিনি বলেন, দিব্যাঙ্গজনদের জন্য এই মেলা শুধুমাত্র কেনাবেচার জায়গা নয়, আসল লক্ষ্য হল এইসব মানুষজন

0: প্রথম দফায় কেন্দ্র 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দিব্যাঙ্গজনদের আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতার নন্দন চত্বরে আজ 9 দিনের দিব্যকলা মেলার সূচনা করে তিনি বলেন, দিব্যাঙ্গজনদের জন্য এই মেলা শুধুমাত্র কেনাবেচার জায়গা নয়, আসল লক্ষ্য হল এইসব মানুষজনকে সমাজের মূলধারায় সামিল করা। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই কর সংগ্রহের হার 16.11% বেশি। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথস্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত, এর আগে তা নির্ধারিত ছিল 14 জুলাই অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 3 অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। ইউরোপিয়ান ওপেন জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব 13 বিভাগে ভারতের দিব্যাংশী জেন চ্যাম্পিয়ন হয়েছেন। জার্মানির হ্যামবার্গে 1টি সোনা ও 2টি ব্রোঞ্জ সহ ভারতী প্রতিযোগিতায় মোট 3টি পদক পেয়েছে। প্রখ্যাত দাবাড়ু এবং দেশের বর্ষিয়ান গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলি ফিশার র্যান্ডম সুইস চ্যাম্পিয়নশিপ র্যাপিড প্রতিযোগিতায় রূপো জিতেছেন। সুইজারল্যান্ডের বিএলএ আয়োজিত এই প্রতিযোগিতায় 7 রাউন্ডের ম্যাচে 5.5 পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। ঐতিহাসিক এই চুক্তির সুবাদে ভারতের 99% পণ্যই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। হরমুজ প্রণালীতে 2টি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় 1 ভারতীয় নাগরিকের মৃত্যু। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে তলব করে তীব্র প্রতিবাদ ভারতের। খবর শেষ হল, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন 10ম উত্তীর্ণরা। সংস্থার তরফে মাইনিং সর্দার এবং সার্ভেয়ার হিসেবে মোট 259টি পদে কাজের সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট পদে নর্দার্ন কোলফিল্ড লিমিটেড নিয়োগ করবে। তাদের প্রথম 6 মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে, এরপর নিযুক্তদের পদোন্নতি হতে পারে। উল্লিখিত পদের জন্য 10ম উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে ডাইরেক্টরেট জেনারেল অফ মাইন্স সেফটি অনুমোদিত বৈধ মাইনিং সর্দারশিপ এবং সার্ভেয়ারের সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে। যারা মাইনিং কিংবা মাইন সার্ভেয়িং বিষয়ে ডিগ্রি কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন তারাও আবেদনের সুযোগ পাবেন, কিন্তু এক্ষেত্রেও সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকা আবশ্যক। আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। উল্লিখিত পদে নিযুক্তদের প্রতি মাসে 47,330 টাকা থেকে 51,103 টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে। এই পদে কাজ করতে আগ্রহীদের কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য অনলাইনে প্রার্থীদের আবেদন জমা দেওয়া প্রয়োজন। আবেদন মূল্য হিসেবে 1,000 টাকা ধার্য করা হয়েছে। আগ্রহীদের 5ই আগস্টের মধ্যে নর্দার্ন কোলফিল্ড লিমিটেডের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের পরীক্ষা সংক্রান্ত সব তথ্য জানিয়ে দেবেন কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে লগ ইন করুন https://www.nclcil.in। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

এবং সুস্থ রাখতে কী করবেন? সবসময় ফুটিয়ে বা ফিল্টার করা জল পান করুন। রাস্তার ধারের কাটা ফল, ভাজা পোড়া এবং খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। হজম শক্তি বাড়াতে এবং পেটের সংক্রমণ এড়াতে ডায়েটে টক দই, লেবু এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল রাখুন। আর্দ্রতার কারণে রান্নাঘরের মশলায় যাতে ছত্রাক না পড়ে তাই সবসময় বায়ুরোধী কৌটো ব্যবহার করুন। স্যাঁতস্যাঁতে পরিবেশে দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক বাড়ে। রান্নাঘর, বাথরুম এবং ঘরের মেঝে সবসময় শুকনো এবং পরিষ্কার রাখুন। বর্ষাকালে শাকসবজি ও ফলমূল রান্না বা খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিন। ডায়রিয়া ও টাইফয়েড প্রতিরোধে সবসময় ফুটিয়ে জল খান। শিশুদের জন্য সবসময় পরিষ্কার খাবার নিশ্চিত করুন। বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। জমা জলে ডেঙ্গু, ম্যালেরিয়া বাড়ে। বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। ভারী বৃষ্টির সময় বাড়ির প্রধান বিদ্যুতের সুইচ বা মেইন সুইচ বন্ধ রাখুন। ছেঁড়া বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বন্যার জল সাঁকো পার হওয়া বা রাস্তাঘাট পার হওয়ার সময় সতর্ক থাকুন। জলে সাপ বা বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাই সাবধানে থাকুন। গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং দলিলপত্র প্লাস্টিকের ব্যাগে বা ওয়াটারপ্রুফ ব্যাগে সুরক্ষিত রাখুন। ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগ থেকে বাঁচতে বাড়ির চারপাশের টব, ড্রেন জল জমতে দেবেন না। মশার উপদ্রব কমাতে মশারি ব্যবহার করুন এবং প্রয়োজনে মশা তাড়ানোর ক্রিম বা লিকুইড ব্যবহার করুন। ঘোষণাটি শুনলেন আকাশবাণী আগরতলা। এখন শুনবেন রাগ প্রধান গান, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

শুনছিলেন রাগপ্রধান গান পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, শিল্পী লোপামুদ্রা মিত্র। সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 অনুষ্ঠান যুববাণী। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 9:30।

সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। বাংলা ছায়াছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 11টায়। আধুনিক গান বেলা 1:05, বেলা 1:40 লোকগীতি। রাগ প্রধান গান শুনবেন বেলা 1:50 শিল্পী শচীন দেববর্মন। চিত্রগীতি বিকেল 5:10, চাকমা গান বিকেল 5:45, শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05, ঘর গৃহস্থের আসর সন্ধ্যে 6:30। এরপরেই শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ক্রীড়া প্রসঙ্গ রাত 8:05, রাত 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী কুমার শানু। নজরুলগীতি রাত 9টায় গীতশ্রী ভৌমিকের কণ্ঠে। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:15। আধুনিক গান শিল্পী ইন্দ্রনীল সেন। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়াংনে খোরাং, বেলা 12টায় লীনা মণিজারা। এছাড়াও সন্ধ্যে 7টায় রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 34.6°C, সর্বনিম্ন তাপমাত্রা 26°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 79%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 26°C-এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।